লোপামুদ্রা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম গানটি। আনন্দধ্বনি আজ এই পর্যন্তই, একটু পরেই বন্দে মাতরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উঠছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com। মে মাসের বিষয় আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: সুপ্রভাত, 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। সময় এখন ঠিক 6:09। আজকে একটা কথা ভীষণভাবে মনে হচ্ছে, দেখবেন যে কোনো জায়গায়, সেটা কাজের জায়গা হোক বা সংসার হোক বা সমাজের যে কোনো ক্ষেত্রে যেখানে মানুষ একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করেন, সেই সমস্ত জায়গা না নিরপেক্ষ মানুষেরা সবসময় একটু এগিয়ে থাকেন। প্রথমে মনে হবে এরা পিছিয়ে আছে, এরা কোনো কিছুর মধ্যে জড়াচ্ছে না, কিন্তু সেসবদি দেখা যায় নিরপেক্ষতাই কিন্তু আসল শক্তি। মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজে বাস করতে গেলে নানান মত, নানান পথ, বিশ্বাস, এই নিয়ে চলা মানুষের সঙ্গে আমাদের প্রতিদিন সম্পর্ক তৈরি হয়। এই এত ভিন্নতার মাঝেও শান্তি আর সাম্য যদি বজায় রাখতে হয়, তার অন্যতম উপায় যেটা, সেটা হলো নিরপেক্ষতা। নিরপেক্ষতা বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে একদম পক্ষপাতহীন মনোভাব, যেখানে ব্যক্তি সত্য আর ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে, ব্যক্তিগত স্বার্থ, আবেগ কিংবা কোনো রকম প্রভাবের ঊর্ধ্বে উঠে সঠিক বিচার করার মধ্যেই কিন্তু নিরপেক্ষতার প্রকৃত শক্তি রয়েছে। তো আজ ভোরাইয়ে নিরপেক্ষতাই শক্তি, এই নিয়েই কথা হবে। আর এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে ওঠো ওঠো সূর্যাইরে, 107 FM রেইনবো। ফিরছি গানের পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছে আপনার সঙ্গে, আর নিরপেক্ষতাই শক্তি নিয়ে কথা বলছি আজ। দেখবেন নিরপেক্ষ মানুষ না সকলের আস্থা অর্জন করে নেন, তার কারণ হচ্ছে যারা তাকে বিশ্বাস করছেন তারা জানেন যে অন্যায়ভাবে ইনি কোনো পক্ষ নেবেন না, সেটা পরিবার হোক, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, কর্মক্ষেত্র কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু নিরপেক্ষতার গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষক, মানে যারা স্কুলে ছোট থেকে বাচ্চাদের পড়াচ্ছেন, তারা যদি নিরপেক্ষভাবে সমস্ত স্টুডেন্টকে মূল্যায়ন করেন তবে কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের মধ্যে একটা ন্যায়বোধ গড়ে ওঠে। কিন্তু নিজের জানায় হোক অজানায় হোক অনেক সময় যেটা হয়, শিক্ষকেরা কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে যারা হয়তো লেখাপড়ায় বেশ ভালো বা যারা খুব ভদ্র সভ্য তাদের প্রতি একটা প্রচ্ছন্ন ভালোবাসা থাকে আর কি, যদি এটা উচিত না তার নিরপেক্ষই হওয়া উচিত। একইভাবে একজন বিচারক যদি নিরপেক্ষ থাকেন তাহলে কিন্তু গোটা সমাজে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তো নিরপেক্ষতা তো একটা সাংঘাতিক শক্তি, সেই শক্তির কথাই হচ্ছে আজ। আর সে কথা বলতে বলতেই এবার যে গানটা এসেছে সেটা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, শুনুন গান। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি

0: লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় হয়ে গেছে এখন 6:25। কথা বলছিলাম নিরপেক্ষতাই শক্তি এই নিয়ে। নিরপেক্ষতার কিন্তু অদ্ভুত একটা শক্তি আছে, তবে নিরপেক্ষ হওয়া সবসময় সহজ নয়। অনেক সময় সামাজিক চাপ থাকে, ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক প্রভাব মানুষের যে নিরপেক্ষ নীতি সেটাকে প্রভাবিত করে আর কি। তবুও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার জন্য এই যে নিরপেক্ষ থাকাটা, এটা চর্চা করা উচিত। নিরপেক্ষতা মানে অন্যায়ের সামনে নীরব হয়ে থাকছে কেউ তা কিন্তু নয়, বরং যুক্তি আর ন্যায় দিয়ে সে তার সঠিক অবস্থানে থাকছে, সেটাই কিন্তু নিরপেক্ষতা। আর নিরপেক্ষতার অনেকগুলো ভালো দিক আছে। এটা তো সংঘাত কমায়, ভীষণ সাহায্য করে। আর পক্ষপাত মানুষে মানুষে তো একটা বিভেদ সৃষ্টি করে, কিন্তু নিরপেক্ষতা পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা এগুলো বাড়ায়। এমনকি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও দেখবেন যে নিরপেক্ষ নীতি অনেক সময় যুদ্ধ বিরোধ এসব এড়াতে গুরুত্বপূর্ণ, মানে কার্যকর একটা জায়গা ধরে রেখেছে বরাবর। ইতিহাসেও দেখা যায় যে অনেক রাষ্ট্র নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করেছে। কাজেই নিরপেক্ষতার একটা না, অনেকগুলো ভালো দিক আছে। নিরপেক্ষতা মানে এই নয় যে আমি চুপচাপ থাকবো, কোনো কিছুতে কিছু বলবো না, সব কিছু এড়িয়ে যাব, তা কিন্তু নয়। নিরপেক্ষ মানুষ নিরপেক্ষভাবে তার মতামত প্রকাশ করেন, আর সেটা প্রকাশ করাটা খুব জরুরি। আরও কথা রয়েছে, তবে এখন যে গানটা রয়েছে সেটা বাংলা ব্যান্ড ভূমির গাওয়া। শুনুন 107 FM রেইনবো, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:35। আর আজ কথা বলছি নিরপেক্ষতাই শক্তি এই নিয়ে। আমাদের দেশে যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, যেসব সংগ্রামী ছিলেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে ভীষণভাবে নিরপেক্ষ মানুষ ছিলেন। যেমন মহাত্মা গান্ধী, তিনি অহিংস আন্দোলন ও সত্যাগ্রহের মাধ্যমে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন। তারপরেই যার নাম আসে, তিনি হলেন সুভাষচন্দ্র বসু, মহান স্বাধীনতা সংগ্রামী নেতা। তিনি কিন্তু ধর্ম জাতিভেদ ভুলে সমস্ত ভারতীয়কে একত্রিত করে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। তার লক্ষ্য ছিল শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা। এছাড়াও ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সরোজিনী নাইডু, এদের কথাও বলতে হয়। তো ধর্মের ক্ষেত্রেও, মানে যে সমস্ত মানুষেরা ধর্ম প্রচার করেছেন বিভিন্ন ধর্মের, তারাও কিন্তু অনেক সময় দেখা গেছেন যে এক ঈশ্বরের কথা বলেছেন এবং তারা সমস্ত জাতি বর্ণের মানুষকে কাছে টেনে নিয়েছেন। সেরকম মানুষদেরও কথা বলবো, কিন্তু তার আগে এখন আসতে চলেছে একটি গান মোহন কান্নানের কণ্ঠে 107 FM রেইনবোয়ে। শুনুন গান, ফিরছি তারপর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA

0: irfmrainbowkolkata@gmail.com এ। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। সময় এখন 6:44 আর আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। কথা বলছি নিরপেক্ষতাই শক্তি তা নিয়ে। তো সারা পৃথিবী জুড়ে এমন অনেক মানুষ, অনেক বিশিষ্ট মানুষ আছেন যারা এই কথাটা সত্যি বলে প্রমাণ করেছেন। এমনকি নানান ধর্মের ধর্মীয় নেতারাও রয়েছেন, মানে ধর্মপ্রচারক যারা তারাও রয়েছেন। এক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্তি আন্দোলনের এক মহান সাধক, সমাজ সংস্কারক। তিনি প্রেম, ভক্তি, মানবতার বাণী প্রচার করেছিলেন। তার মতে মানুষের আসল পরিচয় হল মানবতা, ধর্ম, জাতি বা বর্ণ নয়। তাই তিনি সবার মধ্যে, মানে সব মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের সবার সাথে সমান আচরণ করতেন, ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন। তো সেই সময় সমাজে তো জাতিভেদ, ধর্মীয় বিভেদ এগুলো তো সাংঘাতিক বেশি ছিল, উচ্চ নীচ ভেদাভেদ মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু এই বিভেদের বিরুদ্ধে দাঁড়িয়ে সকলকে একত্রিত করার চেষ্টা করেন। তার নাম সংকীর্তনে যে কোনো জাতের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ নির্বিশেষে অংশগ্রহণ করতেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর প্রেম আর মানব প্রেমই সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রধান উপায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন থেকে আমরা সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ এসবের শিক্ষা পাই। উনি কখনো ঘৃণা বা হিংসার পথ অনুসরণ করেননি, বরং ভালোবাসা আর করুণার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন। তার আদর্শ আজও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের অনুপ্রেরণা যোগায়। বলছি না নিরপেক্ষতা যে কত বড় শক্তি, এবং সবাইকে এক হয়ে নিয়ে, এক হয়ে এগিয়ে চলা যে কত বড় একটা জোরের জায়গা, সেটা শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়েছিলেন। এবার একটা গান, ফিরছি গানের পরে। জয়তী চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনতে থাকুন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbowKolkata@gmail.com, AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায় শুধুমাত্র।

0: 107 FM Rainbow ते
1: भोरेर बार्ता निये भोराई भोराई सुनछे 107 FM Rainbow ते भोराई भोराई 107
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। সময় প্রায় শেষের দিকে, 6:54। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর কথা বলছি নিরপেক্ষতাই শক্তি নিয়ে। আমাদের দেশের বিভিন্ন সময়ে আসা বিভিন্ন ধর্মীয় নেতারাও কিন্তু অনেক সময় এতটাই নিরপেক্ষভাবে সমস্ত ধর্ম বর্ণকে আপন করে নিয়েছিলেন যে মানুষ এক হয়ে এগিয়ে যাবার শক্তি পেয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মধ্যে মুখ্য। এছাড়াও স্বামী বিবেকানন্দের কথা বলতে পারি, বিশ্ববাসীর কাছে ধর্মীয় সম্প্রতি ও মানবতার বার্তা পৌঁছে দিয়েছিলেন। তিনিও কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করাকেই প্রকৃত ধর্ম বলে মনে করতেন। গুরু নানকের কথা বলতে পারি, কবির দাসের কথা বলতে পারি। নিরপেক্ষ মানুষ হয়ে ওঠা সমাজের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ সমাজে শান্তি, ন্যায়, সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ মানুষের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ মানুষ তো কোনো পক্ষপাত করে না, হিংসা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সত্য আর ন্যায়ের ভিত্তিতে বিচার করে। তারা কিন্তু কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ধর্মের প্রতি অন্ধ সমর্থন না দিয়ে সঠিক বিষয়কে সমর্থন করে। এর ফলে কি হয়, সমাজে একটা ন্যায় বিচার তৈরি হয়, পারস্পরিক বিশ্বাস গড়ে ওঠে। নিরপেক্ষ মানুষ সমাজে ঐক্য প্রতিষ্ঠায় সহায়তা করে। আর পক্ষপাত যাদের মধ্যে থাকে, সেটা কিন্তু পক্ষপাত সবসময় একটা বিভেদ তৈরি করে, কিন্তু নিরপেক্ষ মনোভাব সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়। একজন নিরপেক্ষ শিক্ষক শিক্ষার্থীদের সমানভাবে মূল্যায়ন করেন, একজন নিরপেক্ষ বিচারক ন্যায় বিচার নিশ্চিত করেন, একজন নিরপেক্ষ নেতা সমাজে শান্তি বজায় রাখতে সক্ষম হন। আর নিরপেক্ষ হওয়া মানে কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকা নয়, নিরপেক্ষ ব্যক্তি সাহসের সঙ্গে সত্য আর ন্যায়ের পক্ষে অবস্থান করেন। মানে সবশেষে এটা বলতে পারি, নিরপেক্ষ মানুষ একটা সুস্থ সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই আমাদের প্রত্যেকের উচিত নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠ মানুষ হয়ে ওঠার চেষ্টা করা। আমি অরুণিমা, ফিরে আসি কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে। নমস্কার কলকাতা। আর এখন রেখে গেলাম সোমলতা আচার্য চৌধুরী ও রূপঙ্করের গাওয়া নাম বে ভোর। 107 FM রেইনবোয়ে শুনতে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ ব্যক্ত করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে $10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মত প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনোরকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো রকম আক্রমণের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। 236,444 জন ভোটার মোট 6 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে গতরাতে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। সকাল থেকেই বেশ গরম, কিন্তু তবুও কলকাতার সকাল ধোঁয়া ওঠা এক কাপ চা দিয়েই শুরু হবে, সে গরম হোক বা বর্ষা হোক বা শীত। তো প্রথম চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন যে গানটা রেখেছি আপনার জন্য সেটা অনুপম রায়ের কণ্ঠে, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা জানাতে চাই সেটা হচ্ছে, রাত বিরেতে বহু বছর ধরে অসুখ হলে, বিপদে পড়লেই যাকে ফোন করেন আপনার সেই ফ্যামিলি ডক্টরকে আজ একটু থ্যাংক ইউ বলুন। তার কারণ কি বলুন তো, আজ ওয়ার্ল্ড ফ্যামিলি ডক্টর ডে, আজ আবার আইবিডি ডেও। আর আজকে আপনি যদি খেলতে যান, মানে আপনি যদি খেলোয়াড় হন বা খেলোয়াড় না হন, খেলতে যান, আপনি কিন্তু কখনো জেতার জন্য ঠেলাঠেলি, রুল ভাঙাভাঙি এইসব করবেন না খেলার মাঠে, কারণ আজ ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে। তো এত কিছু দিন, আজকে সমস্ত দিনগুলো কিভাবে সেলিব্রেট করবেন আপনি নিজেই ঠিক করে ফেলুন। আর আমি এবার বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার পর যে গানটা আসতে চলেছে সেটা তিমির বিশ্বাসের কণ্ঠে, নির্জন যমুনার কূলে। শুনুন 107 FM রেইনবো।
3: দিনের ডায়েরি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? 107 FM রেইনবোর তরফ থেকে তাহলে আপনাকে জানাই আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন। আজ লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আজ অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর জন্মদিন, বিশিষ্ট লেখক রাস্কিন বন্ডের জন্মদিন আজ, এছাড়াও মিউজিক কম্পোজার সিঙ্গার অর্কপ্রভ মুখার্জির জন্মদিন, আমাদের প্রিয় অভিনেতা ঋদ্ধি সেনের জন্মদিন আজ, অভিনেতা বীর দাসেরও জন্মদিন আজ। এতজন বিশিষ্ট মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন, ভাবুন আপনি কত লাকি। তো আজকে যাদের জন্মদিন, প্রত্যেককে 107 FM রেনবোর তরফ থেকে আমি অরুণিমা জানাই হ্যাপি বার্থডে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
5: 107 FM রেইনবোয়ে। এইবার আমি অরুণিমা জানিয়ে দেব হাওয়া অফিসের হালচাল। কি বলছে হাওয়া অফিস আগামী 24 ঘন্টার পূর্বাভাসে? যেটা জানা যাচ্ছে সেটাই প্রথমে জানাই। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ। উহ, শুনেই না মনটা কিরম কুলকুল করে উঠলো, যা গরম পড়েছে। আর সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর অথবা বিকেলের দিকে। আর সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এবার গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88% সর্বোচ্চ আর সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। আর যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্যেও আলাদা করে কোনো সতর্কবার্তা নেই। তবে একটাই আনন্দের ব্যাপার, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, আংশিক মেঘলা আকাশ। উফ, একটু হোক আর পারা যাচ্ছে না, যা গরম পড়েছে।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: আর হাওয়া অফিসের হালচাল তো জানিয়ে দিলাম। এইবার যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে যে আপনার জন্য আসতে চলেছে একদম নতুন একটা গান। আর হাঁটি হাঁটি পা থেকে এই গানটা অন্তরা মিত্রের গাওয়া প্রিয় মুখ। ফিরছি ঠিক 4 মিনিট পর 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, শুনতে থাকুন।
6: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা। শহরের ইতিকথায় এই কলকাতা শহরের মধ্যেই পুরনো আরেকটা কলকাতাকে আমরা খুঁজে বার করি। নমস্কার, কলকাতায় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, সঙ্গে নিয়ে শহরের ইতিকথা। আর শহরের ইতিকথায় এমন একটা জায়গার কথা বলবো যে জায়গাটার পাশ দিয়ে কলকাতায় আসা মানুষ কখনো পার হয়নি, হতেই পারে না। হ্যাঁ, যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব বা আরসিটিসি, ভারতের ঘোড়দৌড়ের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা। শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও এই ক্লাবের বিশেষ প্রভাব রয়েছে। তো এর জন্মটা কিভাবে? 1798 সালে কলকাতায় ঘোড়দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হয় বলে জানা যায়। পরে 1847 সালে রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনকালে ইউরোপীয় অভিজাত সমাজের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল এই ক্লাব। তৎকালীন গভর্নর, সামরিক আধিকারিক এবং ধনী ব্যবসায়ীরা সেখানে যেতেন। ধীরে ধীরে ভারতীয় অভিজাতরাও এই খেলায় অংশ নিতে শুরু করেন। এবার কলকাতা ময়দান অঞ্চলে এই যে রেসকোর্সটা, এটা ভীষণ সুন্দর, বিস্তৃত সবুজ ঘাসে ঢাকা ট্র্যাক, দর্শকদের জন্য সুব্যবস্থা এবং ঐতিহ্যবাহী একটা স্থাপত্য রয়েছে। আর সেই স্থাপত্যটাই কিন্তু এই রেসকোর্সটাকে একটা বিশেষ মর্যাদাও দিয়েছে। শীতকালে তো এখানে বিশেষ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হয়। আর এই যে ক্লাবটা, এই রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব কলকাতার ইতিহাস, ক্রীড়া, সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীন ঐতিহ্য বহন করে এটা আজকের যুগেও নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছে। আর এই রেসকোর্সের আশপাশ দিয়ে আমরা প্রত্যেকেই সারাদিনে একবার অন্তত পার হই কলকাতা শহরে থাকলে। আর কলকাতার ঐতিহ্যের একটা জীবন্ত প্রতীক এটা। তো শহরের ইতিকথায় কলকাতার রেসকোর্সের কথা বললাম আপনাদের। আর এবার আসছে পরপর তিনটে গান। আর পরপর তিনটে গানে, তিনেককে তিন গানের হ্যাট্রিকে, প্রথম যে গানটা আপনাদের জন্য আসতে চলেছে সেটা দুটো হাত এক হয়ে গেলে, মেখলা দাশগুপ্ত এবং দুর্নিবার সাহার গাওয়া। তারপর আরমান ও দিব্যার গাওয়া সাজন ধুরন্ধর থেকে। আর একেবারে শেষে আসছে ফিরিয়ে দিও না গো রায়, তিমির বিশ্বাস ও সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। আর এই গানটি

0: কুরুপ ছবি থেকে তাহলে শহরের রীতিকথাকে জানাই এবার বিদায়। আর এইবার যেটা শুনতে চলেছেন সেটা হচ্ছে পরপর তিনটে গান।
1: FM Rainbow তে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক।

0: আনেবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:47 অলরেডি তো জেনেই গেছেন, মেয়েদের 1 জুন থেকে সরকারি বাসে আর কোনো ভাড়া দিতে হবে না, এমনকি দূরপাল্লার বাসেও। দীঘা থেকে দার্জিলিং মেয়েরা নিশ্চিন্তে ঘুরতে পারবে। এই সব দেখে না, মানে সোশ্যাল মিডিয়ায় ছেলেরা বেশ একটু হিংসে করছে মেয়েদের। আবার কেউ কেউ লিখেছে যে দাদা, কিপটেমি করে এতদিন যে বেড়াতে নিয়ে যাওনি, এখন বৌদি না নিজে নিজেই দীঘা থেকে দার্জিলিং ঘুরে বেড়াবে, তখন কি করবে? আবার অনেক মেয়েরা প্ল্যান করছে, চল চল যাই এবার ঘুরে আসি। যাই হোক, এটা মেয়েদের জন্য খুব ভালো ব্যাপার। আর সত্যি তো অসংখ্য মেয়ে যারা দূর দূর গ্রাম থেকে আসেন, তাদের হয়তো অনেক সময় এইটুকু টাকাও থাকে না যে তারা শহরে এসে কাজ করবেন, সেই টাকাটাও খরচ হয়ে যায় সংসারের নানান কাজে। তো তাদের জন্য তো খুবই ভালো এটা। আর বাকিটা আমি বলছি না, আপনারা তর্ক বিতর্ক করে নেবেন, তবে ব্যাপারটা ভালোই হয়েছে। আর এইবারে যে গানটা শোনাতে চলেছি সেটা ফ্ল্যাশব্যাক সং, মোহিনের ঘোড়াগুলি, বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির তোমায় দিলাম। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: FM রেইনবোতে Rainbow Flashback Song.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 7:53 হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন পরের ঘন্টার দিকে যাওয়ার সময় এগিয়ে আসছে। আর যেতে যেতে একটা কথা বলতে চাই, যারা এই গরমে বিয়ে করছেন, ঘেমে নেই, তবুও তো তাদের সুন্দর দেখাতে হবে। এই গরমকালে অসংখ্য বিয়ে হয়, বিয়ের হলগুলো একদম ফাঁকা পাবেন না এই গরমে। তো পার্লারের দামি ফেসিয়াল অথবা ডি ট্যানিং কিন্তু অনেক সময় দেখা যায় এই গরমে ত্বকের ক্ষতি করে। বিয়ে একেবারে কাছাকাছি আসতে গিয়ে হয়তো অসংখ্য ব্রণতে মুখ ভরে উঠতে পারে, আর সেটাই তো টু বি ব্রাইডের সবচাইতে ভয়াবহ দুঃস্বপ্ন। তাই সেই জন্য একটা কাজ করুন, সেটা হচ্ছে যে এই সময় প্রচুর জল খান, সানস্ক্রিন ব্যবহার করুন, সেই সঙ্গে সঙ্গে ফেস ওয়াশও ব্যবহার করবেন, কারণ গরমকালে না ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করাটা খুব জরুরি বারবার, বিশেষ করে বিয়ের আগের দিনগুলোয়। আর টোনার ব্যবহার করুন, যদি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়, ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, সেক্ষেত্রে জেল ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মোটামুটি খুব সিম্পল রাখুন রুটিন স্কিন কেয়ারের, তাহলে দেখবেন স্কিন খুব ভালো থাকবে। খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যাবেন না, কারণ গরম, গরমে এমনি আমাদের ত্বক থেকে তেল বের হয় আলাদা করে, যার ফলে মুখে ব্রণ হয়ে যাওয়ার প্রচণ্ড চান্স আছে। পিম্পল ফ্রি গ্লোয়িং স্কিন রাখুন, কারণ বিয়ের কোণে তো আপনি, আর আপনাকেই দলে দলে লোক দেখতে আসবে, সেই জন্য খুব সিম্পল রুটিনে নিজেকে সুন্দর রাখুন। আর এখন যে গানটা রেখেছি সেটা অনুপম রায়ের কণ্ঠে, সেই গানটা শুনতে শুনতেই পরের ঘন্টার দিকে এগোবো। আপনারা শুনতে থাকুন 107 FM রেইনবো, গানের পর খবর, তারপর আবার ফিরে আসছি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে $10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলেও শ্রী মোদী মন্তব্য করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। ক্যালিফোর্নিয়ার সানডিয়েগোর এক মসজিদে বন্দুক হামলায় দুই বন্দুকবাজসহ পাঁচজন নিহত। সানডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত দুই কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলায় আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত দা রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।
5: সকাল সকাল কানে মন্তর দেবো, ভালো করে শুনবেন 107 FM রেইনবো নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, 8:07 এখন। আচ্ছা, মেট্রো রেলে যাতায়াত করেন? মেট্রো রেলে কিছু লোক দেখবেন তাদের টেন্ডেন্সি থাকে, ওই যে হলুদ মার্ক করা লাইনটা সেটা পেরিয়ে পেরিয়ে উঁকি মেরে মেরে ট্রেন দেখার চেষ্টায়, মানে ওই যে লোকাল ট্রেন দেখার অভ্যেসটা না রয়ে গেছে, সেটা কিছুতেই সেটার থেকে তারা বেরোতে পারছে না। অথচ এটা ভীষণ রিস্কি, সেই জন্যেই আপনি যদি বারণ করতে যান দেখবেন সে মুখটা কিরম ঘুরিয়ে যেন শুনেই নি, আপনাকে ইগনোর করে চলে গেল। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে 5-10 মিনিট অন্তর অন্তর ট্রেন আসে, সেটার জন্য ওরম উঁকি মেরে ঝুঁকে পড়ে ট্রেন দেখার তো কোনো দরকার নেই, বিপদ হলে তো সবার যাতায়াত বন্ধ হয়ে যাবে সেই দিনের জন্য। ব্যাপারটা ভীষণই ডেঞ্জারাস, বারণ যদি না শোনে স্টেশনের পুলিশকে দেখিয়ে দিন, ফাইন আছে। কিন্তু আরও একদল মানুষ দেখবেন, আপনি হয়তো টু হুইলার বা ফোর হুইলার চালিয়ে যাচ্ছেন বা গাড়িতেই রয়েছেন, কানে একটা ফোন নিয়ে বকর বকর করতে বিশ্ব উদ্ধার করছে আর কি, রাস্তা পার হচ্ছে, কোনো দিকে খেয়াল নেই, সিগনাল খোলা গাড়ি যাবার কথা সেটা না হয়ে তিনি রাস্তা পার হচ্ছেন, তার জন্য সব গাড়ি দাঁড়িয়ে পড়ল। এদেরও কিন্তু ফাইন আছে, কাজেই এই ধরনের কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। তার কারণ প্রতিটা মানুষের একটা নিরাপত্তার ব্যাপার আছে, আর সেই নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের। হ্যাঁ, আপনি গাড়িটা হঠাৎ ব্রেক কষে দিলে আপনারও কিন্তু মাথায় চোট লাগতে পারে, বা হঠাৎ করে আপনি বেসামাল হয়ে পড়েও যেতে পারেন, কিন্তু যে ফোনে কথা বলছে সে কিছুই না, হয়তো বন্ধুর সঙ্গে PNPC করছে, তবুও সে রাস্তা পার হতে হতে যখন সিগনাল খোলা সে তখন ফোনে কথা।

বলছে। এইরকম ভাবেই মেট্রো রেলের ক্ষেত্রেও একই ব্যাপার, কাজেই মন্তর দিয়ে দিলাম, এবার কাজে লাগান, সচেতন হন। আর এবার যে গানটা আসতে চলেছে সেটা অরিজিৎ সিং এর কণ্ঠে, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:18। আর একটু আগে মর্নিং মান্ত্রাতে তাদের কথা বলছিলাম যারা একদম নিয়ম মানে না, আর সেক্ষেত্রে ফাইনও আছে সে কথাও বলছিলাম। তো রাস্তাঘাটে যখন বেরোন তখন কোন ধরনের লোকেদের কাজকর্ম দেখে আপনার মনে হয় ওরে তোদের ফাইন হোক, আমার বলায় তো কিছু হবে না, তোদের ফাইন হোক? একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি সুন্দর একটা পরিষ্কার জামা কাপড় পরে রাস্তায় বেরিয়েছেন, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ঘ্যাঁচ করে সেই গাড়িটা থামার আগেই দেখলাম ফুচ করে আপনার জামায় কিছু একটা এসে পড়লো, কিছু না গুটখা, ব্যাস জামাটার দফা রফা, আপনি কিছু বলার আগেই সে হাওয়া, তাকে আর দেখতে পেলেন না, মানে রাগে আপনার গা কিরমির করে উঠল। কিংবা আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে উড়ে উড়ে কোথা থেকে আপনার গায়ের মধ্যে একগাদা ময়লা পড়লো, পাশে তাকিয়ে দেখলেন কেউ নেই, উঁচু বাড়ির ওপর থেকে পড়ছে। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ফাইন হওয়া উচিত, ফাইন হয়ও, কিন্তু সবসময় তো সবাই ধরা পড়ে না। তো চলুন আজকে একটু সচেতন করি সবাইকে। তো আপনি আপনার মনের কথা জানান, ঠিক কোন ধরনের মানুষের কাজকর্ম দেখে, মানে বিচ্ছিন্ন রকম বিরক্তিকর কাজকর্ম দেখে

আপনার মনে হয় ওরে তোদের ফাইন হোক, আমাকে জানান। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়, আর এখন গীতবিতানের দিব্য পৃথা চ্যাটার্জির কণ্ঠে শুনুন 107 FM রেনবয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। মানে টপিক বলার সঙ্গে সঙ্গে মেসেজ করা শুরু করে দিয়েছে লোকজন। তো প্রথম মেসেজ

0: সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। সুপ্রভাত দিদি, আজ মর্নিং মন্ত্র দারুণ ছিল, এই সব আমার বাস্তব অভিজ্ঞতা হয়, সত্যি তাই। আর টপিকে বলি, তোমার মর্নিং মন্ত্র সূত্র টেনে বলি, যারা মেট্রো স্টেশনে উকি দিয়ে দেখে মেট্রো আসছে নাকি তাদের ফাইন হোক, যারা রাস্তাঘাটে নোংরা করে তাদের ফাইন হোক, যারা কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার করে তাদেরও ফাইন হোক চাই। সৌভিক সরকার এটা পাঠিয়েছে। আর এরপরে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড মর্নিং দিদি ভাই, মর্নিং মন্ত্র দারুণ, রাস্তাঘাটে যারা গাড়ি আসছে দেখেও হিরোগিরি দেখিয়ে রাস্তা পার হয়, এছাড়া যারা ফাঁকা রাস্তা পেয়ে রেস শুরু করে তাদের ফাইন হোক আমি চাই। আর তারপরের মেসেজ, দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, গুড মর্নিং দিদি ভাই, আমাদের গ্রামে কিছু দুষ্টু বদমাস এবং বদমেজাজি লোক আছে যারা গ্রামের ভালো কাজকে পণ্ড করে দেয়, তাদেরই আমার মনে হয় ফাইন হওয়া উচিত। কারণ কি জানি না, গ্রামে হয়তো কোনো একটা পুজো হচ্ছে, সেখানে তারা মদ্যপ অবস্থায় গিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করে, সুষ্ঠু পরিবেশকে নষ্ট করে দেয়, কেন বুঝি না তাদের কি উপকার হয়। আমার মনে হয় এই সব লোকেদের ফাইন করা উচিত। দীপক কুমার তুং লিখেছে এটা। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে। তো উৎপল লিখেছে যে, নমস্কার কলকাতা উইথ অরুণিমা দি, নিরপেক্ষতা শক্তি নিয়ে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। এই ডিজিটাল যুগে কজন নিরপেক্ষ থাকে? এখন মানুষ যে কোনো একটা পক্ষ নিয়ে নেয়, যেদিকে টাকার পাল্লা ভারী আর ওজনদার মানুষের পাশেই মানুষ থাকে। তবে অনেস্টি, পজিটিভ ভাবনা, এটা কজনের থাকে? এখন ফ্রড মানুষের ছড়াছড়ি, এই জালিয়াতি মানুষের পেছনে অনেক মানুষ থাকে বা জুটেও যায়, কিন্তু অনেস্ট লয়াল মানুষের পেছনে কজন থাকে? আর অন্যায়ের প্রতিবাদ করলেই তুমি খারাপ, এটাই বাস্তব আজকের মন্ত্র। এখনকার মানুষ খুবই ব্যস্ত। আচ্ছা তুমি বলো তো, সত্যি ব্যস্ত না? বিষয়ে বলি, কালচারের অভাব, এইসব মানুষদের ফাইন করে কোনো লাভ নেই। যে ভাষায় কথা বোঝে সেই ভাষায় কথা বললে বুঝে যাবে, ভদ্রভাবে বললে বুঝবে না, ওদের ভাষায় বোঝাতে হবে তবেই বুঝবে। রাধে রাধে উৎপল মাইতি বেহালা। অনেক মেসেজ এসছে আরও, সেগুলো আস্তে আস্তে পড়ব, কিন্তু এখন যেটা করতে চাই সেটা হচ্ছে একটা নতুন গান শুনিয়ে দিই। সেটা ঈশান মিত্র আর সুচিস্মিতার গাওয়া, তো ফিল্মটার নাম হচ্ছে ফেলু বক্সি। শুনুন 107 FM রেনবো, ফিরছি গানের পর, মানে ঠিক 4 মিনিট পর।
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা 107 FM রেইনবোয়ে, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। এইবার আপনাকে ফুড ফান্ডা দেব, মানে আমি তো সবসময় খুব সহজ রান্নাবান্নার কথা বলি, যেহেতু আমি নিজে কুড়ে আমার বেশি পরিশ্রম করতে ভাল লাগে না, কিন্তু খাবারটা একটু টেস্টি হোক এটা সবসময় চাই। তবে আজকের রান্নাটা একটু খাটতে হবে বস, সবসময় হালকা পুলকা হয় না, মাঝে মাঝে খাটতে হয়। এটা হচ্ছে সুশি, এটা তো জাপানের খাবার সবাই জানেন, আর এটা কিন্তু ভেজ সুশি, জাপানের ভীষণ জনপ্রিয় খাবার সুশি, এখন তো সারা পৃথিবীতেই জনপ্রিয়। তো বাড়িতে কিন্তু সহজেই আপনি এই ভেজ সুশি বানাতে পারেন, এটা যেমন স্বাস্থ্যকর তেমন দেখতে আর খেতেও দারুণ। কারণ মাছের ক্ষেত্রে অনেকের মনে হয় যে বাবা কাঁচা মাছ খাবো, কাঁচা মাছ কিন্তু না, ওটা রান্না করাই, কিন্তু যেহেতু ভাজা হয় না, আমাদের অনেকেরই মনে হয় যে সুশি তো খুব কাঁচা মাছ থাকে না, একদমই থাকে না। তবে আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে ভেজ সুশি। ভেজ সুশির জন্য কী কী লাগবে, প্রথমেই রাইসেরটা বলি, মানে রাইস তো মেইন ব্যাপার আর কি, জাপানিরাও জানেন আমাদের মতো ভাত খায়। তো দু কাপ সুশি চাল বা ছোটো দানার চাল, আপনি যে কোনো স্টোরে গিয়ে খোঁজ করেন যদি, মানে যে বড় স্টোরগুলো সুশির জন্য যে চাল পাওয়া যায় সেটা নিতে পারেন, বা ছোট আতপ চাল নিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আড়াই কাপ জল, দু টেবিল চামচ ভিনেগার, এক টেবিল চামচ চিনি আর হাফ চামচ নুন, এটা লাগবে সুশি রাইসের জন্য। আর ভেতরে যে পুরটা হয় আর কি, সেটার জন্য শসা লম্বা করে কাটবেন, গাজর পাতলা করে কাটবেন, লম্বা করে যেটা কাটবেন সেটাও কিন্তু সরু সরু আর কি, অ্যাভোকাডো স্লাইস করে নেবেন, ক্যাপসিকাম কুচি নেবেন, আর সিদ্ধ বিট বা টোফু, টোফুও দিতে পারেন, টোফুটা অনেকটা পনিরের মতো, পনিরটা একটু বেশি টেস্টি হয়, টোফুটা একটু কম টেস্টি, কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে নরিশিট বা সিউইড শিট, সেটাও দোকানে কিনতে পাবেন, সোয়া সস আর ওয়াসাবি ও আচার আদা, এটা ইচ্ছে মতো আপনি যতটা দেবেন আর কি। এবার কী করে বানাবেন সেটা বলি, চালটাকে কিভাবে বানাবেন, প্রথমে চাল ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রাখুন, এরপর জল দিয়ে নরম করে রান্না করুন। চাল ঠান্ডা হলে তার মধ্যে ভিনিগার, নুন ও চিনি মিশিয়ে নিন। আর এই যে মারগালা ফেলার ব্যাপার নেই, ওরা একটু ওই মানে এশিয়ান লোকেরা অধিককার যারা আর কি, তারা স্টিকি রাইসই বেশি খায় আর কি। তো পুরটা কী করে তৈরি করবেন, সব সবজি লম্বা পাতলা করে কেটে রাখুন, চাইলে হালকা নুন দিয়ে সামান্য ভেজেও নিতে পারেন, ভেজে নিলে টেস্টটা একটু বেটার লাগবে আর কি। এবার একটা বাঁশের ম্যাট বা

0: পরিষ্কার কাপড়ের ওপর নরি শিট যেগুলো, সেই শিটগুলো রাখুন। তার ওপর পাতলা করে ওই ভাতটা ছড়িয়ে দিন যে ভাতটা আপনি রেঁধেছেন। মাঝখানে সবজির পুর রাখুন, তারপর ধীরে ধীরে শক্ত করে রোল করুন। রোল হয়ে গেলে ধারালো ছুরি দিয়ে গোল গোল করে টুকরো করে কাটুন। আর পরিবেশন করবেন কিভাবে? প্লেটের মধ্যে পরিবেশন করবেন সয়া সস, ওয়াসাবি ও আদার আচারের সঙ্গে পরিবেশন করুন। বেশ কয়েকটা টিপস দিয়ে রাখি আপনাকে। হাত ভিজিয়ে ভাত ধরলে ভাতটা আটকে যাবে না, স্টিকি রাইস তো, নাহলে আটকে যেতে পারে। হাতটা ভিজিয়ে নেবেন ভাতটাকে ধরার আগে, আর খুব বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু রোল ভেঙে যেতে পারে। আফটারঅল ভাতের মধ্যে তো পুরটা দিচ্ছেন, এটা তো মানে ময়দার রুটি বা আটার রুটি না যে তার মধ্যে রোল দিবেন মোটা করে, সেটা হবে না। খুব বেশি পুর দেবেন না, খুব হালকা পুর। আর ফ্রিজে 10 মিনিট রাখলে কাটতে সুবিধে হয়। গোটা ব্যাপারটা বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন, মানে রোল করা অবস্থায় ফ্রিজে রাখুন, তারপর কেটে নেবেন। আর বাড়িতে তৈরি এই নিরামিষ সুশি ভীষণ স্বাস্থ্যকর, হালকা, পার্টি বা সন্ধেবেলার কোনো একটা বন্ধুবান্ধবদের আড্ডায় কিন্তু এটা দারুণ খাবার। যাই হোক, আমি সুশি রেঁধে ফেলেছি, এইবার এগিয়ে যাই পরের গানের দিকে। ফসিলসের আরও একবার আপনার জন্য আসতে চলেছে 107 FM রেনবো। ফিরছি গানের পর।
1: ফুড ফান্ডা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন FM রেইনবোতে
2: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:43, আর এইবার সময় হয়ে গেছে, প্রচুর মেসেজ রয়েছে, তো প্রচুর মেসেজ থেকে কিছু মেসেজ পড়ার, তার কারণ সবার মেসেজ হয়তো পড়তে পারবো না, সেই জন্য রাগ করলে চলবে না, কারণ এত এত মেসেজ ঢুকে যায় রোজই, সবারটা তো পড়া হয়ে ওঠে না। আর যে মেসেজটা পড়বো সেটা হচ্ছে, আমি শুধু ভাবি এই যারা ভাবে যে মেট্রো স্টেশনে উঁকি মেরে দেখলে মেট্রোটা হয়তো সময়ের আগে চলে আসবে, তারা গ্রিন লাইনে মেট্রো ধরার সময় কি করে? ওখানে তো আর উঁকি মারতে পারে না, ওখানে কি ওই সেফটি স্ক্রিন দরজাগুলোর উপরে উঠে পড়ে? টপিকে আসি, ফাইন করা উচিত রাস্তার বেশিরভাগ অটো আর টোটো ড্রাইভারদের, এরা পুরো রাস্তাটাকে নিজেদের সম্পত্তি ভাবে, দুম করে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলা বা নামানোর জন্য যেখানে সেখানে কোনো সিগনাল না দিয়েই ডান দিকে বাঁ দিকে ঘুরে যায়, পাশে কেউ আছে কি না, পিছন থেকে কেউ আসছে কি না, এসব দেখার দরকারই মনে করে না। এখানেই শেষ না, এক একটা সরু জায়গায় ঢুকে পড়ে এমনভাবে যেন সেখান দিয়ে বেরিয়ে যাওয়াটাও ওই বিশাল গাড়িটার পক্ষে কোনো ব্যাপারই না। এদিকে ঢুকে আটকে পড়ে নিজেও যেতে পারে না, অন্যদেরও যেতেও দেয় না। তারপর খুচরো নিয়ে ঝামেলা তো আছেই, কেউ কেউ আবার অটো বা টোটোর মধ্যে এমন জোরে গান চালিয়ে রাখে যে আশেপাশের কোনো গাড়ির হর্ন শুনতেই পারে না। সব মিলিয়ে এক কথায় চরম বিরক্তিকর। শাওন বারাসাত থেকে। এর পরের মেসেজ সৌমেন যাদবপুর থেকে, হাই অরুণিমা, তোমাকে ও সকল রেডিও শ্রোতাদের জানাই প্রভাতী শুভেচ্ছা ও গ্রীষ্মের শীতল অভিনন্দন। সকাল থেকে অনুষ্ঠান শুনছি। টপিকে বলি, যারা রাস্তাঘাটে ইয়ে করে বিনা হেলমেটে বা বাইক চালানোর যত্রতত্র থুতু গুটখাও পানের পিক ফেলে, তাদের জন্য অবশ্যই জরিমানা হওয়া দরকার, একদম সত্যি কথা। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, গরমে হাঁসফাঁস শুভ সকাল। আজকের মর্নিং মন্ত্র তো নিয়ম ভাঙা, যেসব লোকজনদের কথা জানলাম তাদেরকে দেখতে পেলে, আইন রক্ষক যারা আছেন কাছাকাছি দেখতে পেলে অবশ্যই জানাবো, এনারা তো

0: নিয়ম ভঙ্গকারী ও বেআক্কেল লোকজন। এবার টপিকে বলি, রাস্তায় যেতে যেতে ইচ্ছে করে থুতু ফেলা, প্লাস্টিক ফেলা, কানের সামনে এসে ইচ্ছে করে খুব জোরে হর্ন বাজানো, রাস্তার কলে জল নষ্ট, যেখানে সেখানে রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দেয়া, কাণ্ডজ্ঞানহীনভাবে আর কতই বা বলবো। এই খারাপ স্বভাব অভ্যেসকারী লোকজনদের জরিমানা শাস্তি দরকার। আমার তো মনে হয় এই ধরনের লোকেদের জন্য অহিংস নীতিতে কিছু হবে না, আর শাস্তি না থাকলে, ফাইন না থাকলে ভয়ও থাকবে না। তারপরের মেসেজ শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি, খুব ভালো লাগছে। পরিবেশ পরিষ্কার রাখা উচিত, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয়, গাছ লাগাতে হবে প্রচুর। শর্মিষ্ঠা মুখার্জি খুব সুন্দর, নিরীহ, আমাদের বহু পুরনো বন্ধু, সুন্দর মিষ্টি মিষ্টি মেসেজ লেখে, তো সেরকম একটা মেসেজ পড়ে দিলাম। আর এবার ফ্লাশব্যাক সঙে শ্যামল মিত্র আর আশা ভোসলের ডুয়েট, 107 FM রেনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: 107 FM রেইনবোয় শুনছেন নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন ঠিক 8:49। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নমস্কার কলকাতার শেষ ঘন্টা মানে তৃতীয় ঘন্টার দিকে। আর এইবার আপনাকে জানাবো যে আপনার বন্ধুবান্ধব, চেনা জানা বা আপনি নিজে

কেউ কি এআই এর সঙ্গে প্রেমালাপ করেন? অনেকেই আছেন এআই এর সঙ্গে রীতিমতো সারাদিন ধরে প্রেমালাপ করছে, তাদের জীবনে সময় হয়নি বা সুযোগ হয়নি প্রেম টেম করার। তো প্রেম কীভাবে হয় তারা একটু ঝালিয়ে নিচ্ছেন আর কি, বা সময় কাটাচ্ছেন বা কৌতূহল বশেই ব্যাপারটা করছেন। তো আপনাদের জানিয়ে রাখি, এতেও কিন্তু প্রচুর ভুলভাল ব্যাপার হচ্ছে। দিনভর এআই সঙ্গীর প্রেমে যদি হাবুডুবু খান, সামান্য ভুলেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। সকালে ঘুম থেকে উঠেই যেমন আমরা আমাদের যে কোনো যার যা যে পার্টনার সে দূরে থাকলে তাকে মেসেজ করি, ঠিক এইভাবেই এআই সঙ্গীর সঙ্গে কথা বলা শুরু করছেন আজকাল অনেকেই। তারপর তো সারাদিন ধরে টুকটাক কথা চলতেই থাকে, আর এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। ভাবছেন তো কিভাবে একাকিত্ব ঘোচাতে এআই নির্ভরশীলতার আপনি একটা সুযোগ নিয়েছেন, আর তাতেই অপরাধীরা ফাঁদ পাচ্ছে, তাতে পা দিয়ে না বুঝতে পেরেই সর্বশান্ত হয়ে যাচ্ছেন অনেকেই। বিষয়টা কিভাবে সেটা বলি। গবেষণা বলছেন এখন অনেকেই ভুয়ো এআই প্রোফাইল তৈরি করছে, একাকিত্বের সুযোগ নিয়ে ফাঁকা করে দিচ্ছে অ্যাকাউন্ট। আসলে এরাও জানে কিভাবে একাকী মানুষের মন জিততে হয়, আবেগকে কিভাবে ব্যবহার করতে হয় অস্ত্র হিসেবে। প্রথমে অ্যাটাচমেন্ট তৈরি করে, তারপর এমনভাবে টাকা আদায় করছে যে উল্টো দিকের মানুষটা বুঝতেও পারছে না তারা কত বড় বিপদে পড়েছে। এআইকে যে কোনো প্রশ্ন করলেই তার উত্তর পাওয়া যায়, প্রেমের প্রস্তাব দিলে মানে একটা পাল্টা জবাবও দেবে এআই। তো কিন্তু যদি দেখেন অতি দ্রুত আবেগপূর্ণ কথা বলছে, তাহলে সতর্ক হবেন, সেটা কিন্তু এআই নয়, সেটা কেউ একজন বসে বসে টাইপ করছে। কথা বলার ধরন দেখে বুঝতে হবে প্রতারকের ফাঁদে পড়েছেন কিনা। হ্যাঁ, যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন কথা। একটা কথা বলি, আপনি এআইকে একটা প্রশ্ন যতবার করবেন সেই প্রশ্নটার কিন্তু ততবার একই উত্তর আসবে। এই ব্যাপারটা দেখলে আপনি শিওর হতে পারবেন যে এটা এআই। আবার যে জানে আর কি, যে প্রতারক, সে একই ব্যাপার করতে পারে বারবার আপনার কাছে বিশ্বাস আদায় করার জন্য। আর যদি দেখেন যে আপনার কাছে টাকা চাইছে বা অন্যরকম কোনো সাহায্য চাইছে, তাহলে বুঝবেন সে কিন্তু এআই নয়, সেটা কিন্তু ভুয়ো এআই এর কারসাজি। আর এই চ্যাটবটগুলো নির্দিষ্টভাবে কোড করা, যার জন্য একই প্রশ্নের একই উত্তর আসে, সেটা তো বললামই। অন্যরকম উত্তর এলে, মানে একটা প্রশ্নের দু তিন রকম উত্তর এলে বুঝে যাবেন আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন। আর আপনার এআই সঙ্গী কিন্তু আপনাকে কখনোই অন্য প্ল্যাটফর্মে এসে কথা বলার কথা বলবে না। এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে বুঝবেন যে অপেক্ষাকৃত কম নিরাপদ কোনো অ্যাপে চ্যাট করার প্রস্তাব যদি দেয়, তাহলে বুঝে নেবেন গণ্ডগোল আছে। আসলে প্রতারকেরা চেষ্টা করে যেখানে নজরদারিটা একটু কম সেখানে কথোপকথন এগিয়ে নিয়ে যেতে। আর এআই প্ল্যাটফর্মগুলো সাধারণত স্বচ্ছতা, নিরাপত্তা ও ব্যবহারকারীদের সুরক্ষার দিকে গুরুত্ব দেয়। যদি দেখেন আপনার উপর অহেতুক কোনো বিষয়ে চাপ দেওয়া হচ্ছে, সহানুভূতি আদায়ের চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে নিশ্চিত থাকুন আপনি প্রতারকের জালে। অতএব সঙ্গে সঙ্গে টাটা বাই বাই বলে দেবেন, ঠিক আছে? আর এখন জুবিন গার্গের গাওয়া বোঝে না সে বোঝে না আপনার জন্য, 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। হ্যাঁ, প্রায় তৃতীয় ঘন্টার সময়, মানে ঢুকে পড়ার সময় এসে গেছে, সেই জন্য জানিয়ে দিই তৃতীয় ঘন্টা কী কী রয়েছে। হ্যালো ডক্টরে চলে আসবেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর কমল দত্ত, আর উনি জানাবেন ক্যাভিটির সমস্যা। ক্যাভিটির সমস্যা না খুব অল্প বয়স থেকেও হচ্ছে আজকাল, তো ক্যাভিটির সমস্যায় যারা কখনো না কখনো এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন তারা জানেন দাঁতের ব্যথা কী ব্যথা। তো সেই নিয়ে প্রশ্ন থাকলে সেগুলো লিখতে পারেন। আর 9:30 আগে আমি আপনাদের এখনকার মেসেজগুলো সব পড়ে দেবো। আরেকটা কথা, সেটা হচ্ছে যে পরের ঘন্টায় আরও অনেক কিছু আছে, সেসব জানার জন্য শোনার জন্য অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন। আর একটু পরেই আসছে খবর, খবরের পর আমি অরুণিমা আবার ফিরে আসবো আপনার কাছে, কাজেই শুনতে থাকুন 107 FM রেনবোয়ে নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার সাত দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজও আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে জানা গেছে, পুতিন ও জিনপিং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়সহ দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে পাঠানো এই নোটিশে রয়েছে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনও। একই সঙ্গে সাংসদের আরেকটি সম্পত্তি কালীঘাট মোড়ের বাড়িও রয়েছে। জমি দুর্নীতি, প্রতারণাসহ একাধিক মামলায় দীর্ঘ 10 ঘণ্টা জেরার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষ এবং বোমা গুলিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিল সে। এর আগে দুর্নীতি ও প্রতারণাকাণ্ডে সোনা পাপ্পুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের কারণে গোটা রাজ্যে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা অর্থাৎ শেষ ঘন্টায় ঢুকে পড়েছি। আর শেষ ঘন্টায় এখন শুরুতেই আমি অরুণিমা আপনাকে শোনাবো নিউ টিউনে সুজন মাঝিরে ইমন চক্রবর্তীর কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর, রয়েছে অনেক কথা, অনেক আড্ডা, আপনার মেসেজ, আরও অনেক কিছু, শুনতে থাকুন।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:11, তৃতীয় ঘন্টা দৌড়চ্ছে। আর মেসেজগুলো এবার পড়ে ফেলি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, যারা পরিবেশের ক্ষতি করে চলেছে এবং দূষণ ঘটাচ্ছে তাদের ফাইন হওয়া উচিত। তারপরের মেসেজ যিনি লিখেছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, ডাস্টবিন আছে তবুও চা খেয়ে কাগজের মাটির ভাঁড় ফেলবে ছুঁড়ে রাস্তার মাঝে, ডাস্টবিন না করে ব্যবহার, গুটখা বা পান চিবিয়ে থুতু বা পানের পিক রাস্তাটাকে মোজাইক করে রাখে চারিদিক, বড় রাস্তার পাশে বাইক রেখে যায় বেরিয়ে মার্কেটে, ভিড় রাস্তায় মানুষজন পারে না যেতে হেঁটে, নিজেদেরকে তারা মনে করে চলমান আইন, হাজতের ভাত খাইয়ে ওদের করতে হয় মোটা ফাইন। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এই মেসেজটা পাঠিয়েছেন। আর এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি গুড মর্নিং আর যে অরুণিমাদি, ভেরি নাইস টপিক। যারা গুটখা বা পানের পিক রাস্তায় ফেলে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। একদম একদম, আমিও একমত। তারপরের মেসেজ মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে, শুভ সকাল। যেসব দোকানদার দোকানের সামনে জঞ্জাল ঝাড় দিয়ে রাস্তার উপর দিয়ে দেয় তাদের, এবং যারা পথ চলতে চলতে রাস্তার ধারে থাকা গাছের ডাল ভাঙে পাতা ছেড়ে তাদেরও ফাইন করা উচিত, কারণ এরা পরিবেশের ক্ষতি করছে। মাধাই দাস এই মেসেজটা করেছিলেন। তারপরের মেসেজ অমৃতা দত্ত মাইতি নিউ ব্যারাকপুর থেকে লিখেছেন, নমস্কার, সকালের সোনালি আলোয় যখন বসন্তের মৃদু হাওয়া জানলায় এসে স্পর্শ করে, যাই হোক বসন্ত নিয়ে উনি লিখেছেন। আর এর পরে যাই হোক, প্রচুর মেসেজ এসছে, এত এত লম্বা লম্বা মেসেজ, এত লম্বা মেসেজ আমি পড়তে পারবো না, সত্যি বলছি। চার লাইন পাঁচ লাইনে লিখুন, অবশ্যই পড়ে দেবো। আর এখন অবশ্যই একটা গান, সে গানটা শ্রেয়া ঘোষালের গাওয়া অজানা কোনো গল্প বলে, 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর, মানে ঠিক 5 মিনিট পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি রয়েছি অরুণিমা আপনার সঙ্গে। আর সময় দৌড়চ্ছে, 9:20 হয়ে গিয়েছে। আর 9:20 হয়ে গিয়েছে মানেই আমার একটা কথা জানানোর ভীষণ ইচ্ছে করছে। আসলে কি বলুন তো,

আমাদের আমাদের এই দেশের মধ্যেই লুকিয়ে আছে মিনি ব্রাজিল। মানে দেখতে জায়গাটা ব্রাজিলের মতো না, কিন্তু ব্রাজিল যেটার জন্য বিখ্যাত মানে ফুটবল, সেই ফুটবলের মানে বিভিন্ন প্রচণ্ড দারিদ্রের সঙ্গে লড়াই করেও ফুটবল খেলে যাচ্ছে আমাদের ভারতবর্ষের, না ছেলেরা নয়, কিছু মেয়ে। অবাক হচ্ছেন, একটা গ্রাম শুধুই ফুটবলারে ভর্তি। মহিলাদের জন্যই চর্চিত রাজস্থানের গ্রাম যার নাম ধিংসারি, একের পর এক মহিলা ফুটবলার উঠে এসেছে বিকানেরের এই গ্রাম থেকে। একসময় কোনো মেয়ে ফুটবল খেললে তাদের জোর করে বিয়ে দিয়ে দেওয়া হতো এই গ্রামে। এখন সেই মেয়েরাই ফুটবল খেলতে বিদেশে পাড়ি জমাচ্ছে। বছর কয়েক আগের কথা, ধিংসারির একটি মেয়ে জেলা স্তরের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ম্যাচের সেরা হয়েছিল, কিন্তু সেদিন সারা রাত সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে। কেন? কারণ ফুটবল খেলার অপরাধে সেদিন বাবার থেকে চর খেয়েছিল মেয়েটি। কদিন পর তার বিয়ে দিয়ে দেওয়া হয়। অশালীন পোশাক, মানে ফুটবলের পোশাক পরা, চিরতরে বন্ধ হয়ে যায় তার। এরকম অনেকের সঙ্গেই ঘটছিল, কিন্তু এখন তারা কিন্তু বদলেছে। আর এই বদলানোর পেছনে যেই মানুষটি, তিনি হচ্ছেন একসময়ের আমাদের ভীষণ চেনা ফুটবলার বিক্রম সিং রাজভী। তিনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক মগন সিংয়ের ছেলে। ধিংসারিতে বাবার নামে একটা একাডেমি প্রতিষ্ঠা করেছেন। সময় বদলেছে, দারিদ্রের সঙ্গে অবিরাম লড়তে থাকা গ্রামবাসীও বুঝতে পারেন যে ফুটবল হয়ে উঠতে পারে বেঁচে থাকার উপায়। তাই আস্তে আস্তে গ্রামের দল রাজ্যস্তর হয়ে জাতীয় পর্যায়েও মাতিয়েছে ধিংসারির মেয়েরা। 2024-25 মরশুমে জুনিয়র গার্লস জাতীয় ফুটবলের দ্বিতীয় পর্যায়ে জেতে রাজস্থান, যেই দলে 12 জন ধিংসারির সদস্য ছিল। ভাবা যায়, মানে অসাধারণ একটা ব্যাপার, তাই না? আর এই অসাধারণ ব্যাপারের পরে যেটা করতে চাই, আপনাকে একটা সুন্দর গান শুনিয়ে দিতে চাই। আর সেই সুন্দর গান শোনানোর জন্য এবার যে গানটা আমি বেছে নিয়েছি, আমার মনে হয় আপনার ভালো লাগবে। শুনতে থাকুন 107 FM রেনবো। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় তো দ্রুত এগোচ্ছে, সেই জন্যই বলছি যে যারা এখনও মেসেজ করেননি তারা ঝট করে মেসেজ করে ফেলুন। আমি যদিও বেশিক্ষণ পড়তে পারবো না, তার কারণ 9:28, কিছুক্ষণের মধ্যেই হ্যালো ডক্টরের ডক্টর চলে আসবেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর জে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আর রাস্তায় এখনও দেখা যায় কলার খোসা, খাবারের প্যাকেট ও পানের পিক, আর সেই সঙ্গে সঙ্গে নোংরাও পড়ে থাকে, তাদের অবশ্যই জরিমানা হওয়া উচিত। আজকের মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, আপনার মর্নিং মন্ত্রগুলো খুবই বাস্তব, জীবনে চলার পথে খুবই কাজে লাগে। আজ ভোরাই আপনার অসাধারণ উপস্থাপনাতে নিরপেক্ষতাই শক্তি নিয়ে অনেক কথা ও আলোচনা শুনলাম, ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম ও সমৃদ্ধ হলাম। খুবই ভালো ও সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদি ভাই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন এটা। আরও বেশ কিছু মেসেজ আসছে। সৌভিক ঢাকুরিয়া থেকে একটা গান শুনতে চেয়েছে গান মিলান্তিতে, সেই গানটা আমি নিশ্চয়ই শোনাবো। আর মেসেজ করেছে দেবারতী মাইতি, মেসেজ করেছে দেবারতী মাইতি বারাসাত থেকে, বেলেঘাটা থেকে সঞ্জীব দত্ত মেসেজ করেছে, সঞ্জীব চক্রবর্তী দত্তপুকুর থেকে মেসেজ করেছে। আমি না এতজনের মেসেজ তো পড়তে পারবো না, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। সৌম্যদীপ্তা রায় বারাসাত থেকে, এছাড়াও অঙ্কিতা ঘোষ বাঘাযতীন থেকে। তো মোটামুটি সবার নাম টাম বলা হয়ে গেছে। আর এবারে যেটা করবো সেটা হচ্ছে একটা গান শুনিয়ে দিই, লগ্নজিতার গাওয়া, তারপর হ্যালো ডক্টরের ডক্টরের কাছে পৌঁছে যাচ্ছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন ঠিক 9:33। হ্যালো ডক্টরের, ডক্টরের কাছে পৌঁছে যাবার চেষ্টা করছি, সঙ্গে থাকুন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: পৌঁছে গেছি বিশিষ্ট দন্ত চিকিৎসক ডক্টর কমল দত্তের কাছে। তার কাছে অনেক কিছু জানার আছে আমাদের আজকে ক্যাভিটি নিয়ে। ক্যাভিটি অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু ক্যাভিটির সমস্যা দেখা যাচ্ছে। গুড মর্নিং ডক্টর। তো আপনার খুব ব্যস্ত সময়ে আপনাকে আমি বিরক্ত করছি, কিন্তু আমাদের বন্ধুরা নানান সমস্যায় রয়েছেন দাঁতের, সেই জন্যই আপনাকে এইরকম ব্যস্ত সময়ে আমি একটু বিরক্ত করছি আর কি। তো জানতে চাই যে এই যে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যেও এখন ক্যাভিটির সমস্যা ভীষণভাবে দেখা দিয়েছে, মানে যাদের দুধে দাঁত পড়ে যাওয়ার আগে ক্যাভিটি হওয়া সেটা বলছি না, অল্প বয়স কলেজে পড়ে বা চাকরি বাকরি শুরু করেছে সবে, তাদের মধ্যেও ক্যাভিটির সমস্যা ভীষণভাবে দেখা দিচ্ছে, এটার কারণটা কি আপনার কি মনে হয়?
4: দাঁতের মধ্যে ক্যাভিটি এরিস বলে, এরিস হচ্ছে এমন একটা রোগ যে শতকরা পৃথিবীতে শতকরা 90% মানুষই প্রায় ভোগে।
3: হ্যাঁ,
4: মোস্ট প্রিভেলেন্ট ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই ডিজিজটাকে প্রিভেন্ট করতে গেলে ভীষণ অ্যাওয়ারনেস দরকার।
3: আচ্ছা,
4: এবং এই ডিজিজ তৈরি হয় তোদের দাঁত থেকে, অর্থাৎ মৃত্যু থেকে জন্মানোর পর থেকে, যে ব্রেস্ট ফিডিং করানো হয়, তারপরে নিপল ছেড়ে বটল ফিডিং করানো হয়, এইখান থেকে সমস্যাগুলো আরম্ভ হয়। এবং এর জন্য বাবা বাবা মা বা বাড়ির সকলের অ্যাওয়ারনেস দরকার, সুস্থ বাচ্চা খাবে। এবং নিপলকে ব্রেস্ট ফিডিং করার পরে যে বটল ফিডিং করে দুধ খায়, দেখা যায় বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ খাওয়াচ্ছে এবং বটলটা নিয়েছে বাচ্চা খেলতে খেলতে খেলতে খাচ্ছে খেলতে এইসব করছে। তো কখনোই দুধ খাওয়ানোর পর দুধ খাওয়ানোর কথা ভাবে না কেন,
3: ঠিক
4: দুধ খাওয়ার পর যে কেরিন জাতীয় পদার্থ গুলো দাঁতের সঙ্গে লেগে থাকে সেগুলো থেকে কেরি শুরু হয়, অর্থাৎ ছোটবেলা থেকে অবস্থা থেকে দাঁতে কেরি সৃষ্টি হয়। এবার ওইটাকে প্রিভেন্ট করার একমাত্র উপায় হচ্ছে ভালো করে মুখ ধুয়ে নেওয়া। দুধ খাবে কিন্তু ভালো করে মুখ ধুবে, ক্যাডবেরিজ খাবে ভালো করে মুখ ধুবে, সঙ্গে সঙ্গে ধুবে, ওইটা 1 ঘন্টা পরে ধুলে হবে না, ওই 2 মিনিটের মধ্যেই ধুতে হবে। এছাড়া তারপরে যখন বাচ্চা স্কুলে যেতে আরম্ভ করছে, বাবা মা তাদেরকে বিভিন্ন কেক পেস্ট্রি ক্যান্ডি লজেন্স আইসক্রিম এই জাতীয় পদার্থগুলোকে খাওয়াচ্ছে, মিল্ক আর মিল্ক প্রোডাক্ট দাঁতের পক্ষে খুবই ক্ষতিকারক। এবং এই দাঁতে খাবে বাচ্চারা কিন্তু যেন সঙ্গে সঙ্গে ধুয়ে নেয়, অর্থাৎ ওই মিষ্টি বা সুগার এবং দুধ জাতীয় পদার্থটা মুখের মধ্যে যেন অবশিষ্ট না থাকে, মুখ ভালো করে ধোয়ানো প্রমোট করতে হবে, তবেই বাচ্চাদের অবস্থাতে এরিটা প্রিভেন্ট করা সম্ভব। এছাড়া তো নর্মাল যেমন ব্রাশ করা হয়, অ্যান্টিকেরিজ কিছু টুথপেস্ট আছে সেই সব দিয়ে ব্রাশ করবে, এবং তাহলে বাচ্চা অবস্থাতে
3: যত্ন নেবেন কিন্তু তবু অনেক সময় দেখা যায় যে অনেকের হচ্ছে, সেক্ষেত্রে তারা কি করবেন?
4: সারাদিনে একবার হয়তো ব্রাশ করছি কি দুবার ব্রাশ করছি, এবার দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্য কণিকা গুলো জমে থাকে, এগুলোকে মিনিমাম টুথপিক বা টুথ আপনার ডেন্টাল ফ্লস করে বার করে দিতে হবে।
3: আচ্ছা,
4: এছাড়া ভালো করে মুখ ধুতে হবে, খুব কথাটা যেটা বারবার যেখানে ট্রেল দিচ্ছি কুচি করা যেটা ফোর্সফুলি সেইটা দিয়ে কুচি করলে দাঁতের হেডিংসটাকে প্রিভেন্ট করা সম্ভব বাচ্চাদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রেও। এবং যখন তখন যা পাচ্ছি খেয়ে নিচ্ছি খাও কিন্তু সমস্যা মুগ্ধ সেটা কিন্তু কেউ করে না, দেখবেন সবাই করে কি হয়তো তিন চার ঘন্টা পরে একবার করে হয়তো মুখটা ধুচ্ছে অথচ খাচ্ছে অনেক সময়, ফলে কি হচ্ছে গেরিজ হওয়ার যে গেরিজ মানে জীবাণু, জীবাণুর খাদ্য মুখের মধ্যে দাঁতের ফাঁকে ফাঁকে আটকে আছে, যে আমাদের আমরা যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলোই জীবাণুর খাদ্য হয়ে তারাই খেয়ে যাচ্ছে, না সেগুলি তারা বংশ বৃদ্ধি করছে এবং সেখান থেকে গেরিজটা ডেভেলপ হচ্ছে। কাজেই বাচ্চা এবং বয়স্ক মানুষ সকলেরই একই কথাই প্রযোজ্য, ভালো করে ব্রাশ করবেন, যা খাবেন খাওয়ার সঙ্গে সঙ্গে মুখটি ভালো করে ধুতে হবে, দাঁতের ফাঁকে খাদ্য কণিকা জমে থাকে দরকার হলে টুথপিক ব্যবহার করবেন বা ফ্লস ব্যবহার করবেন, এইভাবে করলে গেরিজ প্রিভেনশন মোরাললেস অনেকটা অনেকাংশেই বন্ধ করানো যায়, প্রিভেনশন করানো যায়। এছাড়া মাঝে মাঝে চেক আপ করানো, বছরে একবার হলেও অন্তত চেক আপ করানোটা দরকার, তাহলে কোনো হিডেন কেরিজ থাকলে সেটা ডিটেকশন হয় আর্লি, তার ট্রিটমেন্ট বা অ্যাওয়ারনেস থেকে পেশেন্টকে বলে দেওয়া যায় যে বছরে একবার করে একটু চেক আপ করানোটাও ভীষণভাবে দরকার, বয়স হয়ে গেলে অবশ্যই দরকার।
3: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দিলেন, খুব ভালো থাকবেন, নমস্কার।
4: অসংখ্য ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুরা, যদি আমার এই পরামর্শে উপকৃত হন আমিও খুব আনন্দ পাবো,
3: নমস্কার।

0: হ্যালো ডক্টর,
1: তো ডক্টরের কাছ থেকে দাঁত কি করে বাঁচিয়ে রাখবেন ক্যাভিটি থেকে, নিজের এবং নিজের বাচ্চার এবং আশেপাশের ফ্যামিলির যত বাচ্চা আছে সেটা তো জানতে পারলেন, আর সেই সঙ্গে সঙ্গে নিজেও দাঁতের যত্ন নিন, দাঁত মাজুন আর ফ্লস করুন, তাহলে কিন্তু দাঁত ভালো থাকবে। আর এইবার যেটা আসতে চলেছে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের

0: জিয়া লাগে না, সত্যি যখন ছেড়ে চলে যাই সত্যি জিয়া লাগে না। 9:56 বুঝতেই পারছেন আমার মানে অরুণিমার এখন নমস্কার কলকাতা ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যেতে যেতে একবার পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, এবার জেনে নেব কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে।
2: গুড মর্নিং, 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি, কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
3: দেখুন, এই মুহূর্তে সর্ব কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, সেরকম কোনো দুর্ঘটনার খবর নেই। আজকে সারাদিনে সেরকম মিটিং মিছিল ও প্রোগ্রাম সর্ব কলকাতায় নেই, আশা করছি সারাদিনটা আজকে স্বাভাবিকই থাকবে। নমস্কার।
0: তো রাস্তাঘাট স্বাভাবিক থাকবে সেটা জেনে গেলাম, আর এর পরেও মেসেজ এসছে, একটুখানি সময় আছে বলে দিই। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, পচা সবজি পচা ফল হাটে বাজারে ভর্তি, মনোযোগ দিলে দোকানদার দূষণ হবে মুক্তি। অনেক কথা লিখবো বলে নিলাম খাতা পেন, ছোট মেসেজ অরুণিমা করে পছন্দ, বাধ্য হয়ে শেষ করলাম আমার প্রিয় ছন্দ। বা খুব মিষ্টি লিখেছেন। আর এর পরে নদিয়া শান্তিপুর থেকে বাবুল মেসেজ করেছিল, তো এবার কথা আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো, যেতে যেতে রেখে গেলাম এমন একটা গান যে গানটা পুরনো হয়েও হয়নি পুরনো, সেই জন্য চলে এসছে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে, ভূমির যাত্রা শুরু অ্যালবাম থেকে বারান্দায় রোদ্দুর। আপনার জন্য রইল, উফ বাবা কি রোদ্দুর।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ্গ, রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ্গ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। 1968 সালের বিচারক তদন্ত আইনের আওতায় বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখেই এই রিপোর্ট পেশ। গত বছর 12 আগস্ট লোকসভার অধ্যক্ষ এই কমিটি গঠন করে। পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বাড়ল। দিল্লিতে তা বেড়েছে লিটার পিছু 90 পয়সা। এর ফলে জাতীয় রাজধানীতে এখন 1 লিটার পেট্রোলের দাম বেড়ে হল 98.64 টাকা, ডিজেলের দামও বেড়ে হয়েছে 91.58 টাকা। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রসারে G20 মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন বলে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধে 6টায় শেষ হবে। এরপরেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে সিবিআই। উত্তরপ্রদেশের একটি টোল প্লাজা থেকে রাজকুমার সিং নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 4। এর আগে সিট গ্রেপ্তার করে 3 জনকে। জমি দুর্নীতি প্রতারণা সহ একাধিক মামলায় দীর্ঘ 10 ঘন্টা জেরার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করে ইডি। দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষ এবং বোমাগুলি কাণ্ডের পর থেকেই সে বেপাত্তা ছিল। আজ তাকে আদালতে তোলা হবে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসুরুদ্র। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় গতকাল বিকেলের প্রবল ঝড় বৃষ্টি এবং পরপর বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। এদের সকলেই ঝড় বৃষ্টির সময় মাঠে চাষবাসে কাজ করছিলেন। এক বেলার মধ্যে এতগুলি মৃত্যুর ঘটনায় জেলায় শোকের ছায়া। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধে ছটায় শেষ হবে। এরপরই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। ওই দিন সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে ছটা পর্যন্ত। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলীয় নেতা শুভেন্দু অধিকারী। জমি দুর্নীতি প্রতারণা সহ একাধিক মামলায় ধৃত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে আজ মেডিকেল পরীক্ষার পর আদালতে পেশ করা হচ্ছে। গতকাল দীর্ঘ দশ ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করে ইডি। দক্ষিণ কলকাতার কাকুলিয়া গোষ্ঠী সংঘর্ষ এবং বোমা গুলিকাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিল সে। গতকাল হঠাৎই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয় সোনা পাপ্পু। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্র দত্ত বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার পাশাপাশি ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলেও তিনি জানান। পাঁচ দিনের মধ্যেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের কিছুটা বেড়েছে। আজ থেকেই কার্যকর হয়েছে জ্বালানির বর্ধিত মূল্য। কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯.৭০ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪ পয়সা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৯৬.৮ পয়সা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যাপারে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আজ জরুরি বৈঠকে বসতে পারে। অনুকূল বায়ুপ্রবাহ জলীয়বাষ্পের কারণে আজ গোটা রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে ৭:৩০। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ এফএম রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া ১০৭ এফএম রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ি যখন বলছে 11টা বেজে অলরেডি 3 মিনিট হয়ে গেছে, ঠিক এই সময় এফএম রেইনবোর স্টুডিওতে আছি সোমা আর সুদীপ্ত। আমরা আজকে এই দুই বন্ধু বসেছি যে বিষয় নিয়ে, সেই বিষয় কিন্তু আপনাদেরও সবার একেবারে অন্তরের। কারণ দেখুন, আমরা প্রত্যেকে তো যে যার নিজের ভাষায় কথা বলি, তাই না? আমাদের প্রত্যেকেরই মাতৃভাষা রয়েছে, নিজের দেশ রয়েছে, নিজের ভূমি রয়েছে। ঠিক সেই জায়গাটাতেই যদি কোথাও আঘাত আসে, তখন মনে হয় না যে কোথাও যেন আমার নিজের শিকড় ধরে টান পড়ছে? কি সুদীপ্ত, তাই তো?
1: এটা তো ঘটনা যে তুমি যে কথাটা বলছো। আসলে ভাষা একটা নির্মাণ, মানে ভাষা আমাদের প্রত্যেকের মধ্যে একটা দেশকে তৈরি করে যেখানে আমরা বাস করি, এবং এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক হাজার হাজার বছরের। যখন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভাষা তৈরি হচ্ছে, সেই ভাষা আমাদের সুরের সঙ্গে, আমাদের হৃদয়ের সঙ্গে তার সংঘর্ষ হয়ে সে ওতপ্রোতভাবে সেই আমরা উচ্চারণ করছি সেই ভাষা, সে বর্ণমালার সঙ্গে আমাদের পরিচয় ঘটছে। এবং দেখো, একটা অদ্ভুত বিষয় এই ভাষার মধ্যে জড়িয়ে রয়েছে। পৃথিবীতে একজন মানুষ, তিনি তার শহর বদল করতে পারেন, তিনি তার দেশ বদল করতে পারেন, তিনি তার ধর্ম বদল করতে পারেন, কিন্তু তিনি একটা বিষয় যেটি বদলাতে পারবেন না, সেটা তার ভাষা।
0: অবশ্যই। আর দেখো, আমরা তো বাঙালি, তাই কবি শামসুর রহমান কত সুন্দর করে লিখলেন যে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বরি। এমনি আমাদের ভাষা বাংলা, ঠিক সেরকম নানা দেশের নানান ভাষা। প্রত্যেক ভাষাকে কিন্তু আমরা সম্মান জানাই।
1: একদম। এবং যে ভাষার কথা তুমি বললে, যে বাংলা ভাষা উচ্চারিত হলে, আমরা শুনিনি অজিত পান্ডের কণ্ঠে।

0: একুশের প্রথম প্রভাত ফেরি, এটা বিশ্বজন বিদিত, কারণ এই দিনটাকে কেন্দ্র করে ইউনেস্কো একটা আলাদা দিন নির্বাচন করে দিলেন, যেটা সারা পৃথিবীতে মানুষ পালন করবে, সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এই যে আজকের দিনটা, অর্থাৎ উনিশে মে, এই উনিশে মেও তো একটা ভাষার জন্য নিবেদিত প্রাণ কিছু মানুষের বিশেষ দিন, তাই না? শুধুই কি সেই মানুষগুলোর দিন, নাকি সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের দিন আজকে? আমাদের এই বাংলায় নয়, যদি আমরা পৌঁছে যাই আসামে, পৌঁছে যাই আসামের শিলচরে, বরাক উপত্যকায়, সেখানে এই আজকের দিনে 1961 সালে একটা ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে আরও অনেক কিছু পরিবর্তন হয়। সেই কথা নিয়েই কিন্তু আজকে আমাদের পথ চলা।
1: না, আমি শুধু যে কথাটা আমার বারবার মনে হয় যে ধরো 21 ফেব্রুয়ারি, শামসুর রহমানের কবিতায় যে গান আমরা শুনছিলাম, 21 ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো, আসলে ভাষা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুটো পৃথক। ভাষা দিবস 1952 সাল যখন হচ্ছে, এবং সেই ভাষা দিবস যখন স্বীকৃতি পেল সম্ভবত 1999 সাল, যখন রাষ্ট্রসংঘের মহাসচিব কোফি আন্নান তিনি ঘোষণা করলেন এটাকে, তৎকালীন মহাসচিব কোফি আন্নান তিনি ঘোষণা করলেন এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবং যেদিনকেই ঘোষণা করলেন, এটা কিন্তু আর শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সীমাবদ্ধ রইল না,
0: অবশ্যই
1: পৃথিবীর প্রতিটা বিভিন্ন ভাষাভাষী মানুষ যারা তার নিজের মায়ের ভাষায় কথা বলতে চান এবং সেই কথা বলার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে, তো সেই প্রতিটি ভাষাভাষী মানুষের একটি নিজস্ব দিন হয়ে উঠল 21 ফেব্রুয়ারি।
0: মূলত দেখো এইখানে যেটা আসছে,
1: এবং যে কথাটা সূত্র ধরে এটা বলা যে আজ তো 21 ফেব্রুয়ারি না, আজ 19 মে, বরাক উপত্যকায় যে দীর্ঘ ভাষা আন্দোলন, যার ফলশ্রুতিতে এদেশের মাটিতেও কিন্তু বাংলা ভাষায় কথা বলতে চেয়ে বাঙালির রক্ত ঝরেছিল। শুধু সেখানেও সীমাবদ্ধ নয়, আরও একটি দিন আছে যেটি বিশ্বের দীর্ঘস্থায়ী ভাষা আন্দোলন, যেটিকে বলা হয় 1 নভেম্বর, যার পরে মানভূম থেকে পুরুলিয়া ভাষার, পুরুলিয়া জেলার জন্ম নিয়েছিল। তো এই ইতিহাস, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এবং সবথেকে যেটা আশ্চর্য, দেখো যে স্বাধীন দেশে, যে দেশ নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
0: বিবিধের
1: মাঝে দেখো মিলন মহান, এখানে আমাদের সংবিধান আমাদেরকে নানা ভাষা, নানা মত, নানা বর্ণ, নানা জাতি সকলকে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নিজের ভাষায় কথা বলার জন্য বেগ পেতে হয়েছে এদেশের মাটিতে।
0: অবশ্যই, আর সেই দিনটা, সেই যুদ্ধের দিনটা কিন্তু আজকে, যদিও তার প্রেক্ষাপট আগের থেকেই সৃষ্টি হয়ে যায়, আসবো সেই সমস্ত নানা প্রসঙ্গে, তবে আজ মূলত শ্রদ্ধা জ্ঞাপনের দিন সেই 11 জন শহীদের প্রতি। আমরা চলে যাই গানে, কিন্তু ফিরে ফিরে আসব আজকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং সারা পৃথিবী জুড়ে যত মানুষ নিজের ভাষার জন্য কেঁদেছেন, ভাষার জন্য লড়াই করেছেন, তাদের সবার প্রতি আজ সোমা আর সুদীপ্তর শ্রদ্ধা নিবেদন এই FM Rainbow-এ।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মা আসলে মাটির মতো। হ্যাঁ, সেই মায়ের জন্য তো লড়াই করা যায় না। সারা বিশ্বে মানুষ মায়ের জন্য লড়াই করতে পারে, কারণ মা এমনই একটা শব্দ। মা যেমন যে কোনো সন্তানের জন্য বুক পেতে দাঁড়াতে পারে, সন্তানকে আগলে রাখার জন্য নিজের জীবন দিতে পারে, তাহলে সন্তানই বা কেন পারবে না, সেটাই প্রমাণ হয়েছিল এই 19 মে। ভাষার জন্য প্রাণ দিয়েছ, ভাষার জন্য প্রাণ, মধুর ভাষা বাংলা ভাষা, নারীর মহাটান, কেড়ে নেবে, থামিয়ে দেবে, রুখে দেবে ভাস। পুলিশ এলো, রইল পড়ে 11 জনের লাশ। 19 মে সেই দিনটা এলো আজ আবার, হারিয়ে না যায় বাংলা ভাষা, কঠোর শপথ নেবার। ফুলমালা প্রণাম দিলাম 11 শহীদ নিয়েও। বাংলা আমার মায়ের ভাষা, চিরদিনের প্রিয়।
1: বাংলা ভাষায় আসামের যখন পিকেটিং আরম্ভ হয়, তাদের দাবি ছিল যে নিজের ভাষায় কথা বলার যে অধিকার। এবং দেখো যে ভাষাবিজ্ঞান এমন একটি শব্দ, ভাষাবিজ্ঞান এমন একটি সূত্র যেটা দেখায় যে পৃথিবীর প্রতিটি দেশে কিন্তু ভাষার ক্ষেত্রে তার যে ভৌগোলিক অবস্থান, তার যে ভৌগোলিক চরিত্র চিত্রায়ন, এই সব কিছুর সঙ্গেই কিন্তু ভাষার একটা নিবিড় যোগ আছে। আমরা থাকবো সে কথায়, তবে তার আগে

0: আমাদের এই যে ভাষা আন্দোলন যেটা নিয়ে আমরা কথা বলছি, বাংলা ভাষা আন্দোলন, এবং এই গানটার কথা দিয়ে যদি বলি যে এই বাংলার আকাশ ছাড়া এ বাঁচা অর্থহারা, সত্যি তো মানে বাংলার আকাশ ছাড়া আমাদের যে বেঁচে থাকা সেটাই বোধহয় অর্থহীন হয়ে যায়। তো এখন যে কথায় বা যে প্রসঙ্গে ছিলাম যে আজকে 19শে মে, এবং সেই প্রসঙ্গে যে কথাটি না উল্লেখ করলেই নয়, আমরা অনেকেই জানি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে, ফেসবুক বা সামাজিক মাধ্যমে একটা সুবিধা হচ্ছে, বিভিন্ন বিষয়ে অনেক সময় ভুল ইনফরমেশন থাকে ডেফিনেটলি, কিন্তু অনেক সময় ঠিক ইনফরমেশনও অনেক পাওয়া যায়। কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র কুমার দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরুণী দেবনাথ, শচীন্দ্রচন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ, এই যে মানুষ এতজন সেদিনকে শহীদ হয়েছিলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় যে কমলা ভট্টাচার্য পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা, এবং মহিলা কেন বলছি, একজন 16 বছরের তরুণী যে সেদিনকে মিছিলে ছিলেন, সেও কিন্তু শহীদ হয়েছিলেন। এবং তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো মহিলা শহীদ যিনি তার ভাষার জন্য, নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার স্থাপনের জন্য প্রাণ দিয়েছিলেন।
1: সত্যি এই নজির সে গড়েছিল ঠিকই, কিন্তু সে তো ভাবেনি যে সে নজির গড়বে, সে শুধু নিজের ভাষাকে মর্যাদা দেবার কথাই ভেবেছিল। এই যে 11 জন শহীদ হল, তারা তখন শুধুমাত্র একটি লক্ষ্যেই এগিয়ে গেছিল। আর বলছিলাম একটু আগে যে কোনো ঘটনা ঘটার আগে তার একটা প্রেক্ষাপট নির্মাণ হয়, তো সেই প্রেক্ষাপট নির্মাণ হয়েছিল কিন্তু তার আগেই। 1960 সালে 14ই অক্টোবর একটা বিল প্রস্তাব করা হলো, সেটা কি না, রাজ্য ভাষা বিল, এই রাজ্যের সরকারি ভাষা হিসাবে, অর্থাৎ যেহেতু জায়গাটা আসামের অন্তর্গত তাই রাজ্যের সরকারি ভাষা কি হবে সেটা নিয়ে একটা বিল করা হলো। সেটা হচ্ছে তারা ঠিক করলো যে এটা হবে অসমীয়া ভাষা, এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন ইংরেজি ভাষার ব্যবহার চলছিল তেমনি চলবে, যার স্থানে পরবর্তীতে হিন্দি ভাষা ব্যবহৃত হবে, এবং প্রশাসনিক কাজকর্মের জন্য শুধুমাত্র কাছাড় জেলায় বাংলা ভাষা ব্যবহৃত হবে। এই যে বিল, এখানে এটাকে নিয়েই কেন্দ্র হলো, কেন্দ্রায়িত হলো মূল যে লড়াই সেটা, কারণ বরাক উপত্যকা শিলচর, সেখানে মানুষ, বহু বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন যারা তাদের ভাষাকে ছাড়তে চান না, যারা তাদের ভাষাকেও সেই রাজ্যের ভাষা হিসেবে গ্রহণ করতে চান, তাদের উপরে জোর করে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাই ছিল মূল লড়াইয়ের প্রাণকেন্দ্র।

দেখো, এই গান শেষ হচ্ছে সেখানে এই দাবি যে রাষ্ট্রভাষা বাংলা চাই, আর শুরু হচ্ছে কি কথা বলে যে ওরা আমার মুখের ভাষা প্রাণের প্রাণের ভাষা, মানে যে স্লোগানটা ছিল আর কি, যে ওরা আমার মুখের ভাষা প্রাণের ভাষা কায়রা নিতে চায়, যে ভাষাতে বলতো কথা আমার বাপ দাদায়। তো সেই কথা, মানে আমার বাপ দাদা মা বোনেরা যে ভাষায় কথা বলে, সেই ভাষা যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে একটা জাতি, একটা ভাষা গোষ্ঠী, তারা সমবেত হবে। এবং বাংলা ভাষা এটা ইতিহাসে বারবার প্রমাণ করেছে, বারবার বাঙালিকে এই রক্তাক্ত সরণি দিয়ে পার হতে হয়েছে, এবং এর ফলে স্বাধীন দেশ বাংলাদেশের জন্ম হয়েছে, যে দেশের রাষ্ট্রভাষা বাংলা হয়েছে। ঠিক একই রকমভাবে কিন্তু সেই ভাষা শহীদ স্টেশন, মানে যেটি এখন বর্তমানে রয়েছে বরাক উপত্যকায়, সেখানে এই একটু আগেই যাদের কথা উল্লেখ করলাম, তাদের প্রাণ তাদের রক্ত এইভাবেই ঝরেছিল। যেভাবে ঠিক একই রকমভাবে পুরুলিয়াতে যার উল্লেখ আমি করলাম, সেখানেও শহীদেরা রক্ত দিয়েছে। তুমি একটু আগে যে কথা বলছো

0: সেই সময়কার কথা বলছি আর কি। এখন এই মুহূর্তে ডেমোগ্রাফিক্যাল সিচুয়েশন কি আছে সেটা আমার এই মুহূর্তে জানা নেই। তো সেই সময় 60% বাঙালিরা ছিলেন এবং তাদের উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার একটা বিরুদ্ধে প্রতিবাদ করতে,
1: মানে বিল পাশ করে একদম সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিল পাশ করে জোর জবরদস্তি একটা ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এতজন বাঙালির উপরে।
0: 1961 সালের 5ই ফেব্রুয়ারি তখন কাছাড় গণ সংগ্রাম পরিষদ এই সংগঠনটি জন্ম নেয় এবং আসাম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে 14 এপ্রিল তারিখে, তুমি দিনগুলো খেয়াল করো, ফেব্রুয়ারি মাসে গণপরিষদ গঠন হচ্ছে, 14 এপ্রিল তারিখে শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দির লোকেরা তারা সংকল্প দিবস পালন করছে আর বরাকের জনগণের মধ্যে যে সচেতনতা সৃষ্টি করার জন্য ওই পরিষদ 24 এপ্রিল মানে একপক্ষ দীর্ঘ একটি পদযাত্রা শুরু করেছে, মানে একপক্ষকাল 15 দিন ব্যাপী চলে। দোসরা মে শেষ হওয়া ওই পদযাত্রাটিতে অংশ নেওয়া আন্দোলনকারী সংখ্যার মানে যে আন্দোলনকারীরা তারা 200 মাইল উপত্যকার গ্রামে ঘুরে ঘুরে প্রচার করেছিলেন এই ভাষার উপকারিতার কথা, মানে উপকারিতা বলা ভুল, প্রয়োজনীয়তার কথা, যে যদি যদি আজকে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া হয় তাদের
1: অসমীয়া কি হবে,
0: তাদের অসমীয়া ভাষা নিয়ে কোনো আপত্তি নেই, অবশ্যই থাকবে,
1: সেখানে বাংলাও থাকতে হবে
0: একদম, কিন্তু তাদের যে মায়ের ভাষায় কথা বলার অধিকার সেটিকে সুরক্ষিত হতে হবে। এবং দেখো কি অদ্ভুত এই 200 মাইল পথ পরিক্রমা করার যে সরণি, যে যে দীর্ঘ উপত্যকার মধ্যে দিয়ে তারা 200 কিলোমিটার পথ অতিক্রম করেছে, ঠিক একই রকমভাবে তুমি খেয়াল করো আমরা যদি 1 নভেম্বরের দিকে তাকাই, 1 নভেম্বরেও কিন্তু ঠিক একই রকমভাবে পুরুলিয়াতে এই যে মানুষেরা সংঘবদ্ধ হয়েছিলেন তারা কিন্তু পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত প্রায় 300 কিলোমিটার পথ, মানে 200 মাইলের কাছাকাছি তারাও কিন্তু অতিক্রম করে পায়ে হেঁটে এসে পৌঁছেছিলেন যে এই পুরুলিয়া জেলার জন্ম দিতে হবে। তারা সেটি বিহারের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছিল এবং সেখানে তাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছিল, বাংলা যে বিদ্যালয়গুলি সেগুলি বন্ধ হয়ে যাচ্ছিল, তার বিরুদ্ধে তারা কিন্তু দীর্ঘ প্রায় 200 মাইলেরও বেশি, অতএব ভাষার জন্য বাঙালি কিন্তু বহু পথ চলেছে,
1: বহু পথ চলেছে এবং এটা প্রমাণ করেছে যে মানুষ ইচ্ছা করলে মানসিক শক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারে, অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। এবং মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি টান, এটা অটুট থাকুক সবসময়, এটাই তারা চেয়েছিলেন এবং তাদের সেই মায়ের প্রতি শ্রদ্ধাকে তারা এইভাবে প্রকাশ করলেন।

আমরা রয়েছি গান্দরিয়ায়, সঙ্গে রয়েছে সোমা সরকার এবং সুদীপ্ত রায়। স্টুডিওর ঘড়ি বলছে আমাদের সামনে একটা বিশেষ সময় আছে, মানে দিন দুনিয়ার খবর নেওয়ার সময়, সংবাদে পৌঁছাবো। কিন্তু তার আগে ছোট্ট একটু কথা, তারপরে একটি গান, তারপরে পৌঁছে যাব সংবাদের বিরতিতে।

0: হারিয়ে যায়নি উনিশে মে, হারাতে সে পারে না। শিলচর আর বরাক উপত্যকার মিছিল সেদিন বাংলা ভাষাকে জবানে আগলে ডেকেছিল। ওগো মা, অকাতরে প্রাণ আহুতি দিয়েও শুধেছিল মাত্র ঋণ, বুকের পাঁজরে বুলেট সাজানো রক্ত ঝরানো তরুণ, ভাষার দাবিতে এদেশের বুকে লিখেছিল ইতিহাস, রক্তাম্বরে বঙ্গাক্ষরে যে গাথা সজল করুন, বিস্মৃত প্রায় সে কাহিনী আজও আনে দীর্ঘশ্বাস।
1: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। এই দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। মিজোরামে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করতে গিয়ে মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর লাল রোজামা বলেছেন, রাজ্যের মানুষের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সংশোধন চলাকালে সতর্কতা ও সাবধানতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন, যাতে করে মিজোরামের প্রকৃত নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় 6টায় শেষ হবে। এরপরে শুরু হবে সাইলেন্স পিরিয়ড। ওই দিন সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধে 6টা পর্যন্ত। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের নেতা শুভেন্দু অধিকারী। যুবভারতী ক্রীড়াঙ্গনের লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে

0: ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলার পাশাপাশি 50 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন শতদ্রু। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: গান্ধরিয়া নিয়ে আমরা ফিরে আসলাম বিরতির ওপারে। সংবাদ বিরতি দেখেছিলাম আমরা, সঙ্গে আছি সুদীপ্ত রায় এবং সোমা সরকার। গান্ধরিয়ার এই দ্বিতীয় পর্বে অবশ্যই আজ 19 মে, সেই 19 মের সেই রক্তক্ষয়ী সংগ্রাম নিয়ে আমাদের কথা। কানাইচণ্ডি হিতেশ সত্য, কুমুদ সুনীল তরণী, শচীন্দ্র আর বীরেন্দ্র সহ সুকোমল কমলা। অসম যুদ্ধ ডেকে এনেছিল ধূমকেতু কালফণী, তাদের ছিল একটি আয়ুধ প্রাণের বাংলা। রক্তের ছোঁয়া দিগন্তকেও লাল করে দিয়েছিল, 11টি প্রাণ মুহূর্তে ঝরে হয়ে গিয়েছিল লাশ। বাংলায় কথা বলার দাবিকে তারা তুলেছিল, তুলে ধরেছিল ভাষা শহীদ দিবসে তাদের প্রণাম জানাই আজ।
3: এই যে ভাষা, ভাষা কখনো কখনো ভালোবাসা হয়ে ওঠে, আবার অনেকে বলেন যে ভাষাই হচ্ছে আসলে ভালোবাসা। কারণ একজন মানুষ, একটি শিশু যখন প্রথম জন্ম নেয়, তার মুখে যে প্রথম মা শব্দ উচ্চারিত হয়, সেই শব্দ সে নিজের মাতৃভাষায় উচ্চারণ করে। যত সময় এগিয়ে চলে, যত আমরা তত আমরা ভাষার সঙ্গে ওতপ্রোত। ওই যে একটু আগেই শুরুতে যে কথাটা বলছিলাম যে ভাষার মধ্যে আমরা একটা দেশ গঠন করি, যার মধ্যে আমাদের বাসস্থান, যার মধ্যে আমরা বসবাস করি, সেই দেশ যার কোনো মানচিত্র নেই, সেই দেশ যার কোনো সীমারেখা নেই, সেই দেশের অবস্থান আমাদের হৃদয়ে, সেই দেশের অবস্থান আমাদের স্নায়ুতন্ত্রে, সেই দেশ আমাদের প্রতিটি রক্তে, প্রতিটি শিরায় প্রবাহিত হয়। এখন যদি কেউ প্রশ্ন করে যে কেন সেই দেশ, কেন তার কোনো, এটা আবার কেমন দেশ যার কোনো মানচিত্র নেই, যার কোনো সীমারেখা নেই? আসলে দেখো যে এখানে আমরা যারা ভারতবর্ষের বাসিন্দা, আমরা যারা ভারতীয়, আমরা এই ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি এখানে, মানে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা ছড়ি ছিটিয়ে রয়েছেন, তারা বাংলা ভাষায় কথা বলছেন। আবার ঠিক এই বাংলা ভাষাতেই বাংলাদেশের যারা মানুষ রয়েছেন তারা কথা বলছেন। তো তাদের হৃদয়েও এই বাংলা ভাষার অবস্থান, আমাদের হৃদয়েও সেই বাংলা ভাষা একই রকমভাবে সঞ্চারিত। তো তাই এই এমন এক দেশ যার কোনো মানচিত্র নেই, যেটা সীমারেখার বাইরে, যেটা যে কোনো প্রথাগত মানচিত্রের বাইরে, যার অবস্থান শুধুমাত্র আমাদের হৃদয়, ভাষা এহেন একটা দেশ তৈরি করতে পারে। তাই ভাষা এত গুরুত্বপূর্ণ, তাই ভাষা এত মহার্ঘ।
2: সেই মহার্ঘ ভাষাকে নিয়ে এত যুদ্ধ, এত রক্তক্ষয়ী সংগ্রাম এবং এত প্রাণ চলে গেল, এবং ভাষা রইল দাঁড়িয়ে, মানুষ অধিকার করে নিল তার দাবিকে। অধিকারের দাবিতে যেভাবে মানুষ এগিয়ে এসেছে, একটু আগেই সুদীপ্ত বলছিল যে মাইলের পর মাইল হেঁটে তাদের দাবিকে তারা স্থায়ী করার জন্য যে লড়াই করেছে, সেই লড়াইকে শুধুমাত্র আমরা নয়, সারা পৃথিবীব্যাপী মানুষ কুর্নিশ জানায়। অবশ্যই আজ FM রেনবোর দরবারে গান্ধরিয়ায় সুদীপ্ত সোমাও কিন্তু কুর্নিশ জানাচ্ছে সেই বাংলার বীর বিপ্লবীদের।

তো এই যে জননী এবং জন্মভূমি, এই দুটো যেমন গুরুত্বপূর্ণ, এর সঙ্গে ভাষাও গুরুত্বপূর্ণ। একই রকমভাবে যে কথার উল্লেখ আজকে করছিলাম, যাই হোক, দেখো একটা ভাষা, মানে আজকে তো শুধুমাত্র যে 19 মে নিয়ে আমরা কথা বলছি তা নয়, আমরা যেটা কথা বলছি সেটি

0: সে যে ভাষার যে সার্বিক যত ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের যে দীর্ঘ ইতিহাস এবং তার সাথে জড়িত মানুষের যে সংগ্রাম এবং আমাদের প্রত্যেকের হৃদয়ে ভাষার যে অনুরণন, এই সবটা মিলিয়ে আজকে আমরা মিলিয়ে মিশিয়ে কথা বলছি।
1: আসলে ভাষা আমার ভালোবাসা, মোট কথা হচ্ছে এটাই,
0: একদমই।
1: আর ভালোবাসার জন্য আমরা সবকিছু করতে পারি।
0: আর সব থেকে বড় যেটা ব্যাপার, যেটা একটু আগে উল্লেখ করছিলাম, যে মানভূম ভাষা আন্দোলন, যেটাকে বলা হয় যে বিশ্বের দীর্ঘতম বা বৃহত্তম ভাষা আন্দোলন, এবং যেখানে টুসু সত্যাগ্রহ হয়েছিল অসংখ্য। দেখো, বাংলা ভাষা এতটা সমৃদ্ধ, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের বাংলার যে ভূপ্রকৃতি। এই বঙ্গদেশে তুমি যদি দেখো, আমাদের যেমন একদিকে পাহাড় রয়েছে, তরাই রয়েছে, ডুয়ার্স রয়েছে, গাঙ্গেয় সমভূমি রয়েছে, ডেল্টা মানে বদ্বীপ রয়েছে, রাঢ় রয়েছে, এসব কিছু মিলেমিশে রয়েছে, একমাত্র এবং সমুদ্র রয়েছে। তো একমাত্র মরুভূমি বাদ দিয়ে বঙ্গদেশে তুমি সব কিছুই পাবে। আর ঠিক ভাষা বিজ্ঞানী বলছে যে তোমার ভূপ্রকৃতির গঠন যেরকম হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ভাষারও তার নিজস্ব বদল হতে থাকে ভাষার। তো ফলত বাংলা ভাষার মধ্যে এত ভ্যারাইটি রয়েছে।
1: এই জন্যই তো মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তাই না?
0: এই যে ধরো, বাংলার এত ভ্যারাইটি রয়েছে, বাংলা ভাষার মধ্যে এত বৈচিত্র্য রয়েছে, এতগুলো উপভাষা রয়েছে যা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, এবং প্রতিটা রিজিয়নের আলাদা আলাদা একটা নিজস্ব লোক সংস্কৃতি রয়েছে। এই লোক সংস্কৃতির মধ্যে একটা অন্যতম হচ্ছে তোমার ভাদু ও টুসু, যেটা পুরুলিয়া জেলার এবং পশ্চিম বর্ধমানের একাংশ, বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের একাংশ, এই যে অঞ্চলে বাঁকুড়ার একটা অংশ, ভাদু এবং টুসু অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়। তুমি দেখো কিভাবে এই যে লোক সংস্কৃতি
1: রাঢ় বাংলায় মূলত ভাদু টুসুকে দেখা,
0: এই যে লোক সংস্কৃতি কিভাবে জড়িয়ে পড়েছে, কারণ পুরুলিয়া ভাষা আন্দোলন, যার ফলে 1 নভেম্বর পুরুলিয়া জেলার জন্ম হলো, তার আগে টুসু সত্যাগ্রহ পালিত হয়েছে, টুসু ভাষায় অসংখ্য গান লেখা হয়েছে, এবং সেই সমস্ত গান মুখে মুখে, কথ্য ভাষার মধ্য দিয়ে মুখে মুখে, গানে গানে, তা প্রতিটা এলাকাতে। যেমন একটু আগে আমি বলছিলাম যে আসামের হাইলাকান্দি এলাকাতে, করিমগঞ্জে যেভাবে বিস্তীর্ণ 200 মাইল পথ অতিক্রম করে গ্রামে গ্রামে তারা প্রচার করেছিলেন এ ভাষার কথা, এবং প্রয়োজনীয়তার কথা, যে কেন এই অধিকার আমাদের দরকার, কেন এই অধিকার রাষ্ট্র কোনোভাবেই খর্ব করতে পারে না, ঠিক সেরকমভাবে গানে গানে কিন্তু কথায় কথায় পুরুলিয়ার প্রতিটি প্রান্তে, প্রতিটি এলাকায় এবং তার সংলগ্ন জায়গাগুলিতে এই ভাষার কথা প্রচার হয়েছিল। আর এই প্রচার এমন একটি পর্ব পেয়েছিল যার ফলে সংগঠিত হয়েছিল বিশ্বের দীর্ঘমেয়াদী এ ভাষা আন্দোলনের।
1: তাই তো বলি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা আমার রক্তে আছে, করি বাংলাকে সম্মান, বাংলা আমার শিরায় শিরায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ে ভরা ভালোবাসা বাংলা ভাষার সাথে, অ আ ক খয়ে হাতে খড়ি বর্ণ পরিচয়, উপেন রবি সুকুমার করল মন জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালনের বাউল গান আজও মনে ভাসে, বঙ্কিম আর শরতে হয়েছে আত্মহারা, মান্না হেমন্ত সন্ধ্যার বাংলা গান মনে দিল নাড়া, বাংলা ভাষায় কাঁদা হাসা, বাংলা ভাষায় স্বপ্ন, বাংলা ভাষায় ডুবে আছি, বাংলা ভাষায় মগ্ন, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার গর্ব, বাঙালি আমি বিশ্ব জুড়ে বাংলাকে তুলে ধরব, গড়ব নতুন ইতিহাস, লিখছি আমি তাই, বাংলাকে আমি ভালোবাসি, বাংলায় গান গাই আমি, বাংলায় গান গাই।
2: আ

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আসলে বাংলার মুখ আমরা সারা জীবন ধরে খুঁজে চলেছি, খুঁজে চলেছেন অসংখ্য মানুষ। আমি একটু আগে যে কথার উল্লেখ করছিলাম সমাধি তোমাকে, যে সেটা হচ্ছে যে পুরুলিয়ার মানভূম ভাষা আন্দোলন, এবং আমাদের বন্ধুরা যারা এই মুহূর্তে রেডিও সেটের সামনে রয়েছেন তাদের সঙ্গে তারা নিশ্চয়ই রিলেট করে নিচ্ছেন তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে এই বলা কথাগুলোকে। আসলে এত কথা বলছি, দেখুন যে 1912 সাল থেকে 1956 সাল, 1956 সালে পয়লা নভেম্বর পুরুলিয়া জেলা জন্ম নিল। 44 বছর ধরে মানুষ সংগ্রাম করলেন নিজের দেশে, নিজের মাটিতে, নিজের এলাকায়, নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য শুধু। এবং এখানে খুব সূক্ষ্ম একটা বিষয় রয়েছে যে কথা বলা তো এখন অনেকে প্রশ্ন জাগতেই পারে মনে, যারা নতুন, যারা এখনও পর্যন্ত এই ভাষা আন্দোলনগুলোর সঙ্গে যারা পরিচিত হননি, যারা পরিচিত হবে আগামী দিনে, তো তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কথা তো আমরা প্রত্যেকেই বলছি বাড়িতে, কে এখানে মুখে, কে এখানে আমাদের বাধা দিতে আসছে, আর কি বা এমন বিষয় যার জন্য এত আন্দোলন করতে হবে, এত লড়াই করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে, অধিকার অর্জনের বিষয়টা হচ্ছে যে গোটা পৃথিবী জোড়া মানুষ তার নিজের নিজের ভাষায় কথা বলেন, তার নিজের নিজের ভাষায় লেখেন, তার নিজের নিজের ভাষায় পরীক্ষা দেন, তার নিজের নিজের ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়। এখন যদি এমন হয় যে কোনো একটি পরীক্ষায় যে প্রশ্নপত্র আমার ভাষায় নয়, অন্য একজনের ভাষায় লেখা, সে ভাষায় তার কথা বলার সম্পূর্ণ অধিকার রয়েছে, সে ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু আমি আমার ভাষায় কথা বলতে, আমার ভাষায় সে প্রশ্নের উত্তর দিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করব, অন্য ভাষায় প্রশ্ন উত্তর দিতে ডেফিনেটলি সে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তাহলে এখানেই সমস্যা তৈরি হচ্ছে যে কখনো কোথাও যদি নিজের ভাষায় সেই অধিকারটুকু রক্ষিত না হয়, তাহলে কিন্তু সার্বিক ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পিছিয়ে পড়া শুধু একজন মানুষের নয়, পিছিয়ে পড়া একটি ভাষা গোষ্ঠীর। সেই সময় যখন মানভূম, যার নাম হয়ে উঠেছিল গানভূম, অসংখ্য, আমি একটু আগেই উল্লেখ করছিলাম যে অসংখ্য টুসু গান লেখা হতো, একটা গানের ছোট্ট একটা অংশ আমি উল্লেখ করি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে কতটা গুরুত্বপূর্ণ এই ভাষা, কতটা গুরুত্বপূর্ণ নিজের অধিকার রক্ষিত হওয়া। সে গান মানভূমে বা গানভূমে যার কথা উল্লেখ করছিলাম, সে গানভূমে তখন গান উঠেছিল, এ ভাষাতেই কাজ চলেছে সাত পুরুষের আমলে। খেয়াল করুন প্রতিটা শব্দ কত গুরুত্বপূর্ণ। এ ভাষাতেই কাজ চলেছে সাত পুরুষের আমলে, এ ভাষাতেই মায়ের কোলে মুখ ফুটেছে মা বলে, এই ভাষাতেই পর্চা রেকর্ড, এই ভাষাতেই চেক কাটা, এ ভাষাতেই দলিল নথি সাত পুরুষের হক পাটা। এভাবেই ভাষার অধিকার আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকে।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সত্যি আমরা কিন্তু এমনই একটা পৃথিবী চাই, সবারই দাবি এমনই পৃথিবীর। হয়তো আমরা নিজেরা নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকি, কিন্তু অন্তরের অন্তঃস্থলে কোথাও তো সেই চাওয়া থেকেই যায়, তাই না? আমরা আমাদের আজ যে বিশেষ দিন ভাষা দিবস, হ্যাঁ, 19 মে সেই শিলচরের বরাক উপত্যকায় যে ঘটনা ঘটেছিল, 11টি জলজ্যান্ত প্রাণ চলে গিয়েছিল ভাষাকে নিজের পক্ষে নিয়ে আসার জন্য বা ভাষার দাবিতে, বাংলা ভাষাকে স্থাপন করার দাবিতে, সে বিষয় নিয়ে বা সেই আন্দোলন নিয়ে তো আমরা কথা বলছি, এবং তার পাশাপাশি আমরা মানভূমের আন্দোলনের কথা বললাম। আমরা অবশ্যই 21শে ফেব্রুয়ারির উল্লেখও করেছি, বাংলা ভাষার কথা নিয়ে এসেছে সে কথা, এবং একটু আগে যেটা বলা হচ্ছিল যে অবিভক্ত ভারতে 1912 সালে মানভূম জেলাকে ভারতের বিহার এবং উড়িষ্যার সাথে যুক্ত করা হয়। সেই সময় মানভূমবাসী তাদের জেলাকে বাংলার সাথে যুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেন, এবং ভারতের বিভিন্ন রাজ্যে ভাষা আন্দোলন তৈরি হয়। বলতে পারি যে 1947 সালে ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে ভারত এবং পাকিস্তান তৈরি হলো। মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা পাকিস্তানে এবং হিন্দু অধ্যুষিত বাংলা ভাষা ভারতে যোগ দেয়। পশ্চিম বাংলা থেকে বাঙালি মুসলমানরা তদানীন্তন পাকিস্তান তথা অধুনা বাংলাদেশে বাঙালি হিন্দু পূর্ব বাংলা থেকে ভারতে চলে আসে। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু এবং ছিন্নমূল এই সব হিন্দু বাঙালিরা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয়। ভারতের বাঙালি রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য অবাঙালি জনজাতি অধ্যুষিত রাজ্যে তাদের পুনর্বাসন দেওয়া হয়। ছত্তিশগড়, উড়িষ্যা, দণ্ডকারণ্য, মহারাষ্ট্র, কর্ণাটক এই রাজ্যগুলির মধ্যে অন্যতম। এই পুনর্বাসিত এই সমস্ত হিন্দু বাঙালিরা অবাঙালি অধ্যুষিত এই সমস্ত রাজ্যে বৈষম্যের শিকার হন, এবং মাতৃভাষা বাংলার

আমরা ভাষা আন্দোলন নিয়ে কথা বলছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে ভাষা আন্দোলন তার কথা উল্লেখ করছি, সে কথা বলছি। কিন্তু সবথেকে যেটা মূল বিষয় যে সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন যে শুধুমাত্র শুরুতেই সে কথার উল্লেখ করেছি যে 1952 ভাষা আন্দোলন যখন তা রাষ্ট্রসংঘের মহাসচিব পরবর্তীকালে তৎকালীন মহাসচিব কোফি আন্নান সেটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিলেন। আসলে দেখো, আমরা ভাষা আন্দোলন বলতে গিয়ে বেশিরভাগটাই আজকে বাংলা ভাষা আন্দোলনের কথা বলেছি, বাংলা ভাষায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পৃথিবীর এই অর্থে উল্লেখ করছি, যেহেতু বাংলাদেশ অন্য একটি দেশ, সেই দেশে আন্দোলন হয়েছে, আমাদের দেশে আন্দোলন হয়েছে, কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, বিশ্বের বিভিন্ন আমাদের দেশেই কিন্তু আরও একাধিক ভাষা আন্দোলন হয়েছে এবং সেগুলি চরম রূপ পেয়েছিল। আমি একটি ছোট্ট ভাষা আন্দোলনের কথা বলি, যেটি অনেকেই জানেন, যে তামিল ভাষা আন্দোলন। দাক্ষিণাত্যের যে বিস্তীর্ণ এলাকা, বা মানে যেটাকে ডেকান বলি আমরা আর কি, তাদের যে মূলত ভাষা তামিল, মালায়ালম, তেলেগু, কন্নড়, এবং এই যে 5-6টি ভাষা সেটি ভারতবর্ষের যে আদি ভাষাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। আর এই যে ধরো, এবং যখন এখানে ব্রিটিশ শাসন ছিল, তো ভারতের সর্বদক্ষিণের এই অঞ্চলে বহুকাল ধরে ইংরেজি ভাষা তার নিজের জায়গা করে নিয়েছিল। এখনও যদি তুমি যাও, সে অঞ্চলের মানুষজন ইংরেজি ভাষায় অত্যন্ত পারদর্শী। তৎকালীন

যারা ভারতীয় নেতারা ছিলেন তাদের অদূরদর্শিতা এই ক্ষেত্রে এই একটি জায়গাতে তারা গণ্ডগোল করেছেন, একটা ভুল করেছিলেন। এবং মাদ্রাজে 1937 সালে তারা রাজা আচার্যার নেতৃত্বে মানে হিন্দিকে মাদ্রাজের শিক্ষার ভাষা হিসেবে চালু করতে মাদ্রাজ পার্লামেন্টে আইন করার চেষ্টা করেন। কিন্তু তারা এই কথা জানতেন, তৎকালীন ওই এলাকার নেতৃত্ব যারা ছিলেন বা যারা তৎকালীন শীর্ষ নেতারা যারা

0: 1700 যে শতক তখন থেকেও কিন্তু আমরা তামিল ভাষার অস্তিত্ব পেয়েছি, মানে ভারতবর্ষের অন্যতম আদি ভাষা, সে কথা তো জোর দিয়ে বলা যায়। তো রাজা আচার্যার মাদ্রাজ সরকারের ওই সিদ্ধান্তে সর্বদক্ষিণের যে মানুষেরা রয়েছেন তারা ফুঁসে ওঠেন এবং আমাদের 52 ভাষা আন্দোলনের প্রায় সমতুল ভাষা আন্দোলন গড়ে তোলেন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তারা ঝাঁপিয়ে পড়েন এবং 1937 থেকে 1939 এই যে দুটো বছর নভেম্বর পর্যন্ত, মানে 1939 নভেম্বর পর্যন্ত প্রায় 2000 নারী ও পুরুষ কারাগারে নিক্ষেপিত হন, মানে 2000 জন অ্যারেস্টেড হয়েছিলেন। তো এই ধরনের ভাষা আন্দোলনও কিন্তু আমাদের দেশে সংগঠিত হয়েছে।
1: একদমই, তুমি তামিলনাড়ুর কথা বললে, সেখানে তামিল ভাষাকে এস্টাবলিশ করার জন্য এই যুদ্ধ, এই আন্দোলন। আমি যদি ছত্তিশগড়ে যাই, 1947 সালে দেশভাগ হলো এবং তারপর পূর্ব বাংলায় হিন্দু উদ্বাস্তুদের কথা বলছিলাম একটু আগে, সেখানে একটা দণ্ডকারণ্য, উদ্বাস্তুদের জন্য দণ্ডকারণ্য একটা প্রকল্প, তার মাধ্যমে কি করা হয়েছিল, 132 গ্রামে পুনর্বাসন দেওয়া হলো, যার মধ্যে 30 গ্রামই পখান জুড়ে অবস্থিত, মানে ছত্তিশগড়ে পখান জুড়ে অবস্থিত। পরবর্তীকালে বাঙালিদের বাংলায় পড়াশোনা, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা, এগুলো করা হয়, কিন্তু এই যে দণ্ডকারণ্য প্রজেক্ট, এটা বন্ধ হয়ে গেল। ছত্তিশগড় সরকার কী করলো, পরে বাংলায় শিক্ষার সমস্ত ব্যবস্থা বন্ধ করে দিল। বাংলা মাধ্যম বিদ্যালয় যেগুলো ছিল, স্কুলগুলো ছিল, সেগুলো হিন্দি মাধ্যমে রূপান্তরিত করা হলো। সামান্য কিছু বাংলা মাধ্যম স্কুল থাকলেও সেখানে বাংলা মাধ্যমের মানে বইপত্র সরবরাহ করা হতো না। বাঙালি পড়ুয়া যারা ছিল তারা স্বাভাবিকভাবেই বৈষম্যের মুখোমুখি হলো। পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করলো। পরে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমিতির নেতৃত্বে এটা একটা আন্দোলনের রূপ ধারণ করলো এবং বাংলা মাধ্যম স্কুল, প্রাথমিক আর মাধ্যমিক স্তরে বাংলায় পড়াশোনা এবং সরকারি কাজে বাংলা ব্যবহারের দাবিতে আন্দোলন চলতে শুরু করলো। ছত্তিশগড়ের পখানজুর থেকে শুরু করে রাজধানী দিল্লিতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। সাময়িক কিছু সমস্যার সমাধান হলেও এ সংগ্রাম কিন্তু আজও চলছে।

ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

একদমই আমার বাংলা সোনার বাংলা। এই সোনার বাংলার ভাষা নিয়ে কত শতই না যুদ্ধ হয়েছে, কত শতই না আন্দোলন হয়েছে। আমি বলছিলাম পূর্ববঙ্গে সেই উদ্বাস্তু হিন্দুদের কথা, বাঙালিদের কথা, এবং তার এক অংশ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যেও কিন্তু গেছিল এবং মূলত রায়চুর জেলায় বিভিন্ন গ্রামে আশ্রয় নিয়েছিল। এবং সেখানকার যে বাঙালি পড়ুয়ারা, তাদের বাংলার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সেখানে কোনো ব্যবস্থাই ছিল না বাংলা ভাষায় পড়াশোনার, বাংলার মাধ্যমের দাবিতে আর বাংলা ভাষাকে

0: পাঠ্য বিষয় হিসেবে গ্রহণ করার জন্য কর্ণাটকের বাঙালিরা আন্দোলন শুরু করেছিল। তাদের আন্দোলনের দাবি মেনে নিয়ে বাঙালি অধ্যুষিত গ্রামগুলোতে কিন্তু বাংলা পড়াশোনার জন্য ব্যবস্থা করেছিল কর্ণাটক সরকার। বাঙালিদের আন্দোলনে বাংলাকে কর্ণাটকের দ্বিতীয় ভাষার স্বীকৃতি দেয় কর্ণাটক সরকার।
1: তো এরই মধ্যে স্টুডিওর ঘড়ি চোখ রাঙাচ্ছে, সে জানান দিচ্ছে এখন 12:53 হয়ে 16 সেকেন্ড। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি, একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। যে আলাপ আলোচনা আমরা করলাম আজকে, অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো দিকে আমরা গেছি, বরাক উপত্যকার ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন, সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের উল্লেখ, পুরুলিয়ার মানভূম ভাষা আন্দোলন এবং তামিল ভাষা আন্দোলন, এবং সর্বোপরি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আবারও কোনো দিন সুযোগে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত ভাষা আন্দোলন তার উল্লেখ করব অবশ্যই। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে পরিষ্কার, আমি বলার সময় আমরা যে কথার উল্লেখ করেছিলাম, যে লোকভাষা বা যে আমাদের লোকসংস্কৃতি সেগুলো কীভাবে অপরিহার্য হয়ে ওঠে, আসলে এই যে লোকসংস্কৃতি বা আঞ্চলিক ভাষাগুলো, অনেক ক্ষেত্রে নাগরিক সমাজ তারা আঞ্চলিক ভাষা দেখে নাক সিটকন। আঞ্চলিক ভাষাগুলো এমনই একটি বন্ধনী, আঞ্চলিক ভাষাগুলো এমন একটা ডিফেন্স, এমন একটা ব্যবস্থা যা কিন্তু মূল ভাষাকে আগলে রাখে। আর যখন এই আঞ্চলিক ভাষাগুলোর বেড়া ভেঙে যায়, তখন কিন্তু মূল ভাষা খুব সহজেই আক্রান্ত হয়। আজকে বাংলার যে বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র এপার বাংলা বলছি না, দুপার বাংলার বিভিন্ন প্রান্তে, সিলেট থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত বিভিন্ন ডায়ালেক্ট, বিভিন্ন আঞ্চলিকতা দেখা যায়। অনেক ক্ষেত্রে আমরা সেই আঞ্চলিক উচ্চারণ শুনি, অনেকে সেই আঞ্চলিক উচ্চারণকে বিদ্রুপ করেন, অনেকে সেই আঞ্চলিক উচ্চারণকে উপহাস করেন, কিন্তু তারা ভুলে যান যে আসলে এই সবটাকে মিলেই কিন্তু মূল ভাষা, কথ্য ভাষা বা লেখাপড়ার যে ভাষা সেটা রূপ পায়, যেটাকে মূল চলতি ভাষা আমরা বলি বা সাহিত্যের ভাষা বলি, সেটা রূপ পায়। আর যদি এই ডিফেন্সটা ভেঙে যায় কোনোভাবে, আঞ্চলিকতা বা আঞ্চলিক যে ডায়ালেক্ট, উপভাষা, এই উপভাষাগুলো যদি সরে যায়, তাহলে কিন্তু মূল ভাষা খুব সহজেই আক্রান্ত হয় এবং তখন কিন্তু একটা ভাষা ক্ষেত্রে একটা ক্রাইসিস নেমে আসে।
0: অবশ্যই
1: আমাদের খুব যত্ন সহকারে আমরা আঞ্চলিক ভাষাকে রক্ষা করব এবং রক্ষা করব নিজের ভাষাকে। পৃথিবীর প্রতিটা মানুষ নিজের ভাষায় কথা বলার অধিকার সুরক্ষিত হোক। আজ এই পর্যন্তই, আবার আমরা ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো আলোচনায় এই অনুষ্ঠানে। শুনতে থাকুন 107 AIR FM রেনবো।
0: আপনাদের সঙ্গে ছিলাম সোমা এবং সুদীপ্ত। আর শেষে বলি, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আবার আসিব ফিরে এই বাংলায়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি পর্যালোচনা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রের খবর। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 5 দিনের মধ্যেই দেশে পেট্রোল ও ডিজেলের দাম ফের কিছুটা বেড়েছে। আজ থেকেই কার্যকর হয়েছে জ্বালানির বর্ধিত মূল্য। কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম 96 পয়সা বেড়ে হয়েছে 109.70 টাকা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে 94 পয়সা বেড়েছে, নতুন দাম দাঁড়িয়েছে 96.08 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালি রোমে পৌঁছবেন। এই দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া হবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চাওয়া আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে। রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশিকার বিরোধিতা করে ফের কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। তানবীর খান নামে ওই আবেদনকারীর দাবি, গত 13 মে রাজ্য সরকার যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী উপযুক্ত পরিকাঠামো রাজ্যে নেই, ফলে আগামী 28 মে ঈদের আগে কিভাবে পশু নিধন সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হবে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আবেদনকারী ব্যক্তি। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে বলে খবর। ISL ফুটবল, আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। নরেন্দ্র মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতারও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুদেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুটি দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকাশক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় টেন্টেড, আনটেন্টেড ও আদালত অবমাননার সমস্ত আবেদন শীর্ষ আদালতে খারিজ হয়ে গেছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ একটি মামলায় শুনানিতে গতকাল এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলার নিষ্পত্তি হয়ে গেলেও ফের কেন আবেদন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য সরকার শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের আন্তর্জাতিক সীমানায় আউটপোস্ট তৈরি ও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের কাজ শুরু করেছে। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের কারণে আজ গোটা রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে পুরুলিয়া জেলায় আগামী দু তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

0: যারা বাড়ির বাইরে বার হবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার। প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাট্যানুষ্ঠান দিবারাত্রির কাব্য।
1: দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, গাড়ি থামো। কেউ আছেন নাকি?
2: কাকে চাই?
1: এটাই তো রূপাই কুড়ার থানা।
2: আগে হ্যাঁ।
1: আচ্ছা, ওই অশোক আছে?
2: আগে না, তারকাবাবু তো নেই। বরকাপাশিতে কাল একটা খুন হয়েছে। ভোর ভোর ঘোড়ায় চেপে বাবু তার তদারকে গেছেন, ওবেলা ফিরবেন। তা আপনি কি ওনার আত্মীয়?
1: আত্মীয় মানে, হ্যাঁ আত্মীয়।
2: আপনি ঘরে গিয়ে বসুন, আমি জিনিসপত্র নামিয়ে নিচ্ছি।
1: আচ্ছা আচ্ছা।
3: হিরণ্যবাবু, আসতে খুব কষ্ট হয়েছে না?
1: হ্যাঁ কষ্ট হয়েছিল, এখন আর নেই।
3: সে কি?
1: হ্যাঁ রে সুপ্রিয়া, যে মুহূর্তে তুই সামনে এসে দাঁড়ালি
3: আমাকে দেখে সব ভুলে গেলেন। বিশ্বাস হচ্ছে না।
1: কেন বিশ্বাস হচ্ছে না? কেন,
3: পাঁচ বছর ধরে খোঁজই নেবার দরকার মনে করেননি? তাকে দেখে কি কষ্ট ভোলা যায় না যেতে পারে?
1: আমি পারি রে সুপ্রিয়া, আমি পারি। কষ্টকে যদি অবহেলা করতেই না পারবো, পাঁচ বছর তোর খোঁজ খবর নিলাম না কেন?
3: বা বা বা, কত সংক্ষেপে কত বড় কৈফিয়ত।
1: বারে সুপ্রিয়া, তুই শোবার ঘরটা তো বেশ ভালো সাজিয়েছিস।
3: কি আর করবো বলুন, সারাদিন একটা কিছু নিয়ে তো থাকতে হবে। একটা ছেলে দিয়েও তো ভগবান আবার। যান স্নান করে আসুন, আমি আপনার চায়ের জল বসিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ রে, আমার চিঠি পেয়েছিলি?
3: হ্যাঁ, সত্যি ভাবতেই পারিনি এই বুনো দেশে আপনি আসবেন।
1: আমি কিন্তু বলেছিলাম আসবো।
3: গরমের ছুটি পড়ে গেছে?
1: হ্যাঁ রে।
3: আমার এখানে আপনি অনেক দিন থাকবেন?
1: না, আমাকে অনেক জায়গা যেতে হবে।
3: এভাবে ভবঘুরে জীবন আর কতদিন?
1: রাঁচি গিয়েছিলাম জানিস, এক বন্ধুর নেমন্তন্ন ছিল, চার দিন ছিলাম, সেখান থেকে আসছি। এরপর ভাবছি পুরী যাব।
3: এখানে কতদিন থাকবেন?
1: একদিন।
3: একদিন, মাত্র একদিন? অথচ তোমার জন্য আমি যে কি ব্যাকুল হয়ে থাকি।

0: তা যদি
1: কি হলো রে সুপ্রিয়া, চুপ করে গেলি, কি ভাবছিস?
0: না না কিছু না। আচ্ছা আচ্ছা, আপনি সত্যি মাত্র একদিন থাকবেন?
1: তুই আমাকে কদিন রাখতে চাস?
0: দিন যদি বলি আজন্ম কাল।
1: তুই আর বড় হলি না রে সুপ্রিয়া।
0: ও বেলায় চলে যাবেন?
1: না কাল সকালে।
0: একদিন থাকবার জন্য এত কষ্ট করে আসবার কি দরকার ছিল?
1: সুপ্রিয়া তুই এরকম করছিস কেন?
0: ও আপনি তো আবার কষ্টকে খুব সহজেই অবহেলা করতে পারেন।
1: হ্যাঁ তা পারি।
0: 5 বছর খোঁজ নেননি, আরো 5 বছর না হয় নাই নিতেন।
1: আচ্ছা আচ্ছা, এবার না হয় 10 বছর পরে আসবো।
0: আপনি তা পারেন, পারেন, আপনিই পারেন। ছেলে মানুষ পেয়ে ভুলিয়ে ভালিয়ে আমাকে যখন বিয়ে দিয়েছিলেন তখনই আমি জেনেছিলাম আপনি সব পারেন।
1: আমি কিন্তু তোর বিয়ে দিইনি সুপ্রিয়া, বিয়ে দিয়েছিলেন তোর বাবা।
0: বাবা বিয়ে দিয়েছিলেন? বাবা কিন্তু আমাকে রাজি করিয়েছিল কে? কার মুখের বড় বড় কথা শুনে আমি বেশি গিয়েছিলাম
1: সুপ্রিয়া। অশোকের সঙ্গে তখন তোর বিয়েটা না দিলে তুই ভেসে যেতিস, তোর ভালোর জন্য।
0: থাক থাক, সেই পুরনো কথাগুলো আর আমি আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না যে আমাকে গ্রহণ করতে আপনার কেন কেন এত দ্বিধা ছিল।
1: সুপ্রিয়া আমি চেয়েছিলাম তোর ওই ভালোবাসা যন্ত্রণার খেলায় নিজেকে দেখতে চিনতে। কিরকম একটা হয় না, তুই আমার জন্য কাঁদছিস, যন্ত্রণা পাচ্ছিস, অস্থির হয়ে উঠছিস, অথচ তুই আমাকে পাচ্ছিস না। তখন তোর ওই আকুলতার মধ্যে, তোর ওই যন্ত্রণার মধ্যে আমি আমি নিজেকে দেখতে পাই, চিনতে পারি, আমি নিজেকে বুঝতে পারি। আমি কেন চাইবো সুপ্রিয়া তোকে কাছে পেয়ে আমার সেই অনেক দামি বোধগুলোকে মেরে ফেলতে?
0: আপনি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর যে
1: সুপ্রিয়া, যে ভালোবাসা চোখে দেখা যায় না তার জন্যে আসলে আমি বোধহয় তোর সঠিক দামটা দিতে পারি।
0: ছাই পারেন, কোনো দামই দিতে পারেননি কষ্ট ছাড়া। আর আপনি আমাকে তখন যদি বিয়েটা না করতুম তাহলে হয়তো পড়াশোনা করছিলাম, পড়াশোনা করে চাকরি করে স্বাধীনভাবে জীবনও তো কাটাতে পারতাম।
1: না রে সুপ্রিয়া, সে জীবন তো সহ্য হতো না।
0: কেন হতো না শুনি? 5 বছর এই বুনো দেশে পড়ে থাকা সহ্য হচ্ছে, পেট ভরাবার জন্য দাসী বৃত্তি করছি, গরুর সেবা করছি আর তার ঘর গুছিয়ে জীবন কাটাচ্ছি, একে কি বাঁচা বলে হেরম্ববাবু?
1: সুপ্রিয়া পৃথিবী শুদ্ধ সব মেয়ে হাসি মুখে যে কাজ করছে তার বিরুদ্ধে তোর এই নালিশ সাজে না। তাছাড়া আর্থিক পরাধীনতা স্বীকার করবার সাহস যে মেয়ে নেই তাকে কেউ ভালোবাসে না সুপ্রিয়া। আর আর স্বাধীনতা, স্বাধীনতা তো সইত না সুপ্রিয়া, ওটা সবার সয় না।
0: কেন, স্বাধীনতা পেলে আমি কি জীবনটা নষ্ট করে ফেলতাম?
1: ঠিক তাই।
0: ও আর পরাধীনতা অর্জন করে আমার জীবনটা খুব সুখের হয়েছে না?
1: তোর বয়স যখন 15 তখনই তুই জীবনটাকে নিয়ে ভাবতে বসেছিলি, চেয়েছিলি লেখাপড়া শিখবি, স্বাধীন হয়ে থাকবি, আর সবসময় আমাকে ঘিরে অসম্ভব এক কল্পনার।
0: আপনি আপনি কি আমাকে আঘাত করবার জন্যই এতকাল পরে আবার এসেছেন? আমাকে অপমান করে আপনাকে ঘিরে আমার যে কল্পনা আর স্বপ্ন তার সবটুকু অবশিষ্ট মুছে দিতে চান? আমার ভালো লাগার, আমার ভালো লাগার গোপন লতার অন্তত অন্তত একটা শাখা, একটা শাখাও কি আপনি বাঁচিয়ে রাখতে দেবেন না যেখানে আমি দুটো অনাবশ্যক ফুল ফোটাতে পারি?
1: তুই আমাকে আর এক কাপ চা খাওয়াবি?
0: জানি আমার কথার জবাব আপনি দেবেন না, আপনি আপনি ভীষণ নিষ্ঠুর।
1: সুপ্রিয়া সুপ্রিয়া শোন, সুপ্রিয়া চল ওই ঝাউ গাছের বন থেকে বেরিয়ে আসি।
0: সত্যি যাবেন?
1: আচ্ছা থাক।
0: না যখন যাবেন বলেছেন তখন আপনাকে যেতেই হবে। উঠুন উঠুন বলছি, 10 গুণার মধ্যে না উঠলে আমি কিন্তু হাত ধরে হেরম্বু উঠে পড়ল। ওর হাতটা ধরার সুযোগ কি ও আমাকে দিতে চাইছে না?
1: কি ভাবছিস তুই?
0: না না চলুন
1: চল।
0: কাল হেরম্ব চলে যাবে, কিন্তু কিন্তু আমার কি হবে? এতকাল অশোকের সঙ্গে যন্ত্রের মতো কথা বলেছি, শুয়েছি, বসেছি, হেসেছি, কিন্তু আমি যে আর আমি কাল হেরম্বর সঙ্গে চলে যাব, যাবই যাব। আর আর ও যদি নিয়ে যেতে না চায়

0: তবে ওর অবাধ্য হয়ে জীবনে প্রথম ওর অবাধ্য হয়ে বিষ খাবো।
1: কিরে সুপ্রিয়া, বেড়াতে যাবি বলে লাফিয়ে উঠলি, কিছু বল, চুপ করে আছিস কেন?
0: একটা কথা জিজ্ঞেস করব।
1: হ্যাঁ বল।
0: আপনার বউয়ের কথা বলতে কি আপনার কষ্ট হয়?
1: না।
0: আচ্ছা, আপনার বউ গলায় দড়ি দিয়েছিল কেন?
1: জানি না।
0: আমার জন্যে?
1: তোর জন্যে? না, তোর কথা তো আমি ওকে কিছু বলিনি।
0: ও ও, আমি ভেবেছিলাম বুঝি উমা আমার জন্যই আত্মহত্যা করেছে। ভেবেছিলাম স্বামী মন প্রাণ দিয়ে আরেকজনকে ভালোবাসে সেই অধিকার হারানোর জ্বালায়।
1: না না না না,
0: এতদিন ভেবেছিলাম হেরম বুঝি আমাকে ভালোবাসে, উমার আত্মহত্যা ছিল তারই প্রমাণ, মৃত্যুর মতো অখণ্ড নিঃসংশয় প্রমাণ। কিন্তু
1: এ সুপ্রিয়া, আবার কি ভাবছিস?
0: না, ভাবছি যে জীবনটাকে এতকাল এক মহাকাব্য বলে জেনে এসেছিলাম সে জীবনটা একটা সাধারণ কবিতাও নয়, এটা একটা সাধারণ কবিতাও নয়।
1: এই যে অশোক, কখন ফেললে?
2: আপনারা বেরিয়ে যাবার একটু পরেই।
0: আমাকে ডেকে পাঠালে না কেন?
2: কি বলে ডেকে পাঠাতাম? আমি বাড়ি এসেছি, তুমি চলে এসো। হ্যাঁ, গা হাত পা যা ব্যথা করছে।
0: করবে না, সারাটা দিন তো ঘোড়ার পিঠেই কাটলো, খাওনি নিশ্চয়ই কিছু? জানি খাওনি, আমি এসে না দিলে তো তোমার আবার।
1: হ্যাঁ অশোক, খুনি ধরেছো?
2: হ্যাঁ, বড় ভুগিয়েছে বেটা।
0: কাকে খুন করেছে?
2: বউকে।
0: বউকে?
2: হ্যাঁ, চিরকাল যা হয়ে থাকে, অসময়ে স্বামী বাড়ি ফিরলো, প্রেমিক গেল পালিয়ে, আর বউ হলো খুন।
1: আচ্ছা অশোক, তোমার ওই খুনির সঙ্গে একটু আলাপ করা যায়?
0: কেন,
2: বেশ তো, চলুন।
1: চলো।
0: জেগে আছেন?
1: কে? সুপ্রিয়া, আমি জানতাম তুই আসবি।
0: সকালে চলে যাবেন, তাই কয়েকটা কথা বলতে এসেছি।
1: অশোক জানে তুই এত রাতে আমার কাছে এসেছিস?
0: না, ও ঘুমোচ্ছে।
1: যদি ও জেগে ওঠে?
0: উঠুক, আমি আর কিছুতে ভয় পাই না।
1: তুই শরীর খারাপ নিয়ে এলি কেন?
0: কিছু বলুন, কিছু বলুন হেরম্বু বাবু।
1: সুপ্রিয়া, তুই এত অবাধ্য, এত দুরন্ত হয়ে উঠলি কেন?
0: আমি যা শুনতে এসেছি সে সম্পর্কে কিছু বলুন।
1: অন্ধকারে তুই যেন আরো আরো গাঢ় অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছিস।
0: আমাকে দেখতে পাচ্ছেন না?
1: পাচ্ছি, পাচ্ছি সুপ্রিয়া, তোকে যে অন্ধকারেও দেখা যায়।
0: দাঁড়িয়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি হলো, চুপ করে আছেন কেন? আপনার বিছানায় বসাও কি পাপ?
1: সুপ্রিয়া,
0: আজ বুঝতে পারছি আপনার বউ কেন গলায় দড়ি দিয়েছিল। আপনি মেয়েদের সঙ্গে সর্বনাশের খেলা খেলেন, আর যখন তাদের দায়িত্ব কাঁধে নেবার সময় আসে তখন পালিয়ে যান।
1: সুপ্রিয়া, যা ঘুমোতে যা।
0: না না, আমি কিছুতেই যাব না। আমি জানতে এসেছি আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন কি না।
1: তোর সঙ্গে ছ মাস পরে আবার আমার দেখা হবে, তখন ভেবে চিনতে দুজনে।
0: আর ছ মাস পরে?
1: দেখতে দেখতে কেটে যাবে।
0: যদি দেখা না হয়, যদি আমি মরে যাই ততদিনে?
1: আমাকে জীবনের দিগন্ত থেকে অস্তে না পাঠিয়ে তুই মরতে পারবি না সুপ্রিয়া।
0: আমাকে গ্রহণ করতে আপনার এত সাবধানতা কেন, এত দ্বিধা, এত কার্পণ্য কেন, কেন হিরম্ভ বাবু?
1: নিজেকে দান করবার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নেই রে, অত বড় দাতা হবার সাহস আমার নেই। তবুও আমি আমি চেষ্টা করছি, সেই সাহস সংগ্রহ করবার চেষ্টা করছি। তুই বেঁচে থাকিস সুপ্রিয়া, সুপ্রিয়াদের মরতে নেই। সুপ্রিয়া যা, যা, তোকে বিছানায় না দেখলে অশোকবাবু হয়তো কাঁদিস না সুপ্রিয়া। যা যা।

0: অনাথ বাবু না? হ্যাঁ হ্যাঁ, অনাথ বাবুই তো মনে হচ্ছে, তাই তো? মাস্টারমশাই তো? মাস্টারমশাই, মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, আমাকে চিনতে পারছেন?
1: তুমি তুমি হেরম্মগা?
0: হ্যাঁ, ঠিক চিনেছেন। আপনার সঙ্গে 12 বছর আগে একবার মধুপুরে দেখা হয়েছিল, মনে আছে? সেবার দেখা না হলে আমিও চিনতে পারতাম না। আচ্ছা, মালতী বৌদি কেমন আছেন?
1: হ্যাঁ, একরকম আছে।
0: চলুন না, দেখা করে আসি।
1: আগের মালতী আর সে নেই, অনেক বদলে গেছে। আচ্ছা, ওর সঙ্গে তোমার দেখা না করলে হয় না?
0: আসলে কলকাতায় আমরা পাশাপাশি থাকতাম, মালতী বৌদির সঙ্গে খুব একটা মিষ্টি সম্পর্ক ছিল, যাতায়াত ছিল। সেই মানুষটাকে কত বছর দেখিনি, কিরকম একটা দেখতে ইচ্ছে করে না?
1: কষ্ট পাবে, যাক গে, চলো।

0: এ তো বহু পুরনো একটা মন্দির, আপনি আপনি এখানেই থাকেন?
1: কাকে আনলি গো?
2: চিনতে পারছ না তো? ও হেরম্ব, কলকাতায় তোমাদের বাড়ির পাশেই।
1: হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তা ওকে আবার ধরে আনবার কি দরকার ছিল? চাকরি যখন এনেছ, বসো বাবা, মন্দিরের এই সিঁড়িতেই বসো। হ্যাঁ গো।
2: হ্যাঁ,
1: শহর থেকে এলে আমার জিনিসটা এনেছো?
2: তোমাকে তো বলেছি ওসব ছাইফাস আমি আনতে পারবো না।
1: ও আনুনি, বেশ, কিন্তু মনে রেখো এনে দেবার লোক আমার আছে। তুমি কিন্তু অনেক বড় হয়ে গেছো হেরম্ব, বিয়ে করেছো?
0: করেছিলাম।
1: তার মানে
0: বউ স্বর্গে গেছে?
1: বউয়ের দুঃখে বিবাহী হয়ে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়নি তো?
0: না, সারা বছর শেলি কিটস পরিয়ে বড্ড ক্লান্ত হয়ে থাকি, গরমের ছুটি পেলেই তাই বেরিয়ে পড়ি। প্রথমে গিয়েছিলাম রাঁচি, সেখান থেকে বন্ধুর নেমন্তন্ন পেয়ে একেবারে সোজাই পুরীতে।
1: মা, তুমি আজও কি ওইসব ছাই? ও হলো হেরম্ব।
0: নমস্কার।
1: নমস্কার। ও আমার মেয়ে আনন্দ। তা আনন্দ, তুই আমায় কি বলতে এসেছিলি রে, আমি মদ খেয়েছি কিনা?
3: মা,
0: মালতী বৌদি, আপনি আপনি মদ?
1: না না বাবা, না, মদ নয়, ধর্মের জন্য একটু কারণ পান করি।
3: মদ খাওয়া ধর্ম
1: নয়? গুরুদেব মশাল বাবাকে জিজ্ঞেস করিস।
3: মদ খাওয়া যদি ধর্ম হয় তাহলে এবার থেকে আমিও খাবো।
1: বোকার মতো কথা বলিস না, যে বয়সে যা, তুই নাচিস আমি নাচি?
4: আরে আমার আসনকে সরিয়েছে রে আনন্দ।
1: আনন্দ, আমার বিছানার তলা থেকে আসনটা বার করে দে।
4: থাক থাক থাক, ওতে আর আমি আর বসবো না কখনো।
1: কেন, আমি কি অপবিত্র নাকি? আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে অপমান।
3: মা, তোমরা না বাইরে লোকের সামনে কি যে
1: জানো বাবা হেরম্ব, ধর্মের নাম করে সারাটা দিন লোক ঠকিয়ে পয়সা রোজগার করি, আর সেই পয়সায়।
3: মা, তুমি চুপ কর।
1: চুপ কর, খাচ্ছিস দাচ্ছিস মনের সুখে আছিস, লোক ঠকিয়ে পয়সা রোজগার করতে কেমন লাগে তুই তার কি বুঝবি? তুই তার কি বুঝবি?
3: মা, মা তোমরা কোথায় নেমে যাচ্ছ তা জানো? বাইরের লোকের সামনে যা খুশি বলছো, যা খুশি করছো, কোনো আবরণ নেই, কোনো লজ্জা নেই তোমরা। সত্যি আমার আর ভালো লাগে না, ভালো লাগে না।
1: হে আমার সামনে আমি যে কোনো কথাই বলতে পারি, কিন্তু সন্ধ্যের সময় যখন আমার কাছে ভক্তির দল আসে তখন আমার ঠাট্টা করতে দেখেছিস? ঠকাতে ঠকাতেই তখন সময় কেটে যায়।
3: আমার একটুও ভালো লাগে না, একটুও না। বাবার সাথে তোমার একটুও বনি মনা নেই, বাবার কথা তুমি শোনোও না, অথচ বাবা চান এরকম জীবন যেন আমাদের কাটাতে না হয়। আর তুমি তুমি এরকম এরকম জীবন কারো ভালো লাগে?
0: আমি আমি তাহলে আর যাই মালতী বৌদি?
1: না না, সে কি কথা, যাবে কি? কয়েকদিন থেকে যাও। আনন্দ, হেরম্বকে ঘরে নিয়ে যা।
3: আপনি আসুন।

যেসব কারণ মালতীকে ভেঙেছে, আনন্দের জীবনে হয়তো তার কোনো অস্তিত্বই নেই। তাছাড়া মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ, ওর বাবার প্রভাব ওর জীবনে কখনো তুচ্ছ হতে পারে না। আনন্দ মালতীর ভেতর দিয়ে এই পৃথিবীটাকে চিনতে পেরেছে। রোদ বৃষ্টি গায়ে লাগিয়ে আগাছার সঙ্গে লড়াই করে জীবনটাকে সবুজ করে তুলতে চেয়েছে আনন্দ। আনন্দ

0: আজ আজ আমার এমন অস্থির লাগছে কেন? কেন ইচ্ছে করছে সেই সেই চন্দ্রকলা নাচটা নাচি? কেন আজ হঠাৎ আমার হৃৎস্পন্দন এরকম বেহিসাবি হয়ে উঠতে চাইছে? মনের কোন সূক্ষ্মতম স্তরে কেন বারে বারে হিড়ম্ব? যাই দেখে আসি হিড়ম্ব কি করছে।
1: আনন্দা, তুমি
0: কেন আসতে নেই?
1: না তা নয়, আমি আনন্দ, আমি তো আমার মনের কথা তোমাকে বলিনি। তুমি টের পেলে কি করে আনন্দ?
0: আপনার মনের কথা আমি টের পেয়েছি, কি বলছেন আপনি?
1: দাঁড়ো না।
0: কি
1: এই পিঁপড়েটা তোমার পায়ের উপর দিয়ে হাঁটছিল?
0: ছি ছি, আপনি আমার পায়ে? দাঁড়ান, একটা প্রণাম করি।

0: আনন্দ, আনন্দ আমাকে নতুন করে মুগ্ধ করছে, বিচলিত করছে।
1: আপনি সবসময় এত কি ভাবেন বলুন তো?
0: না কিছু না,
1: কিছু বলুন।
0: কি বলবো আমি আনন্দকে, কি বলবো? আমার চোখের সামনে এই মুহূর্তে আকাশটা ধূসর। আচ্ছা, ওই সুদূর ধূসর আকাশ থেকে কথাগুলো যদি পৃথিবীতে নামিয়ে আনতে পারি, যদি বলতে পারি, তাহলে আনন্দ কি তার লজ্জা সংকোচ সবকিছুর বেড়া ভেঙে ফেলে?
1: কই কিছু বলবেন না?
0: হ্যাঁ নিশ্চয়ই বলবো, বলবো ওই কি। আচ্ছা আনন্দ, আকাশে কটা তারা উঠেছে বলো দেখি।
1: কটা?
0: হ্যাঁ,
1: একটা দেখতে পাচ্ছি। ও না না, দুটো। ও কি, আপনি আমার পায়ের দিকে তাকিয়ে থাকেন কেন?
0: তুমি যখন নাচো তোমার ওই আলতা রাঙানো পা দুটো কত ছন্দময় হয়ে ওঠে, কত প্রাণ চঞ্চল হয়ে ওঠে, তাই আমি ভাবতে চেষ্টা করি।
1: আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব।
0: হ্যাঁ বলো।
1: আপনার স্ত্রী কতদিন মারা গেছেন?
0: দেড় বছর।
1: দেড় বছর? দেড় বছর কি অনেক দিন?
0: অনেক দিন নয়, দেড় বছরে কতবার সূর্য ওঠে, কত লোক জন্মায়, কত লোক মরে যায় তুমি জানো?
1: দেড় বছরে আর যাই হোক, মানুষ কি বদলাতে পারে?
0: পারে পারে পারে পারে, মানুষ এক মিনিটে বদলাতে পারে।
1: কিন্তু কিন্তু ভালোবাসা থাকলে তো শোক হবেই, শোক মিথ্যে হলে ভালোবাসাও মিথ্যে।
0: আনন্দ, আনন্দ ভালোবাসার মতো যন্ত্রণা এই পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। প্রেম চিরকাল বেঁচে থাকলে মানুষের মানুষের বেঁচে থাকাটাই তো কঠিন হয়ে দাঁড়াতো না? প্রেমের অকাল মৃত্যু নেই বলেই শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে থাকে। কিন্তু আনন্দ, আমার সঙ্গে তোমার স্ত্রীর যে প্রেম, সে তো মরে গিয়েছিল, ছিল শুধু মায়া, অভ্যাস আর আর আত্মসান্ত্বনার একটা খেলা।
1: কি ভয়ানক কথা বলেন আপনি। আচ্ছা প্রেম কতদিন বাঁচে?
0: বেশি দিন নয়, একদিন, এক সপ্তাহ, বড় জোর এক মাস।
1: মোটে
0: এক মাসের বেশি প্রেম কারো সহ্য হয়? প্রেম, প্রেম এমন তেজি এক নেশা, কি আমার কথা শুনে ভয় পাচ্ছ?

0: আপনার কথা শুনে আমার সত্যি বুকের ভেতরটা কাঁপছে। আমার আমার কাঁদতে ইচ্ছে করছে।
1: না না না না না, কান্না এলে চলবে না আনন্দ। আনন্দ বুক কাঁপিয়ে যে দীর্ঘশ্বাস ওঠে, তার সবটুকুকে বাতাস, হাসি আর গানে বদলে দিতে হয়। আচ্ছা আনন্দ, এই চন্দ্রকলা নাচটা কি?
0: চন্দ্রকলা? চন্দ্রকলা, ধরুন আমি যেন মরে গেছি, অমাবস্যার চাঁদের মতো আমি যেন নেই। প্রতিপদে আমার মধ্যে একটুখানি জীবনের সঞ্চার হলো, ভালো করে বোঝাই যায় না, এইরকমই এক ফোঁটা একটুখানি জীবন। তারপর চাঁদ যেরকম কলায় কলায় একটু একটু করে বাড়ে, ধরুন আমার জীবনও তেমন করেই বাড়ছে। বাড়তে বাড়তে যখন পূর্ণিমা এলো, আমার জীবন তখন পূর্ণ। তারপর আবার একটু একটু করে মৃত্যুর দিকে।
1: আনন্দ, ওই লণ্ঠনটার এত কাছে বসে আছে, ওকে মনে হচ্ছে এক আশ্চর্য জ্যোতির্ময়ী। এত আলো, এত আলো আসছে কোত্থেকে? আনন্দ, আনন্দ, তোমার শরীর থেকে, তোমার চোখ থেকে এত আলো, এত আলো আসছে কোথা থেকে? আমাকে আমাকে তুমি আলোয় আলোময় করে তুললে আনন্দ।

0: কি ভাবছেন কি আপনি?
1: হ্যাঁ,
0: কি ভাবছেন?
1: আনন্দ, আমার আমার কি রকম একটা অদ্ভুত কষ্ট হচ্ছে
0: জানি, আমারও
1: তোমারও
0: আমারও কিরকম কিরকম অদ্ভুত একটা কষ্ট।
1: আনন্দ, আনন্দ, আনন্দ, আমাকে আমাকে তোমার নাচ দেখাবে? তোমার তোমার ওই চন্দ্রকলা নাচের ছন্দে অন্ধকার আকাশটাকে একবারের জন্য আলোয় আলোয় ভরে দেবে? তুমি নাচবে আনন্দ, নাচবে?
0: নাচবো, নিশ্চয়ই নাচবো। আমার আজ সত্যি সত্যি সত্যি নাচতে ইচ্ছে করছে।

0: কবি, তুমি কিছু বুঝতে পারছো না? আমাকে ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো। এরম
1: আনন্দ, আমি কবি নই, আমি কবি নই, আমি আমি সাধারণ মানুষ।
0: তুমি আমার কবি, তুমি আমার কবি। কবি না হলে কেউ এরকম ঠান্ডা হয়?

0: এরম্বু এরম্বু এরম্বু ঘুমিয়েছ?
1: না, তুমি এত রাত্রে?
0: একটা কথা জানতে এলাম।
1: বলো আনন্দ।
0: আমার কদিন ধরে মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, কথাটা ঠিক?
1: কেন আনন্দ, তুমি তুমি বোঝো না?
0: তুমি বলেছিলে ভালোবাসা বেশি দিন বাঁচে না, তাহলে তাহলে আমাদের কি হবে?
1: কিন্তু আমাদের ভালোবাসা সে তো ভালো করে শুরুই হয়নি।
0: মাঝে মাঝে মাঝে মাঝে সব কিছু কিরকম, এই যে তুমি আমি আমাদের ভালোবাসা সব কিরকম মিথ্যে মনে হয়। আচ্ছা, আমাদের ভালোবাসাকে অনেকদিন অনেকদিন বাঁচিয়ে রাখা যায় না?
1: না, যায় না।
0: যায় না?
1: না আনন্দ, যায় না। এসব কথা ভেবে মন খারাপ করো না আনন্দ। আনন্দ, বেশি দিন বাঁচলে কি প্রেমের কোনো দাম থাকে? তোমার ফুল গাছে ফুল ফোটে, আবার ঝরে যায়, আবার ফোটে, আবার ঝরে যায়। তুমি কি সেই জন্য শোক করো?
0: কিন্তু রোজই তো ফোটে।
1: মানুষ রোজ ভালোবাসে আনন্দ। প্রত্যেকটি ঝরে যাওয়া ভালোবাসার জায়গায় আবার আবার নতুন করে একটি ভালোবাসার জন্ম হয়। আমরা তো মানুষ আনন্দ, ওই গাছ পাথর এদের মতো সীমাবদ্ধ তো নই, আমরা তো মানুষ।

0: আরে সুপ্রিয়া, আয় আয় আয়। কবে এলি?
1: কাল।
0: আমার চিঠি পেয়েছিলি?
1: হ্যাঁ, অশোকের শরীরটা ভালো যাচ্ছিল না, ডাক্তারও চেঞ্জে যেতে বললেন। অনেকদিন ধরে ভাবছিলাম পুরী আসবো, আপনার চিঠি পেয়ে ভাবলাম এই সুযোগেই।
0: তা কোথায় উঠেছিস তোরা?
1: একটা হোটেলে।
2: আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চলুন ঘরে চলুন।
1: আপনি কি এ ঘরে থাকেন?
0: হ্যাঁ, একা। আমি এ ঘরে একা থাকি রে সুপ্রিয়া।
2: এই শোনো, তোমার কাছে টাকা আছে, 10টা টাকা দিতে পারবে?
0: টাকা কি হবে আনন্দ?
2: বাবা চাইলেন।
0: ও, এই নাও।
2: তোমরা কথা বলো, আমি আসছি।
0: ফিরে সুপ্রিয়া, তুই আমার দিকে চেয়ে খুব সরল ভাবে অথচ খুব জটিল একটা হাসি হাসছিস। তুই কি ভাবছিস আনন্দের সঙ্গে আমার?
1: আমাকে বাড়ি পৌঁছে দিন।
0: এখনই যাবি?
1: হ্যাঁ।
0: আর একটু বসবি না?
1: না।
0: কেন রে সুপ্রিয়া?
1: আমাকে আমাকে বসতে বলতে আপনার লজ্জা হচ্ছে না?
0: কেন লজ্জা হবে কেন?
1: বুঝতে পারছেন না? না, যাকে আপনি কি আমার সঙ্গে যাবেন?
0: চল।
2: কোথায় যাচ্ছ?
0: সুপ্রিয়াকে একটু পৌঁছে দিয়ে আসি।
2: খেয়ে যাবে না?
1: ও আমার ওখানেই খাবে।
2: পেটে খিদে নিয়ে অদ্দূর যাবে? সকালে না খেলে ওর মাথা ঘুরে, জানেন?
1: মাথা না হয় একদিন ঘুরলই।
0: আনন্দ, আমার খিদে পায়নি, একটুও না।
2: পায়নি তা পাবে কেন? আমি যেন কিছু বুঝি না।
0: সুপ্রিয়া, আমার এখন কি করা উচিত বলতো?
1: আমি জানি না।
0: তাহলে এখান থেকে খেয়েই যাই, কি বল?
1: জানি না।
0: আনন্দ, তুমি কিছু বলবে না?
2: আচ্ছা সুপ্রিয়া দেবী, আপনি যে এত জোর খাটাচ্ছেন, আপনার কি জোর আছে বলুন তো?
1: মানে কি বলতে চাও তুমি?
2: ও আমাদের অতিথি, আপনার তো নয়।
1: ও আমার বন্ধু।
2: আমিও তো তাই।
1: তুমি

0: ওর সঙ্গে যেদিন থেকে আমার বন্ধুত্ব, তখন তোমার জন্মও হয়নি আনন্দ। আর শোনো, বয়সে যারা বড় তাদের সঙ্গে এভাবে কথা বলতে নেই, বুঝেছো? আমার সঙ্গে চলুন হেরম্ববাবু।
1: চল আনন্দ, আমি এক্ষুনি ফিরে আসব। আমি এখন যাই রে সুপ্রিয়া, যদি পারি সন্ধ্যা নাগাদ আসবো।
0: যদি পারি কেন?
1: না পারলে কি করে আসবো?
0: ও, সন্ধ্যের মধ্যে যদি না আসেন তাহলে ধরে নেব আপনি আর এলেন না।

0: 안 온다? 안 온다? 안 온다, 도비? 도비, 그 아침 가능 안 온다? 그게 하시야, 도말.
1: 엄마, 졸린 아침.
0: 마시다 마시다. 새끼, 어떻게 가지?
1: 아니, 아니야.
0: 어, 말로 좀 어디 거다.
1: 만기라고 파고를 못 걸지. 밤에 동안 가지게 도시다게 내 지원을 내고 내고 아마게 기록은 그래 말았지.
0: 안 온도 동안 마 동안 마 이렇게 내몸 바로
2: 말았지. 해럼보 해럼보 샤라다오나제
0: 마회 메이크 교회 밥에 말해 말로 뛰보지.
2: টাকা জোগাড় করে দেবার জন্য আমিও কি মারিনি হেরম্ব, আমাকে না জানিও চুপ করে রইল কেন বলো? আমি জানতে পারলে কি ওকে যেতে দিতাম। যাক গেছে যাক, একদিন আমি ওই পোড়া সংসারে আগুন লাগিয়ে দিয়ে চলে যাব। আনন্দ এদিকে আয়, এদিকে আয় আনন্দ। আমার সামনে থেকে পালিয়ে যেতে পারলি না, আমি তোর মা নই রে, আমি রাক্ষসী। মা হলে কি কেউ তার মেয়েকে এমন করে মারে?
1: মা
2: আনন্দ, আনন্দ

0: চিঠিতে ওই মেয়েটির কথা লেখেননি কেন হেরম্বুবাবু?
1: হ্যাঁ, লেখা উচিত ছিল।
0: আমি কিন্তু খবর পেয়েছিলাম, মেয়েটা ভালো নয়, ওর মা আরো খারাপ।
1: ওরা পালিয়ে গিয়ে বৈরাগের মতো বিয়ে করেছিল।
0: ওর মা লোক ঠকিয়ে পয়সা রোজগার করে, বুঝেছেন?
1: সুপ্রিয়া, তুই এখন অন্য কথা বল।
0: হেরম্বুবাবু
1: বল।
0: আমি আপনার সঙ্গে যাব।
1: পাগলামি করিস না সুপ্রিয়া, অশোকের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তোর।
0: ও, আর আনন্দের ভালো মন্দের দায়িত্ব বুঝে আপনার না?
1: সুপ্রিয়া, তোকে কিভাবে বোঝাবো? আনন্দ যেন রঙিন কালিতে ছাপানো একটা কবিতা, অনবদ্য কবিতা। আনন্দকে প্রেম ছাড়া অন্য কোনো পূজায় পাওয়া যায় না। আনন্দ আনন্দ আনন্দ প্রেমের শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে একদিন হারিয়ে যাবে। আর তুই সুপ্রিয়া, তোর এই বিরক্তি, তোর মমতা আর তোর ভালোবাসা, এই সবের খেলায় আমি জীবনকে দেখতে পাই।
0: তাহলে এত দ্বিধা, এত সংশয় কেন? কেন
1: আমি চাই না সুপ্রিয়া, তোকে কাছে পেয়ে আমি সেই দামি জীবনটাকে নষ্ট করতে চাই না। দুঃখকে গ্রহণ যে করতেই হবে সুপ্রিয়া, তাছাড়া তোর আত্মা অপাপ বিদ্ধ। আমি তো সেটাই কোনো গ্লানি কোনো নোংরা লাগতে দিতে পারি না সুপ্রিয়া। সুপ্রিয়া সুপ্রিয়া এই সুপ্রিয়া, কাঁদিস না, তুই পারবি। তুই অশোককে সুখী করবার চেষ্টা কর।

0: আচ্ছা, তিনি অনেকদিন থেকে তোমায় ভালোবাসেন না?
1: কে, সুপ্রিয়া? হ্যাঁ, অনেকদিন থেকে। কেন আনন্দ, তোমার ঈর্ষা হচ্ছে?

0: আচ্ছা, তিনি অনেকদিন থেকে তোমায় ভালোবাসেন না?
1: কে, সুপ্রিয়া?
0: হুম,
1: হ্যাঁ, অনেক দিন থেকে। কেন আনন্দ, তোমার ঈর্ষা হচ্ছে?
0: না, এমনি বললাম।
1: এই পৃথিবীতে এমনি কেউ কিছু বলে না, অর্থহীন কথা কেউ কখনো বলে না। তোমার ঈর্ষা হচ্ছে?
0: হ্যাঁ হচ্ছে। কেন হচ্ছে হেরম্ব?
1: এইটাই তো নিয়ম, স্বাভাবিক, এইটাই সবার হয়।
0: কিন্তু আমি নিজের কাছে আজ খুব ছোট হয়ে গিয়েছি। রাগে, হিংসায়, ঘৃণায় সারাটা দিন আমি আমি আজকে ভেবেছিলাম, জানো
1: কি ভেবেছিলে? কি
0: ভেবেছিলাম? ভেবেছিলাম আমাকে দেখে তোমার লোভ হয়েছিল, তাই আমার ছেলে মানুষের সুযোগ নিয়ে তুমি আমায় ভুলিয়েছো। আমি আমি ভেবেছিলাম।
1: ও, এখন তোমার কি মনে হচ্ছে?
0: এখন আমার মনে হচ্ছে আমার সমস্ত ভাবনা মিথ্যে। ছি ছি, তোমাকে নিয়ে এতক্ষণ এসব কি বিচ্ছিরি ভাবনা!
1: থাক আনন্দ, সব কথা এখন থাক। এ কি, তোমার তো জ্বর হয়েছে?
0: ও কিছু না, ও কিছু না, তুমি আমাকে ভাসিয়ে দিয়েছো হেরম্ব, তুমি আমাকে ভাসিয়ে দিয়েছো।

0: হিরম্বু, হিরম্বু জেগে আছো?
1: কে, মালতী বৌদি? এত রাত্রে?
0: আমি চললাম হিরম্বু।
1: চললেন কোথায়? চললেন
0: আনন্দ জেগে উঠলে বলবে আমি ওর বাবাকে খুঁজতে যাচ্ছি।
1: ও, কিন্তু কিন্তু মাস্টারমশাই চলে গেলেন, আপনিও আনন্দ
0: তোমার কাছে রইল, তুমি আনন্দকে।

0: মা চলে গেল না?
1: হ্যাঁ, তুমি তুমি ঘুমাওনি আনন্দ?
0: না, এ বাড়িতে মানুষ ঘুমোতে পারে না। হেরম্ব
1: বলো,
0: সেই প্রথম দিন তুমি আর আমি কত উঁচুতে উঠে গিয়েছিলাম, একেবারে স্বর্গের কাছাকাছি। কিন্তু আজ আজ কোথায় নেমে এসেছি!
1: ভয় পেও না আনন্দ, চিন্তা করো না আনন্দ, আবার আবার আমরা
0: তুমি নাচ দেখবে?
1: নাচ?
0: হ্যাঁ,
1: এত রাত্রে?
0: হ্যাঁ, নাচবো, আমি নাচবো। নাচতে পারলে হয়তো আমার জীবনের সব গ্লানি কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়তো যাবে। চলো না, চলে এসো, এসো উঠোনে যাই, এসো এসো।

0: আজ তোমাকে এমন নাচ আমি দেখাবো যা তুমি জীবনে কখনো দেখোনি, যা দেখলে তোমার তোমার আলো নিয়ে এসো, আলো আলো। না না না না, এই আলোতে নাচ হয় না, আরো আলো চাই, আরো আলো। তুমি তুমি রান্নাঘর থেকে কাঠ নিয়ে এসো, কাঠ। দেরি করো না, দেরি করো না, যাও নিয়ে এসো, কাঠ নিয়ে এসো। এইবার এইবার দুনি জেলে দাও
1: আনন্দ। আনন্দ তুমি কি চাও? আনন্দ
0: নাচতে চাই, নাচবো চন্দ্রকলা নাচ। শোনো, এবার একদিন ঘি নিয়ে এসো তো রান্নাঘর থেকে, যাও না। এবার এবার আগুনটা জ্বালিয়ে দাও, হ্যাঁ জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। এবার ঘিটা আগুনে ঢেলে দাও, ঢালো ঢালো সবটা ঢালো।
1: আনন্দ, সে বড় ভয়ঙ্কর ভয়ানক আগুন হবে।

0: না হলে তো এনা ছবি না, ঢেলে দাও ঘিটা, ঢেলে দাও সবটা, ঢেলে দাও, ঢেলে দাও।
1: আমি কিছু বুঝতে পারছি না তুমি। আনন্দ
0: এরম এবার তুমি ওই বারান্দাটায় গিয়ে বসো, যাও যাও দূরে যাও যাও, এইবার তুমি আমার নাচ দেখো।

아군 열쇠 뭐하노 가군 기디 브루시카 기디 쿠시카 아쩐저 순도 낫지 않은도 아쩌쩌 아군의 시카글로 낫지 আর আনন্দ যেন ওই শিখাগুলোকে ঘিরে ঘিরে নাচছে কি ভয়ঙ্কর অথচ কি আশ্চর্য সুন্দর আনন্দ নাচছে আনন্দ যেন কোথায় কোথায় ও কি আনন্দ আগুনের থেকে ওভাবে এগোচ্ছে কেন আগুনের বড় কাছে চলে গেছে আনন্দ তবে কি আনন্দ আগুনে ছাপ দিতে আনন্দ আনন্দ অত কাছে যাবো না আগুন বড় ভয়ঙ্কর আনন্দ আনন্দ যাও না আনন্দ

Alonso. Alonso. E তুমি কি করলে আনন্দ? আমি তোমার নাচ দেখতে চেয়েছিলাম, সে যে অলৌকিক, অলোক সামান্য, কিন্তু কিন্তু মৃত্যু মৃত্যুর নাচ তো আমি দেখতে চাইনি আনন্দ। আমি যে ভেবেছিলাম আমরা দুজনে দুজনের হাত ধরে সব কিছু ছাড়িয়ে কোথাও চলে যাব, অনেক দূরে, অনেক উঁচুতে কোথাও।

0: দিবারাত্রির কাব্য নাটকটির অভিনয় এখানে শেষ হল। কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতানাট্যরূপ সমীর দাশগুপ্ত, অভিনয়াংশে আনন্দ শাউলি মিত্র, সুপ্রিয়া শর্মিষ্ঠা দাশগুপ্ত, মতিলাল তারক আচার্য, মালতী গীতশ্রী দেবী, আনন্দর বাবা অজিত বন্দ্যোপাধ্যায়, অশোক অশোক চট্টোপাধ্যায়, হেরম্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, যন্ত্রসঙ্গীতে নালু মিত্র, বিপ্লব মণ্ডল, হিল্লোল মণ্ডল, তরুণ বন্দ্যোপাধ্যায়, রঞ্জন মজুমদার, সোমেন দে, ভাস্কর সেন, তড়িৎ ভট্টাচার্য, কণ্ঠসঙ্গীতে জয়ন্তী সেন, শিবানন্দ শর্মা, মঞ্জুশ্রী ভট্টাচার্য, আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার, সম্পাদনা অনিল বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: শুনলেন দুপুরের নাটক, আজকের নাটক দিবারাত্রির কাব্য।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
3: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। ফলতায় পুনর্নির্বাচন আগামী 21 মে। আজ সন্ধ্যায় শেষ হচ্ছে প্রচারাভিযান। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দলীয় প্রার্থীর সমর্থনে ফলতায় রোড শো করেন। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজকুমার সিংকে আজ বারাসাত আদালতে পেশ করল CBI। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মুজাফফরনগর পুলিশ এবং CBI এর যৌথ অভিযানে রাজকুমার সিংকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, হত্যাকাণ্ডের পর সে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। রাজ্য সরকার শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের আন্তর্জাতিক সীমানায় আউটপোস্ট তৈরি ও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে জমি হস্তান্তরের কাজ শুরু করেছে। উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে শামসেরনগর পর্যন্ত 151 কিলোমিটার সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা BSF ক্যাম্পে আজ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আরজিকর কাণ্ডে হাসপাতালের সেমিনার রুম ফের সিল করে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBIকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই কথা জানান। আগের ঘটনায় তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতে দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনের লিওনেল মেসি অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় FIR দায়ের করেছেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলার পাশাপাশি 50 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে শতদ্রু জানান। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম ও তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইটস সহ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। ফলতায় পুনর্নির্বাচন আগামী 21 মে। আজ সন্ধ্যায় শেষ হচ্ছে প্রচারাভিযান। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থীর সমর্থনে ফলতায় রোড শো করেন। অন্যদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজকুমার সিংকে আজ বারাসাত আদালতে পেশ করল সিবিআই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মুজফ্ফরনগর পুলিশ এবং সিবিআইয়ের যৌথ অভিযানে রাজকুমার সিংকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, হত্যাকাণ্ডের পর থেকেই সে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে হাসপাতালের সেমিনার রুম ফের সিল করে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এই কথা জানান। আগের ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। রাজ্য সরকারের পশু নিধন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশিকার বিরোধিতা করে ফের কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। তনবীর খান নামে ওই আবেদনকারীর দাবি, গত 13 মে রাজ্য সরকার যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী উপযুক্ত পরিকাঠামো রাজ্যে নেই, ফলে আগামী 28 মে ঈদের আগে কীভাবে পশু নিধন সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হবে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আবেদনকারী ব্যক্তি। পশু নিধন সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকার কথা মাথায় রেখে পুরুলিয়ায় ঈদ উদ আজহা উপলক্ষে পশু কুরবানি নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইমামরা। সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। জেলার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গরু নিধন করতে তারা নিষেধ করেছেন। ঈদে ছোট পূর্ণ পশুকে কুরবানি দেওয়া যেতে পারে বলে সর্বসম্মতিক্রমে ইমামরা সিদ্ধান্ত নিয়েছেন। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: ছিল, আরে ছিল তো,
1: আরে কি ছিল,
0: ছিল তো এতক্ষণ আগে পর্যন্ত, ছিল তো
1: মানে কি ছিল সেটা তো বলবে।
0: আসলে হাতে আইসক্রিমটা ছিল, এখন আর জাস্ট নেই,
1: মানে গুলে গেছে।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: Absolutely 107 FM রেইনবোতে আজকে মহুয়া আর রাজীব রয়েছি তোমাকে এন্টারটেইন করার জন্য। আর এই যে পুরো ফেজটা, যে সময়টা তুমি ক্যাফে কলকাতা শুনবে, ডোন্ট ওয়ারি, তোমার জন্য তো থাকবে আমাদের সবারই একটা প্রিয় বিষয়, সেটা হচ্ছে ছড়া কাটিং। এবার সেই নাম্বারটা 9903653992। ইয়েস, দুই মক্কেল হাজির, প্লিজ কিছু বলো। কি, তুমি তো জমে গেলে।
1: হ্যাঁ, একেবারে জমে গেছি, কারণ মহুয়ার হাতের আইসক্রিমটা গলে গেছে। এবার আমি মোটামুটি জানতে চাইছি, তোমরাও কি এই গরমে আইসক্রিম খাচ্ছ, ঠান্ডা কার্বনেটেড ওয়াটার খাচ্ছ, নাকি অন্য কোনো টোটকাতে নিজের তৃষ্ণা মেটাচ্ছ এই গরমে? কারণ গরম যা পড়েছে, মোটামুটি আমরা তো মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম গোটা হয়ে, মোটামুটি এখন সেদ্ধ হয়ে গেছি।
0: অ্যাবসলিউটলি, কিন্তু ডাক্তারেরা বলছেন যে আইসক্রিম খাওয়াতে কিন্তু কোনো অসুবিধে নেই, দ্য পয়েন্ট ইজ যে তুমি কিভাবে খাচ্ছ। মানে একেবারে গরম থেকে এসেই যদি খানিকটা আইসক্রিম ঠুসে দাও, তাহলে কিন্তু বিষয়টা যেটা হবে, ওই একেবারে ছোটোবেলায় ওই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ পেরিয়ে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে থাকেন, আমাদের সকাল এবং রাত্রির দুটো একই রকমের বক্তব্যে ভরিয়ে রেখেছেন, শুধু কাঁই কাঁই কাঁই করে কানের সামনে একটাই কথা বলেন, কথা তো আর শুনলি না, যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি। এক্স্যাক্টলি, মা মা বলেন এইভাবে, কিন্তু ফ্রিজ খুলে ওইভাবে আইসক্রিম টাইসক্রিম খাস না, তাহলে বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে সর্দি গর্মি। এক্স্যাক্টলি, ডক্টররাও সেটাই বলছেন, যাতে সর্দি গর্মি না হয় সেই জন্য একটু টেম্পারেচারটাকে নর্মালাইজ করতে হবে। এবার কীভাবে নর্মালাইজ করবে, ধরো তুমি বাইরে থেকে এসির মধ্যে ঢুকতে যাচ্ছ, ঠিক সেই সময়ে যখন ভেতরে যাচ্ছ, তখন খানিকটা বাইরে থেকে হাওয়াটা মুখের মধ্যে জমা করে নিয়ে মুখটা বন্ধ করে তারপর এসিতে ঢোকো, খানিকক্ষণ বাদে সেটা আস্তে আস্তে করে ছাড়ার পরে দেখবে, যেমন আমরা মাছ যখন একটা অ্যাকুরিয়াম থেকে আরেকটা অ্যাকুরিয়ামে দিই, তখন খানিকটা জল সিজন্ড জলের মধ্যেই কিন্তু মাছগুলোকে রাখি, তুমি যদি একদম ফ্রেশ ওয়াটারে মাছগুলো রাখো, তাহলে কিন্তু সেই মাছগুলো যাবে একেবারে পগার পার হয়ে। সুতরাং সেগুলোকে রাখার জন্য যেমন সিজন করি, আমরাও কিন্তু তেমনটাই সিজন হই।
1: এক্স্যাক্টলি, যেরকম মহুয়া বললো যে একজন থাকে বাড়িতে যে সব সময় তোমাকে শাসায়, তোমাকে ধমকায়,

0: তাই আবার তোমাকে ভালোবাসে এবং তোমাকে বলে যে রোদ থেকে তুই ফিরেছিস, তুই এক্ষুনি ফ্রিজের জল খাবি না, তুই আইসক্রিম খাবি না, একটু বস, সবুর কর। এবার মারা এই ধরনের বক্তব্য রাখতে রাখতে একটা ডেঞ্জারাস সিন্ড্রোমে ভোগে, সেটা কি জানো?
1: কিরকম?
0: তার নাম হচ্ছে লাস্ট প্লেট সিন্ড্রোম, এবং এইটা নিয়ে আমি পরের সেগমেন্টে কথা বলবো, আপাতত একটা গানে যাব।
1: একদম, আমার জানি না মানে মাথাটা খারাপ হয়ে গেছে কিনা, কারণ টিউজডেকেও আমি জুম্মা বাড়ি ভাবছি, যাই হোক না কেন এন্টারটেইনমেন্ট তো থাকে, সুতরাং কিয়া জুম্মা কিয়া টিউজডে, এন্টারটেইনমেন্ট তো থাকছে, আর কারা থাকছে? থাকছে মহুয়া, আর থাকছে রাজীব, 107 FM রেইনবোতে ইউ আর টিউনড ইন টু ক্যাফে কলকাতা।

0: मौत को टक से छूके बच जाने वाला आदमी का आज यस हैप्पी वाला बर्थडे है. वेरी हैप्पी बर्थडे टू नवाजुद्दीन सिद्दीकी. यस
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা.
2: এক্স্যাক্টলি নওয়াজউদ্দিন সিদ্দিকীর আজকে দ্য হ্যাপি বার্থডে. এবার নওয়াজ ভাইয়ের কথা বলতে গেলে যেটা বলতে হয় ঠিক আছে, তার সাথে বজরঙ্গি ভাইজান রয়েছে, এছাড়া প্রচুর সিনেমা রয়েছে যেগুলোর মানে নাম একটা নাম বলে শেষ করলে আর একটা নামের মানে আর একটা সিনেমার ডিরেক্টর রাগ করবে.
0: আই থিঙ্ক হাড্ডিও বলা যায়,
2: একদম একদম.
0: এবং
2: তালাশের সেই নওয়াজউদ্দিন সিদ্দিকি বলো বা সরফরোশের সেই নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে আজকের যে নওয়াজ,
0: মানে তাকে ওইভাবে ধরো একটা থার্ড ডিগ্রি টর্চার রুম, সেইখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মির্চি সেট কোথায় আছে, এবং সেইটার উত্তরে সে যেভাবে অ্যাক্ট করেছিল আজকে সেই মানুষটা এই জায়গায়. হ্যাটস অফ টু হিম এন্ড হ্যাপি বার্থডে.
2: এবং আমার একটা দৃশ্যের কথা ভীষণ মনে পড়ে, সেটা হচ্ছে বদলাপুরের. বদলাপুরের একটা দৃশ্য আছে জেলের মধ্যে নওয়াজ ভাই কি করেছে, পালাবে বলে পরিকল্পনা করেছে, এবং ওই যে একটা গাড়ির মধ্যে প্রচুর সবজির বস্তা, সেই বস্তাটা গিয়ে
0: ও আচ্ছা নিজেকে ঢেকে নিয়েছে.
2: আমার চোখের সামনে যেন ঘটছে বিষয়টা, এই বাস্তবায়নে যে কজন সুপিরিয়ার অ্যাক্টর ভারতবর্ষে বর্তমানে যারা বিরাজ করছেন তাদের মধ্যে মানে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট,
0: অ্যাবসলিউটলি.
2: একদমই বললাম,
0: একদম. আর এটা কি বলতো, এই একদমে বলার আরেকটাও কারণ হচ্ছে আমাদের কিন্তু সিনেমা দেখার চোখটাও পাল্টে গেছে. তার কারণ এই যে একটা হ্যাপি হ্যাপি চকলেট বয় থেকে সরে গিয়ে আমরা ক্যারেক্টার আর্টিস্টদের বেশি পছন্দ করছি, তার যারা প্রোটাগনিস্ট হিসেবে অভিনয় করছেন তাদের পছন্দ করছি. ধরো ভিকি কৌশল রয়েছেন, তারপরে রাজকুমার রাও রয়েছেন, অভিষেক ব্যানার্জি রয়েছেন, এই যে পঙ্কজ ত্রিপাঠি রয়েছেন, এরা এই যে পরপর এই নামগুলো, এই নামগুলো মানে কোন বিশাল বড় ব্যানার কে এরা কিন্তু রিপ্রেজেন্ট করে না, এরা নিজেদেরই একটা ব্র্যান্ড তৈরি করেছেন.
2: এক্স্যাক্টলি যেরকম, হ্যাঁ বলো বলো বলো,
0: ব্র্যান্ডটা তাদেরকে নিয়ে যাচ্ছে এবং আমরাও সেই সিনেমা দেখতে বেশি ভালোবাসছি.
2: একদম ঠিক যেরকম আমাদের মারা আমাদের ভালোবাসে, সেই মা বকাঝোকা করে সবকিছু করে, সবই বুঝলাম, কিন্তু এবার মাদের গন্ডগোলটা কি জানো, তোমাকে খাওয়াবে, তোমাকে ঠিক সময় পড়াবে, তোমাকে বকবে, তোমাকে রেডি করে দেবে, তোমার কোনো পোশাক তুমি পাচ্ছ না বা কোনো ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছ না, তুমি ভুলে গেছো, বাইরে থেকে ফোন করছো, মা বাড়ির বাইরে এসে সেইটাকে নিয়ে রাস্তার মোড়ে এসে দাঁড়াবে, সব কাজ করবে, কিন্তু মা যেটা ভুল করে সেটা হচ্ছে ওই সবাইকে খাওয়াতে গিয়ে সবার যত্ন করতে গিয়ে নিজেরা দেরি করে খায়, এটাকে মানে এটাকে স্বাস্থ্যসম্মতভাবে বা যারা ওয়াকিবহাল মহল তারা নাম দিয়েছে কি লাস্ট প্লেট সিন্ড্রোম. এইটা হচ্ছে মানে সবার শেষে খাওয়া আর কি, এটা যদি বাংলা গোদা বাংলায় বলি সেটা, এবং তার সাথে সাথে শেষে করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে এক তো হচ্ছে পুষ্টির ঘাটতি হচ্ছে, বিভিন্ন মিনারেল যে শরীরে দরকার, প্রোটিনের দরকার, সেগুলো ঘাটতি হয়ে যাচ্ছে, কারণ তারা কি করছে বাড়ির সবাইকে খাওয়াতে খাওয়াতে হয়তো মাছের ভালো পিসটা ছেলেকে খাইয়ে দিলেন, বাবাকে খাইয়ে দিলেন, সবাইকে খাওয়াতে খাওয়াতে যেটা হচ্ছে মেয়েকে খাইয়ে দিলেন, নিজের ক্ষেত্রে দেখা গেল একটা ছোট পিস, এবং এতে যে শারীরিক চাহিদাগুলো রয়েছে নিউট্রিশনস, সেই নিউট্রিশিয়াসের চাহিদাগুলো পূরণ হয় না, এবং এর ফলেই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটাই হলো লাস্ট প্লেট সিন্ড্রোম, এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়েদের অতিরিক্ত ক্লান্তি আসছে. দেখবে সন্ধ্যেবেলার পর ম্যাক্সিমাম মা ওই মানে
0: টিভি চ্যানেল
2: খুলে দেখছে, দেখতে দেখতে না তারা উঠতে চায় না, হয়তো ঝিমাচ্ছে, হয়তো ঘুমিয়ে পড়ছে.
0: তুমি যেটা বলছো এটাকেও কিন্তু এই জেনজিরা একটা টার্ম দিয়েছে, এই যে মানে দেখছি অথচ দেখছি না, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক ওয়াচিং.
2: ওকে
0: মানে মানে এটা ব্ল্যাঙ্ক, মানে জাস্ট দেখছি কিন্তু কিছু দেখছি না, বুঝতে পারছি না যে কি দেখছি. তাকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি কোন সিরিয়ালটা দেখছো বা কে কি বললো, এই দ্বারা বিরক্ত করিস না, বলে না আমাদের জাস্ট ছড়িয়ে দেয়.
2: ঠিক ঠিক ঠিক. এ তো যেমন গেল মানে তার সাথে অতিরিক্ত ক্লান্তি, মাথা ব্যথা, মুড পরিবর্তন, মানসিক অস্থিরতা, মনোযোগ কমে যাওয়া কোনো কাজে, এবং শরীর দুর্বল হয়ে যাওয়া, এবং এগুলো কি হচ্ছে এই লাস্ট প্লেট সিন্ড্রোমের কারণে মায়েদের শরীরে প্রচুর অজানা রোগ বাসা বাজছে, এবং এই না খাওয়া, দীর্ঘক্ষণ পরে খাওয়া, অল্প প্রোটিন খাওয়া, এর ফলে না
0: মানে
2: অনিয়মের জন্য বড় বড় রোগগুলো অ্যাক্সিলারেট হচ্ছে
0: একদম।
2: তো প্রত্যেক মায়েদেরকে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ সবাইকে যত্ন নাও, কিন্তু তার সাথে সাথে নিজেরও যত্ন নাও, এবং আমরা চাই না কোনো মা লাস্ট প্লেট সিনড্রোমের আওতায় আসুক।

0: রাইট মহুয়া?
1: অ্যাবসলিউটলি। আর যারা মারা রয়েছো, হ্যাঁ, ওই শুধু তুঝে সব হ্যায় পতা মেরি মা না, এত ইমোশনাল তুমি নও আমি জানি, কারণ তুমিও আমির খান, সলমান খান, শাহরুখ খান, এই সমস্ত খানদানি আর্টিস্টদের গান যেমন শুনতে ভালোবাসো, কুনাল গাঞ্জাওয়ালাকেও প্রেফার করো। চলো তোমার জন্য একটা দারুণ গান রাখছি এবং তারপরে আরও একবার দুই মক্কেল ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে। ইউ আর টিউনড ইন টু ক্যাফে কলকাতা, লেটস এনজয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হচ্ছে কি বলতো, যখনই মনে হয় যে এই নায়ক নায়িকারা এই বুঝি একটা কোনো কাজ করলেন, এবং তারপরে প্যাপসরা, যেমনটা করিনা কাপুর বলেন যে প্যাপসরা ঘুরে বেড়ায়, এবং সেই ঘুরে বেড়ানো প্যাপসদের মধ্যে ছবি বার করে দেওয়াটাই তো হচ্ছে মানুষজনের কাজ। কিন্তু এমন কোনো ঘটনা না ঘটলেও কিন্তু মানুষজন সেখান থেকে খবরাখবর বার করে। তবে এই সমস্ত কনফিউজিং ব্যাপার স্যাপারের আগে যেটা একটা সিম্পল কাজ সারতে চাই, তা হলো
0: ছড়া কাটিং, ছড়া কাটিং।

0: ছড়া কাটিং।
1: ইয়েস, এই ছড়া কাটিং বস। কালকে তোমরা যেভাবে, মানে ওই হিন্দিতে একটা কথা আছে না যে জোর শোর সে হিসা লিয়া, ইয়েস বস, হোয়াট আ পার্টিসিপেশন। আমি আলটিমেটলি সব কটা পড়ে উঠতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। আজকেও নিশ্চয়ই তুমি এটাতে পার্টিসিপেট করবে। 9903659992 ইজ আর নাম্বার, এবং সেখানে ছড়া কাটিং হলো সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম। আরেকবার, সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম। এরপরে তোমার ছড়াটা পাঠিও, লিখে নাম ধাম।
0: রাইট, প্রথমটা তো তুমিই বলে দিলে। বিষয়টা হচ্ছে এই যে তুমি লিখবে সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম, 9903659992 তে তোমার নাম এবং লোকেশন সহ আমাদেরকে পাঠিয়ে দাও। মেসেজ করো বা হোয়াটসঅ্যাপ করো। আমরা কিন্তু অনেকক্ষণ বসে আছি তোমার জন্য, মানে অনেকক্ষণ টাইম নিয়ে বসে আছি। তুমি একদম ধীরে সুস্থে সুন্দর করে লিখে পাঠাও আমাদের। এবং
1: একটা ছোট্ট হিন্ট দিচ্ছিলাম, সেটা একটু বলে দাও। এই যে মানে আমরা বলছিলাম যারা কিছুই করেন না তবুও তাদের নিয়ে,
0: তবুও তারা একটা খবরে চলে আসেন। এবং তুমি যেটা বলছিলে যে এই যে সেলিব্রিটিরা দেখবে একটা জায়গা থেকে বেরোচ্ছে আর একটা জায়গায় গাড়িতে উঠছে, এই মাঝখানে,
1: মানে জাস্ট তোমাকে একটু কাটলাম রাজীব, তুমি ভাবো ফ্যাশনের মধ্যে একটা ফ্যাশন নিউলি ইনক্লুডেড, এন্ড দ্যাট ইজ এয়ারপোর্ট লুক। এয়ারপোর্টে তারা কি পড়ে যাচ্ছেন সেটাও একটা লুক,
0: একটা মানে সেগমেন্ট পুরো
1: একদম।
0: এবং তারা দেখবে ওই যে গাড়ি থেকে টুক করে বেরিয়ে হয়তো জিমে ঢুকে যাচ্ছে বা কোথাও একটা ঢুকে যাচ্ছে, ওই ওই টুকু মানে তিন চার স্টেপ তাদের একটা একটা ঘুরে একটু পোজ দেয় অথবা দিল না, কিন্তু লাস্ট একটা কথা বলে যাবে যারা আর কি লুকিয়ে ছবি তোলে তাদেরকে, আমাদের শহরের মানে আমাদের বাংলার একজন সুপারস্টার আর কি, মহিলা সুপারস্টার,
1: কোয়েশ্চন মার্ক দিয়ে কিন্তু, হ্যাঁ
0: তো তিনি হচ্ছে আমাদের শুভশ্রী গাঙ্গুলি। তো তিনি আর ওনার হাজবেন্ড রাজ চক্রবর্তী, তো ওরা তারা অষ্টম বিবাহ বার্ষিকী কাটিয়ে সদ্য থাইল্যান্ড থেকে ফিরেছে কলকাতায়। এবার দেশু সাত আর কি, দেশু সেভেন, এই ছবিটা আসছে দেবের সাথে শুভশ্রীর। এর শুটিং এর মধ্যে ব্যস্ত হওয়ার মাঝেই কি হয়েছে সেটা হচ্ছে শুভশ্রীর একটু হালকা চোট লেগেছে, এবং সেটা আমরা জানতে পেরেছি একটা সোশ্যাল মিডিয়াতে, তিনি নিজেই পোস্ট করেছিলেন। হ্যাঁ, এবং তিনি যেটা হয়েছে তা ব্যাপারটা হয়েছে কি তোমার যে ব্যাডমিন্টন উনি খেলেন, এবার খেলতে গিয়ে একটু চোখের নিচে হালকা আঘাত লেগেছে। হ্যাঁ, মানে সেটার জন্য কিন্তু মোটামুটি না, মানে এটা একটা সত্যি, এবার যারা অনুরাগী রয়েছে তাদের কিন্তু মানে
1: বেশ লেগেছে,
0: তাদের
1: যতটা শুভশ্রী লেগেছে অনুরাগীদের বেশ লেগেছে।
0: এবার তারা খুব টেনশনে রয়েছেন যে, এবং আমরা সবাই প্রার্থনা করছি যেন তিনি তাড়াতাড়ি সেই আঘাত কাটিয়ে উঠে একেবারে মানে স্বমহিমায় আমাদের এন্টারটেইন করুক।
1: আচ্ছা আচ্ছা, মানে দেশুর জন্য কি তুমি এটা বললে?
0: হ্যাঁ, মানে আমরা তো এখন কি বলবো আর,
1: মানে তুমি ভাবো এক বছর আগে থেকে লোকজন টিকিট কাটা শুরু করে দিতে পারে। আমি কিন্তু ভীষণ রকম ভাবে এটাতে এক্সাইটেড, তার কারণ আলটিমেটলি এই সিনেমাটা রিভিউ তো আমিই করব।
0: ঠিক ঠিক ঠিক, এবারে লাগার যখন একটা ব্যাপার হচ্ছে, এবার লেগেছে কত জোরে কি আসছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা একটা গান বাজিয়ে সেটা একটা কি বলবো মাপকাঠিতে মাপতে পারি।
1: মাপকাঠি নয়, যেমন ওটাও কোনো খবর ছিল না, সেরকম এখানেও এমন একটা বিষয় যেটা হচ্ছে কারোর একটা বাড়ি, তার বাড়ির নিচে পানের দোকান, সেই পানের দোকান নিয়ে একটা গান। চলো একটু নেচে আসি,
0: চলো।
2: বস্তি মে কল জো কবুতর উড়ায়া,

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছো ক্যাফে কলকাতা
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা
1: ক্যাফে কলকাতা
2: যারা এই মুহূর্তে আমাদের শুনছো 107 FM রেইনবোতে তাদের জানিয়ে দিই যে একটা সতর্ক বার্তা রয়েছে, সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন এলাকায়। সেখানে হালকা থেকে মাঝারি যেমন বৃষ্টিপাত রয়েছে, ঠিক তেমনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সাথে ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় 40-50 কিলোমিটার বেগে, এই সতর্কতা রয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং সেই সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং সেই সাথে ঝোড়ো হাওয়া প্রায় 30-40 কিলোমিটার বেগে হতে পারে এবং এই ধরনের সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি অঞ্চলে। সুতরাং এই সতর্কবার্তা এই মুহূর্তে যারা শুনছ তারা অন্তত, যারা এখনও পর্যন্ত এই বিষয়ে ওয়াকিবহাল নয়, তাদের অন্তত জানিয়ে দিও এবং বন্ধুদের জানিয়ে দিও যে তারা যেন নিরাপদ স্থানে থাকে। তার কারণ ঝোড়ো হাওয়া যেখানে ধরো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেখানে বিষয়টা নিরাপত্তার এবং সেখানে নিরাপদ স্থানে চলে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। ইয়েস, 107 FM রেইনবোতে মহুয়া আর রাজীব রয়েছি এবং সেই সাথে ক্যাফে কলকাতা শুনছো তুমি। আর এই ক্যাফে কলকাতার মাঝখানে এই যে তোমার পুরো বিষয়টা এই তোমাকে জানালাম, তার মাঝখানে আমরা যেটা করতে পারি, যদিও এই মুহূর্তে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবু ওই আল্লাহ ম্যাগ দে করতে করতে তো একটা সময় ঠিক উনি বৃষ্টিটা দেন। সুতরাং এই বৃষ্টির একটা ধারার জন্য, ইয়েস, তোমার জন্য থাকছে এই গান শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভারী মিষ্টি একটা গান, শুধুমাত্র বৃষ্টিকে ডাকার জন্য, বৃষ্টিকে ভালোবেসে। আর যতগুলো ভালোবাসা এই বৃষ্টিতে দাঁড়িয়ে কোনো একটা বাস স্টপে কিংবা কোনো একটা উপন্যাসের বৃষ্টির পাতায় পাতায় হয়েছিল, সেই সব কটা সেলিব্রেশন আজকে রাখছি। না, আজকে লাভ জাংশন নয় যদিও, তবুও ক্যাফে কলকাতায় তোমার জন্য

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো, আর সেখানে ইয়েস ক্যাফে কলকাতা নিয়ে মহুয়া অ্যান্ড রাজীব। হ্যাঁ, তোমাকে যেটা মনে করিয়ে দেওয়ার কথা সেটা হচ্ছে ইয়েস অফকোর্স তোমার ফেভারিট
2: ছড়া কাটিং।
1: ইয়েস, ছড়া কাটিং এর দুটো লাইন, সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম, সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম। এটা তুমি কোথায় পাঠাবে? ইয়েস, 9903653992 লেকে প্রভু কা নাম। ইয়েস, এরপরে আমাদের বক্তব্যগুলো তো রয়েছে, তাই না রাজীব? এই যে যান্ত্রিক বিষয় আশয়গুলো মাঝে মাঝে রাজীব পড়ে ফেলে, তাতে আমার শুধু একটাই কথা মনে হয়, একটু কি শান্ত হওয়া যায় রাজীব, একটু কি শান্ত হওয়া যায়?
3: একদম, একটু কেন, অনেকটাই শান্ত হওয়া যায়। তার কারণ সেটা হলো যে তোমার এই যে আজকে বিকেলের পর সন্ধ্যের দিকে কলকাতা এবং আশেপাশের যে এলাকা রয়েছে সমস্ত জায়গায় কাল বৈশাখীর একটা পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে। তো আমরা, তুমি যেমন বললে প্রভু কা নাম লেকে কুচ ক্যা বলে উসকো,
1: কুচ এনজয়
3: কর সকতে হ্যায়, প্রি এনজয়
1: ও
3: ক্যা হ্যায় না, থোড়া ঠান্ডা ঠান্ডা হাওয়া
1: এখনো।

0: হয়নি, মানে আমরা জানি একেবারে আমরা লুর মধ্যে দিয়ে অফিসে এসেছি।
1: হ্যাঁ, আসলে ব্যাপারটা কি করতে হয় বলো তো, তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে টাচউড করতে হয়। টাচউডটা না করলে যতবার ভাবি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যে এইবার বৃষ্টিটা পড়বে, বড় একটা ফোঁটা এসে টাপা করে আমার গালের উপর পড়বে, কিন্তু না গো, সেগুড়ে জাস্ট বালি। তবে হ্যাঁ, যেগুড়ে বালি পড়েনি সেটা হচ্ছে আমাদের ছড়া কাটিং। সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, তারপরে দুটো লাইন জাস্ট তোমার নাম ধাম সহ আমাদের পাঠিয়ে দাও, এবং সেখানে যেন বিষয়টা একটু মজার হয়, আর অনেকটা লিখে ফেলো না, মানে ছড়াটাকে কবিতা করে ফেলো না, ছড়াটাকে ছড়িয়ে ফেলো না, এটাই আমরা বলতে চাই।
0: মানে ছড়াটাকে ছড়ার মতো রাখতে হবে, তাই আমরা আশা করি জেনারেলি দুটো লাইন আমরা যখন বলছি বাকি দুটো লাইন তোমার কাছ থেকে আসবে, এবং ইট উড বি আইডিয়াল ছড়া। হ্যাঁ, তো লোকজন পাঠাচ্ছে, তুমিও পাঠাও, তুমি কেন বসে রয়েছো, মানে ভাবার কোনো দরকার নেই। আর একবার বলে দিচ্ছি, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, 9903659992 তে তুমি পাঠিয়ে দিও, লিখে তোমার নাম। আমি মিলিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা আমার এখানে বলা রয়েছে, মানে যেহেতু ওয়েদার এরকম, তো অনেক সময় কি করছে লোকজন, একটু ঠান্ডার দিকে পালাচ্ছে। হ্যাঁ, কলকাতা এবং কলকাতার আশেপাশের মানুষজন, তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইজি যে যানটা, মানে যে কি বলবো, যে যে বিষয়, মানে যে মাধ্যম ব্যবহার করে আমরা একটু ঠান্ডার দেশে চলে যেতে পারি।
1: কেন, ফ্রিজ খুললেও তো ঠান্ডায় যাওয়া যায়,
0: ঠান্ডায় যাওয়া যায়, কিন্তু বেশিক্ষণ ফ্রিজ খুলে রাখলে কি হয়, ওই যে বাড়ির যারা সিনিয়র রয়েছে,
1: মা রয়েছে ডেসিবেলে চিৎকার করবে।
0: ঠিক ঠিক ঠিক, এসব বিদ্যুৎটাও বেড়ে যাবে না, বিদ্যুতের বিল তো। সেই জন্য যেটা হয় সেটা হচ্ছে, আমরা একটু ট্রেন ধরে আমরা একটু ঠান্ডার দিকে পাড়ি দিচ্ছি সবাই। হ্যাঁ, তো এবার এই যে ট্রেনে যাওয়ার ক্ষেত্রে সিকিউরিটি কিন্তু বেশ জোরদার হচ্ছে।
1: আচ্ছা,
0: এবং এই যে ট্রেনের দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেন লাইন পরিদর্শনে একটা নতুন রোবট ইন্ট্রোডিউস করছে ভারতীয় রেল।
1: ওয়াহ ওয়াহ,
0: সেটা কিরকম, সেটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় এবং মেধাযুক্ত এমন এক ধরনের রোবট তৈরি করেছে IIT খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তো খুব তাড়াতাড়ি সেটা লঞ্চ করবে, এবং এই রোবটটার বিশেষত্বটা হচ্ছে, ধরা যাক কোনো ট্রেন লাইন রয়েছে এবং এ অনেক আগে থেকে সেই ট্রেন লাইনের মধ্যে কেউ কোনো বোল্ডার রেখেছে কিনা, কোনো গাছের ডাল পড়েছে কিনা, বা কোনো অবস্টেকল,
1: মানে ফিশার প্লেট যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে কিনা,
0: কোনো নষ্ট হয়ে গেছে কিনা, এবং পুরো লাইনটা যাতে প্রোটেক্টেড রয়েছে, কোথাও কোনো প্লেট এদিক ওদিক হয়েছে কিনা, পুরো ব্যাপারটা এ তদারকি করবে, এবং সেটা নির্ভুলভাবে নির্ঘণ্টভাবে। তো এই বিষয়টার জন্য রেল সিকিউরিটি আরও বেড়ে যাবে আমরা সেরকমই আশা করছি, এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে। তো বিন্দাস ভাবে একদম বুক ফুলিয়ে তুমি
1: ট্রেনে উঠে পড়তেই পারো, ট্রেনে যখন উঠবে তখন খাবার দাবার তো থাকবে, আর তার সাথে থাকবে যেটা সেটা হচ্ছে একটা ভূতের গল্পের বই। আর সেই ভূতের গল্পের বইটা তুমি পড়তে পড়তে একটা স্টেশন, দুটো স্টেশন, তিনটে স্টেশন, তারপরে অনেকগুলো স্টেশন পেরিয়ে যাওয়ার পর জানতে পারবে সেই যে সহযাত্রীটি তোমার সঙ্গে ছিল, সে কিন্তু শরীর

0: অ্যাবসলিউটলি, যখন খাতাটা বেরোয় না তখন মনে হয় ওই বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, আর যত রকমের ঠাকুর দেবতার নাম আছে সবগুলো একেবারে সিরিয়াল ওয়াইজ এবং এক্সেল শিটে মনে পড়ে যায়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: আচ্ছা রাজীব, আমরা তো প্রত্যেকেই পরীক্ষা দিয়েছি, রাইট? একেবারে প্রথম দিন থেকে, মানে যেদিনকে স্কুলটা জয়েন করলাম, মানে এমন জয়েন করলাম বলছি মনে হচ্ছে যেন স্কুলতে পড়াতে গেছি, না মানে প্রথমবার পড়তে
2: গেছি, পড়তে গেছি,
0: এক্স্যাক্টলি। এবং সেইখানে পড়তে যাওয়ার সময় যে ওই একটা ইন্টারভিউ হয়েছিল, আমাদের সময় তো আমরা তো মোটামুটি টিরেক্সের জমানায়, আমাদের সময় ওই বাবা মার ইন্টারভিউটা হতো না, তো আমাদেরই যখন ইন্টারভিউ হয়েছিল সেই সময়ের যে ব্যাপারটা আর আজকের এক্সামিনেশন,
2: প্রচুর ফারাক রয়েছে। মানে আমাদের প্রথমে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা যখন এক্সাম মানে দিতে যেতাম, সেটা স্কুলে ভর্তি থেকে শুরু করে সারাক্ষণ একটা টেনশন, স্যার কি বলবেন, ম্যাম কি বলবেন, এবং ওই যে বাটাম পড়ার একটা ভয় যেটা বর্তমানে একদম বিলুপ্ত প্রায়। তো সেই যে একটা ম্যাডাম কি বলবো, একটা ইভলিউশন সেটা হয়েছে। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আমাদের যখন বোর্ডস এক্সাম হতো, বোর্ডস এক্সামে যখন আমরা ধরা যাক আমি ক্যালকুলেট করেছি যে 34 পাবো, পেয়ে গেছি 30, ঠিক আছে, এবার 4 নম্বরের জন্য স্ক্রুটিনি বলে একটা বিষয় ছিল, হ্যাঁ, পরীক্ষার শেষে, বিশেষ করে বোর্ডস এর পরীক্ষার শেষে।
0: আমি তো বোর্ডস এর এক্সামিনেশনে কি করে অঙ্কতে জাস্ট পাস করেছিলাম সেটা এখনো পর্যন্ত আমার কাছে জাস্ট ধরা ছোঁয়ার বাইরে।
2: হ্যাঁ, মানে মানে সেটা সেটা মানে মেঘ না চাইতেই বৃষ্টির মতো ব্যাপার।
0: অ্যাবসলিউটলি।
2: হ্যাঁ, তো এবার সেই যে স্ক্রুটিনি বিষয়টা, সেটাতে না আগে যদি টেকনিক্যাল বিষয়ের দিকে দেখো, তার একটা বেশ ভালো পরিমাণে একটা টাকা দিয়ে সেই স্ক্রুটিনিটা করতে হতো। কিন্তু বর্তমানে একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে তুমি স্ক্রুটিনি করতে পারো বর্তমান শিক্ষা ব্যবস্থার নিরিখে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তুমি সেই যে আগে একটা পরিমাণ, যে পরিমাণ টাকা লাগতো স্ক্রুটিনি করতে, এখন কিন্তু সেই টাকাটা অনেকটা কমে গেছে কোনো একটা পেপার স্ক্রুটিনি করতে গেলে, রাইট?
0: ইয়েস, সিবিএসই এক্সামিনেশনের জন্য কিন্তু বলা হচ্ছে যে যে অ্যামাউন্ট তোমাকে দেওয়া হতো, আসলে অনেক সময়তেই কি হয় অনেকগুলো ধরো পেপার রয়েছে যেখানে তোমার একটা কনফিউশন রয়েছে এবং সেখানে তুমি চাইছো পুরোটাই যেন একটু রিভিউ করা যায়,
2: এবং কোনো কনফিউশন কিন্তু থাকে না, মনে হয় যে আমি বেশি পাবো, আমাকে কম দেওয়া হয়েছে,
0: দেয়ার ইজ এ রেভলিউশন, সেখানে কিন্তু দাম কমছে এবং তুমি তোমার খাতাটা অ্যাবসলিউটলি সেখানে একদম স্ক্রুটিনি করতে পারো, যাকে বলা যায় রেভলিউশন এসে গেছে। সুতরাং পড়াশোনা না করে যদি খাতাটা চেক করাতে যাও, তাহলে যেখানে 40 পেয়েছিলে সেখানে হয়তো 22 পেয়ে যেতে পারো, আর আমরা কিন্তু তখন তোমার জন্য এই সুন্দর গানটা জাস্ট প্লে করতে পারবো না। ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, মহুয়া আর রাজীব রয়েছে দুই মক্কেল, আবার ফিরে আসবো গানটা পেরিয়ে। স্টে টিউন, স্টে কানেক্টেড অ্যান্ড

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: FM Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

আর একটু পরেই থাকছে নিউজের ব্রেক, এবং তারপরে ঠিক পাঁচটা বেজে দু মিনিটে দুই মক্কেল আরও একবার ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে। অ্যান্ড ইউ আর লিসনিং টু কাফে কলকাতা। Enjoy this wonderful soundtrack from the film Dil.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য, ওই কেন্দ্রের নির্বাচনী প্রচারাভিযান আজ সন্ধে 6টায় শেষ হচ্ছে। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব দলের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। রাজ্যে এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই যেমন চলছিল তেমনই চলবে বলেও জানান তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী সরে দাঁড়ানোয় এখন ওই কেন্দ্রে বিজেপির সঙ্গে CPIM এর সরাসরি লড়াই হবে বলে CPIM নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্যে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা ভারতের সামনে বাণিজ্যের পথ সুগম করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ISL ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে। গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
0: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে। ক্যাফে কলকাতা স্টুডিও ক্লক বলছে ঠিক 5:06 হয়ে 13 সেকেন্ড, এই 14, 15, 16 কিভাবে বাড়ছে মোয়া, টাইমটা এগিয়ে চলেছে।
2: একদমই তাই, আর এর একটাই কারণ হচ্ছে গরম বাড়ছে, মানে উত্তাপ যত বাড়ছে তত স্টুডিওস অ্যাকচুয়ালি বিকামিং সো হট। তার কারণ হচ্ছে ইয়েস, মানে বিষয়টা আমরা তো তোমাদের দিয়েই দিয়েছি একটা ছড়া গাটিং, কিন্তু এই যে একটা রিমিক্স কাওয়ালি, আমাদের এই নিয়েও বক্তব্য আছে। সে বিষয়টা হচ্ছে যে এমন অনেক কিছু গান আছে না রাজীব, যেটাতে জাস্ট গানটা শুরু হলেই আরে রিমিক্স কাওয়ালি, ওমনি সঙ্গে সঙ্গে না কোমরটা জাস্ট এমনি দুলতে থাকে। ঠিক
0: ঠিক, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট শরীরটা একেবারে মানে গানের চোটে কালারফুল হয়ে ওঠে। রাইট,
2: তুমি এমন করে কালারফুল বলছো, আমার সেই ডিস্কের কথা মনে পড়ে যাচ্ছে। স্লিপ ডিস্কের বদলে তুমি একটা এমন ডিস্কের কথা বলছো যেটা দিয়ে আলোর প্রতিফলনে ছটা ছড়িয়ে যেত, মানে অনেক রকমের আলো দেখা যেত। ডোন্ট গো ফর দ্যাট, অ্যাকচুয়ালি এই ডিস্কগুলো ডিস্কে গিয়ে অ্যাকচুয়ালি ওখানে গিয়েই নাচা উচিত। তবে হ্যাঁ, যেটা বলেছিলাম ছড়া দা কাটিং, সেখানে সেলসিয়াস বাড়ছে যত ঝরছে ঝরে পড়ছে ঘাম। কী করে ভুলে যাই, যাই হোক, সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম। এর পরের লাইনটা এক্স্যাক্টলি আমাদের কাছে কী করে পাঠাবে রাজীব?
0: একেবারে 9903653992 এই নাম্বারে পাঠিয়ে দাও নিজের নাম এবং লোকেশন সহ, হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে। কিভাবে লিখবে সেটা হচ্ছে, সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম, এই দুটো লাইন লিখবে। তারপর তোমার যে ক্রিয়েশন, সেই ক্রিয়েশনটা মানে দুটো লাইন হতে পারে, চারটে লাইন ম্যাক্স টু ম্যাক্স, চলো ছাড় দিলাম, সেই দু লাইন বা চার লাইন লিখে আমাদের পাঠাও। আর সত্যি কথা মো, আমাদের যে ফোনটা রয়েছে, ডিভাইসটা, এটা দেখতে এত ভালো লাগছে।
2: এক্স্যাক্টলি,
0: এটা লিটারালি ফ্লাডেড বাই মেসেজেস।
2: একদমই তাই, আর এই ফ্লাড হয়ে যাওয়াটা টোটালটাই হ্যান্ডেল করছে রাজীব, সুতরাং একটু আস্তে ঢেউটা। হ্যাঁ, মানে যে ঢেউটা আপনি পাঠাচ্ছেন সেটাতে মাস্টার মশাই কিন্তু আমি। যতই রাজীব আপনাকে অনেকগুলো গ্রেস নাম্বার দিয়ে দিক না কেন, আমি কিন্তু না না না না, আই অ্যাম দ্য ফলোয়ার অফ ইয়েস কেসি নাগ। আপনি যতই ওই বাঁশেতে তেল দেওয়া মানে মানুষটাকে ওপারে
0: চেষ্টা করলেও
2: আমরা জাস্ট হড়কে নামিয়ে দেবো,
0: মানে উঠে উঠতে পারবে না
2: অ্যাবসলিউটলি। আর সেখানে যেটা হবে সেটা হচ্ছে পিতার বয়স এবং ছেলের বয়স, ওটার কিন্তু একটা সামঞ্জস্য রাখতে হবে। উত্তর যদি না মেলে পুরোটাই ঘ্যাচাং হয়ে যাবে, মানে দুটোর বদলে আপনি চারটে লাইন লিখতেই পারেন, কিন্তু বিষয়টা যেন ছড়া হয়, নট দা কবিতা।
0: আচ্ছা,
2: আধুনিক কবিতা একদম নয়,
0: একদম একদম। আচ্ছা, একটা কথা আমার মানে মানে সাদা মনে কাদা না নিয়ে একটা প্রশ্ন করি।
2: বেশ,
0: তোমার যেহেতু অঙ্কটা ফেভারিট ছিল
2: আমার,
0: হ্যাঁ, মানে আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি।
2: আচ্ছা, বিশেষ সূত্রে খবর পেয়েছো। আচ্ছা,
0: এবার তুমি আমাকে বলো যে এই যে তেল মাখানো বাঁশের যে অঙ্কটা, এটা তোমার ফেভারিট না চৌবাচ্চায় জল মানে নল দিয়ে জল?
2: যারা তোমাকে আমার এই খবরটা জানিয়েছেন তারা তো নিশ্চয়ই বিশেষ সূত্র, মানে তো হচ্ছে আমার সেই সমস্ত অঙ্কের মাস্টার মশাই যারা আমাকে অঙ্কতে চেষ্টা করেও পাশ করাতে পারেননি, তো সেই সমস্ত
0: শেষ রক্ষাও করতে পারেননি,
2: শেষ রক্ষা করতে পারেননি। আমি মাধ্যমিকে কি করে মানে পেয়েছিলাম, বোর্ড এক্সামিনেশন কি করে পাশ করেছিলাম, আমার আজকাল আজকাল সেটাকে একদম মঞ্জুলিকা সেই ধুন্ধলা হওয়া গল্প মনে হয়, যে মাঝে মাঝে হ্যালুসিনেট করে ফেলি, না না না এটা হতেই পারে না।
0: মঞ্জুলিকা বলেছিল দুষ্টু রাজা, তুমি বলেছিলে দুষ্টু অঙ্ক, দুষ্টু অঙ্ক,
2: আমি দুষ্টু অঙ্ক এবং বলেছিলাম
0: আমি তোকে ছাড়বো না,
2: একদম আমি বলেছিলাম দুর্গা অষ্টমীকে বাদ আনা, এবং অষ্টমীর পরে সত্যি সত্যি আমার ষান্মাসিক পরীক্ষায় আমি গোল্লা পেয়েছিলাম, বিশ্বাস করো।
0: ওকে, শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, আমরা তোমাদের গলাতেই মজে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছে, জাস্ট ইটস আ কমপ্লিমেন্ট

0: কমপ্লিমেন্ট হিসেবেই নেব, কারণ এটা ছড়া কাটিং এর সাথে নয়,
1: এটা শর্মিষ্ঠা অলওয়েজ এরকম, মানে ও আমাদের রেগুলার লিসনার এবং 107 এর পরিবারের সদস্য বলতে পারো, তো ফ্যামিলি ইজ ফ্যামিলি, সুতরাং তুমি যেটা আমাদের ভালোবেসে পাঠাও, ইয়েস উই লাভ দ্যাট, এবং সেই ওই ওই মেসেজগুলোকে আমরা ভীষণ রকম ভাবে চেরিশ করি, থ্যাংক ইউ
0: একদম। একটা আমি মেসেজ পড়ছি, পড়ে আমরা গানে চলে যাব, গান থেকে ফিরে তো বাকি মেসেজগুলো পড়ছি। তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম ছড়া কাটিং এ সেলসেস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, তবে সব কষ্ট ভুলে যাই যখন খাই রসালো মিষ্টি আম। সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি।
1: এই যে আপনি দাদা, এই যে কোথা থেকে আপনার এই যে প্রতি, দেখুন আপনার প্রতিভাকে কিন্তু একমাত্র যারা চিনেছে তারা হচ্ছে এই FM ফ্যামিলি, সুতরাং এই FM ফ্যামিলি এবং যে চারটি ছেলে এখানে বসে থাকে, ছেলে মেয়ে সবাই বসে থাকে, একটা এগরোলের জন্য তাদের সবার তরফ থেকে একটা ইয়েস প্লিজ,
0: সবাই সবাই একটু জোরে জোরে হাত
1: তালি, একটু জোরে জোরে হাত তালি, থ্যাংক ইউ সো সো মাচ। এবার তো তালিয়া ভি বাজ গই, আব থোড়া ঢোল বাজায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: একেবারে সাত সুরে সারাদিন রেডিও বাজবে, এটাই তো কাঙ্ক্ষিত বিষয়। আর যেমন গানটা চললো, এই যে শ্রেয়া ঘোষালের এই গানটা মানে আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে মানে ঢোল ঢাক এসব বাজাতে হয়। আর এইগুলো কখন বাজে জানো?
2: যে কোনো সময় বাজানো যায়,
1: বিশেষ করে যখন, হ্যাঁ বিশেষ করে যখন আমরা এই যে খেলাধুলো দেখি, তখন যখন ওরা প্লেয়ার ধরো ছয় মারছে, চার মারছে বা কোনো বোলার আউট করছে, তখন কিন্তু মাঠের মধ্যে, না না আমি চিয়ার লিডারদের কথা বলছি না, মাঠে যারা আমরা খেলা দেখতে যাই তারা কিন্তু নিজেরাই এনজয় এমন করি, আমি জানি না মানে আমরা আদৌ খেলা দেখতে যাই কিনা, আমরা একে অপরকে জিজ্ঞেস করি। এবং একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাকে বলি,
2: বলো।
1: আমি এরকম একটা খেলা দেখতে গেলাম
2: এই পাশের মাঠে,
1: পাশের মাঠে না, এই কয়েকদিন আগে আর কি, মানে ডার্বি, ডার্বি,
2: আচ্ছা ডার্বি,
1: ঠিক আছে। এবার তুমি জানো যে স্টেডিয়ামটা ভাগ হয়ে যায় লিটারালি, ঠিক আছে, চিংড়ি ইলিশে ভাগ হয়ে যায়,
2: একদম ইমোশন ভাগ হয়ে যায়, মাঠের পাত ভাগ হয়ে যায়
1: একদম। এবার এইটা কিন্তু যদি কেউ ধারণা করে যায় যে সবাই খেলা দেখতে যাচ্ছে এবং সবাই ঠিক সময়ে হাততালিটা দিচ্ছে, চিৎকার করে উঠেছে, তাহলে কিন্তু তুমি একদম ডাহা ফেল করবে। তার কারণ আমার নিজে দেখা, ইস্ট বেঙ্গল যখন গোলটা দিল, মোহনবাগানের সব সমর্থকের মাথায় হাত, কিন্তু কয়েকটা মেয়ে গোল বলে, মোহনবাগানের জার্সি বলে, ওরে চিৎকার করে উঠলো।
2: What do you mean by that, Rajiv?
1: মানে ভাবা যায়
2: না, মানে আহা, তুমি বলতে কি চাইছো? Men will be men, সব সময়তেই তোমরা ঠিক বলতে পারো, আর আমরা বুঝি ঢোল কোথায় বাজানো যায় আমরা জানি না। আরে যখন পরীক্ষাতে রেজাল্টটা খারাপ হয়, কোন কোন জায়গায় ঢোলটা বাজে তুমি একবার বলো তো। হ্যাঁ, সেই সময় মানে যত রকমের আত্মীয় যারা জীবনে কোনোদিনও খবর রাখেননি, তারাও এসে খবরটা নিয়ে পিঠে আর একবার করে ঢোলটা বাজিয়ে দিয়ে যান।
1: আর বলে কি রে, মিষ্টিটা কবে খাওয়াচ্ছিস?
2: আর বিষয়টা হচ্ছে, ঢোল আরো একজন বাজান, তিনি হচ্ছেন বিহার কা ভূমি পুত্র, ইয়েস, বৈভব সূর্যবংশী। মানে ভাবো, তাকে অস্ট্রেলিয়ার দাপুটে বোলার মিচেল স্টার্কের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো, প্রথম বলেই তিনি জাস্ট ওভার বাউন্ডারি মারলেন, বাউন্ডারি মারলেন, এবং তৃতীয় বলে তিনি ওভার বাউন্ডারি মারলেন।
1: ভাবা যায়, এবং এই বয়সে,
2: এই বয়সে, এক্স্যাক্টলি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই 15 বছর বয়সী এই কিশোর জাস্ট আমাদের ক্রিকেট এই যে টিমটার একটা অ্যাসেট। সিরিয়াসলি, এই বয়সটা পেরিয়ে যাক এবং তারপরে ন্যাশনাল টিমে যেন ভাইভাবের জন্য অ্যাবসলিউট জায়গা থাকুক, এইভাবেই ও ফিট থাকুক, এবং যে দলের হয়ে খেলছে সেই দলটা এবং যারা দর্শকেরা, ইনফ্যাক্ট আমি এটা বলবো, ও যে দলের হয়েই খেলুক না কেন, এমন মানে যাকে বলা যায় কপি বুক যে ক্রিকেটটা হয় না, যেভাবে লেখা আছে প্রতিটা শট ঠিক সেইভাবে নেয়, ইটস আ মানে কি বলবো, প্লেজার অফ দ্য আইজ,
1: রাইট,
2: একেবারে ওইটা দেখার জন্যই কিন্তু মাঠে যাওয়া, বৈভবের খেলাটা দেখার জন্য মাঠে যাওয়া। সুতরাং এই যে মানুষটা, এই মানুষটার জন্য একটা ভীষণ রকম নাচতে ভালোবাসে ছেলেটা, ভীষণভাবে রান্না করতে ভালোবাসে ছেলেটা, আর ভীষণভাবে ভালোবাসে ওভার বাউন্ডারি মার।

0: দুলহনিয়া।
1: ওয়েল, লেখা হইলো কি হইলো না বদরি কি দুলহনিয়া?
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
3: একেবারে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে, তার কারণ আমাদের অফিস থেকে এক্ষুনি দিয়ে গেল ছুটতে ছুটতে যে ওয়েদার কোথাও কোথাও একটু খারাপ হচ্ছে, সেই পূর্বাভাস মহুয়ার হাতে রয়েছে
1: একেবারেই, এবং সেটা বেশ মন দিয়ে তোমাকে শুনতে হবে, কারণ এই সময় অনেকেই বাড়ির বাইরে রয়েছে, অনেকে হয়তো ফিরছো, কারণ যেহেতু এটা শুধুমাত্র আরবান আর কলকাতার রেডিও স্টেশন নয়, এটা তোমাকে এই পুরো দেশ এবং দেশের বাইরেতেও শোনা যাচ্ছে। সুতরাং রাজ্যতে যে সমস্ত জায়গাগুলোতে বা জেলায় যে সমস্ত জায়গাগুলোতে এই পূর্বাভাসটা রয়েছে, তারা প্লিজ একে অন্যকে একটুখানি কনভে করে দিও। এবার আমি বলে দিই যে কোন কোন জায়গায় কি ধরনের পূর্বাভাস রয়েছে, বৃষ্টিপাতের পূর্বাভাস বা কোনো রকম সতর্কবার্তা আছে কিনা সেটাও তোমাকে জানিয়ে দিই। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, এবং সেই সাথে ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া, এবং সেই সাথে যেমনটা বললাম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অঞ্চলে এবং পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চলে। এটা 2-3 ঘন্টার মধ্যেই হতে পারে, যেখানে ঝোড়ো হাওয়া প্রায় ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে। সুতরাং এই সময়টার জন্য কিন্তু নিরাপদ দূরত্বে বা নিরাপদ স্থানে চলে যাওয়াটা খুব জরুরি। যারা এই মুহূর্তে আমাদের 107 FM রেইনবোতে শুনছো তারা কিন্তু এটা জেনে রাখো, এই যে বিষয়টা তোমাকে জানালাম, এই মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হচ্ছে।
3: একেবারে এই হলুদ সতর্কতা যখন থাকে তখন কিন্তু তোমাকে একটু প্রিকশন নিতে হয়, যাতে তুমি ভালোভাবে তুমি একদম যাকে বলে খোলা ময়দানের মধ্যে তুমি যদি কাজ করে থাকো, তো সেখান থেকে তুমি প্লিজ একটা শেল্টারে চলে যাও, এবং তুমি ধরো ড্রাইভ করছো বা বাইক চালাচ্ছ, যাই করো না কেন, এই সময় রাস্তায় ট্রাভেল করাটাও মুশকিল, যদি ওপেন কোনো বিষয়ে তুমি কোনো জানে ট্রাভেল করে থাকো, তাই এই সময়টা একটু সাবধানে থাকো, কারণ ঝড় ওঠে, ঝড়ে গাছ উপড়ে যেতে পারে।

ধুলো পড়ে কোনো একটা বিপদ হতে পারে রাস্তায়, তো একটু এই টাইমটা অ্যাভয়েড করো। আর যেটা বলার সেটা হচ্ছে, মহুয়া রাজীব তো রয়েছে, তোমাকে জিজ্ঞেস করেছিলাম ছড়া কাটিংয়ের বিষয়টা, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম। 9903653992 তে প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, এখনও আসার সময় রয়েছে, তাই ঝটপট টাইপ করো দুটো লাইন, এর সাথে অ্যাড করে পাঠিয়ে দাও। আমরা দুজন রয়েছি, তুমি শুনছো ক্যাফে কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছো ক্যাফে কলকাতা 107 FM

0: রেইনবোতে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা, একদমই ক্যাফে কলকাতা শুনছো। মোহন রাজীব তোমার সাথে রয়েছে, আর তিনটে গানের হ্যাট্রিক, যার পোশাকি নাম গানের হ্যাট্রিক, তিন এক তিন, সেটাই বাজতে চলেছে 107 FM রেনবোর রেডিও সেটে। পরপর তিনটে গান এনজয় করো, তারপর আবারও ফিরে আসছি ক্যাফে কলকাতা নিয়ে।
1: FM রেনবোতে তিন এক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদমই ব্যাক টু ব্যাক তিন তিনটে গান শুনতে শুনতে আমাদের অফিসে, মানে আমাদের একেবারে সোজা আমরা যে স্টুডিওতে প্রোগ্রাম করছি মহুয়া রাজীব, সেখানে খবর এসে গেছে আবারও। কি খবর এসছে সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম, যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট রয়েছে তার বিভিন্ন অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে এবং তার সাথে বজ্র বিদ্যুৎ সহ এক ম্যাসাকার হতে চলেছে। তো এটাকে বলছে কি না অরেঞ্জ ওয়ার্নিং, মানে কমলা সতর্কতা। তো ওয়েদার খারাপ হতে পারে 2-3 ঘন্টার মধ্যে, তো তুমি যদি একটু সেফ জায়গায় না থাকো প্লিজ সেফ জায়গায় চলে যাও, কারণ আমরা দুজনে তো সেফ জায়গায় আছি মুয়া। এবার যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এই কিছুক্ষণ আগে হলুদ সতর্কতা এলো, এখন কমলা সতর্কতা এসছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সতর্কবার্তাটা আসছে। এর মানে একদম যেরকম খুব গরমের মধ্যে যেরকম একটু ঠান্ডা ঝড়ো বাতাস বা বৃষ্টি যেরকম স্বস্তি দেয়, কিন্তু তার সাথে এটাও আমাদের নজরে রাখতে হবে যে সেই স্বস্তি যেন কখনো মানে আমাদের বিপদের কারণ না হয়। তো সেই দিকে প্লিজ সবাই একটু সতর্কভাবে থাকো এবং এই ঝড় বাদল এই জিনিসগুলো জানো তো জীবনে ওঠা পড়ার মতো, এগুলো আসতে থাকবে আবার এসে আবার কেটেও যাবে।
3: অ্যাবসলিউটলি, এই যে কথাটা বললো জীবনের ওঠা পড়া, হ্যাঁ সহজে যেন গায়ে না লাগে এমন বিজ্ঞাপনের ধারা কিন্তু অনেক দিন আগে আমরা শুনেছিলাম, কিন্তু এই বিজ্ঞাপনটা এমন ভাবে যে আমাদের জীবনটাকে খানিকটা এগিয়ে নিয়ে যাবে এবং সেই সাথে সাথে খানিকটা রঙিন করে দেবে এটা কিন্তু তখন বোঝা যায়নি। আসলে আমাদের এই যে জেনারেশন ভীষণ রকমভাবে নানান রকম সোশ্যাল সাইটে ভীষণভাবে এনগেজড হয়ে থাকে এবং বিশেষ করে যারা ধরো হোস্টেলে থাকে তাদের তো বাবা মা সেইভাবে নজর দিতে পারেন না এবং সেই জন্য তারা কি করে রাত ভোর তারা মোটামুটি ওই ফেসবুক ইনস্টা অ্যান্ড হোয়াট এভার যেগুলো তারা করতে বেশি সব
2: করা যায়
3: একেবারেই, মানে তারা সোশ্যাল সাইটে এতটাই ডুবে থাকে যে সকালবেলায় উঠতে তাদের যথেষ্ট প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে মালদা জেলার একটা স্কুল একটা কলেজ কিন্তু এবং তার কর্তৃপক্ষ কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেটা কি, সেটা হচ্ছে যে সকালবেলা উঠে সকলকে যোগ ব্যায়াম করতে হবে, মানে রাতে যদি তুমি জেগে থাকো তাহলে যোগ ব্যায়ামটি তোমার হবে না এবং সেটা মনিটর করা যাবে এই বলে যে তুমি রাত ভোর তাহলে নিশ্চয়ই তোমার ওই যে সোশ্যাল ট্র্যাকটা রয়েছে সেখানে তুমি বিচরণ করছিলে। তো সেইখানে খানিকটা লাগাম কষার জন্য এটা বলা যেতে পারে যে একটা অভিনব পন্থা কিন্তু তারা অবলম্বন করেছেন এবং আমাদের তরফ থেকে মানে রেইনবো ফ্যামিলি তরফ থেকে ইয়েস থ্যাংক ইউ মালদা কলেজ, থ্যাংক ইউ সো সো মাচ, যাতে যারা যে সমস্ত বাচ্চারা বাইরে রয়েছে তারাও যেন পড়াশোনার মধ্যে থাকে সেটার দায়িত্ব কিন্তু তারা নিচ্ছেন।
2: একেবারে যেরকম আমরা দায়িত্ব নিয়েছি যে তোমার মেসেজ পড়বো, মানে তুমি তোমাকে জিজ্ঞেস করেছি আজকে মানে যে যে দুটো লাইন জিজ্ঞেস করেছিলাম না যে সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম, এই যে তারপর দুটো কি লাইন হবে এই দুটো লাইন কিন্তু তোমাকে বলতে হবে, কারণ ছড়া কাটিং এমন একটা বিষয় এমন একটা ট্রেডিশন আমাদের,
3: এটা আমাদের একটা ইমোশন,
2: ইমোশন একদম, এবং ইমোশন থেকেই মোশন আসে, তাই তো?
3: হ্যাঁ, সুতরাং এখানে আমি খানিকটা তোমাদের সব কিছু এই এই যে মোশন ইমোশন অ্যান্ড পাতা নেই ক্যা ক্যা TION, সুতরাং সেগুলোকে আমি একটুখানি বাদ রেখে তোমাকে বলি ইয়েস তোমার জন্য থাকছে একটা দুর্দান্ত দুর্ধর্ষ গান স্যাং বাই শান অ্যান্ড আকৃতি কাকর
2: এবং এই হ্যাঁ এই গানটা বাজাবো কিন্তু বাজাতে বাজাতে তোমার কাছে এই দুটো লাইন যেরকম বললাম সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম পরের দুটো লাইন কিন্তু লেখো এবং কথা দিচ্ছি যে নতুন যে ঘন্টাটা আসছে মানে আমাদের একটা নিউজ ব্রেক যাবে 2 মিনিটের তুমি জানো যেখানে আমরা আমাদের আপডেটেশন চলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সেই আপডেটেশন নিয়ে আমরা ফিরছি। আর
3: এই করতে পারি সেটা হচ্ছে কি বলতো রাত্রিবেলায় যারা আমাদের সঙ্গে থাকছে তাদের কথাটা বলে দিতে পারি, সেটা হচ্ছে যে এরপরে যখন 6:30 হবে তখন তুমি সিনে ম্যাজিক শুনবে নম্রতা মিশ্রার সাথে, মানে ওয়েস্টার্ন মিউজিক এবং ওয়েস্টার্ন সিনেমা নিয়ে সেখানে কিন্তু ভরপুর আলোচনা হয় এবং তারপরে আজ রাতে থাকছে কুইজওয়ালা, যারা বুদ্ধির গোড়ায় একটুখানি জল দিয়ে চলে আসো তারা এই সমস্ত উত্তরগুলোকে কিন্তু একবার ঝট জলদি দিয়ে দিতে পারো।

0: আর আজকে তোমার জন্য কারা থাকছে স্টুডিওতে? তমোজিৎ, অভিপ্সা আর রিয়া।
1: এবং আর একটা কথা বলার, সেটা হচ্ছে গত রবিবার যে গল্পটা গেছিল, সেই গল্পের বলা হয়েছিল যে একদম একটা কনস্ট্রাকটিভ একটা মতামত তোমার জানাও, এবং সেই মতামত যতটা বেশি আমাদের কাজে লাগবে আর কি পরের গল্প নির্মাণ করতে, সেই তিনি চলে যাবেন আগামী, মানে আজকে মঙ্গলবার তুমি জানতেই পেরে যাবে যে কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি পৌঁছে যাচ্ছ। কিন্তু ওই যে ব্যাপারটা, ওটার জন্য সবুর করতে হবে কুইজওয়ালা শুরু অবধি, তাই তো?
0: হ্যাঁ, সুতরাং এই যে সবুরের সময়টুকু, আমরা যে ভালোবাসাটা একটু আগে জাস্ট হারিয়ে যাচ্ছিল বৃষ্টির, মানে একেবারে তোড়ে বা বৃষ্টির ছাটে বলতে পারো, সেই ভালোবাসাটা তোমার জন্য নিয়ে আসছি। আর সেই ভালোবাসার এই যে একটা উৎসব, সেই উৎসবটা চলছে কোথায়? 107 FM রেইনবোতে মহুয়া আর রাজীব থাকছি, আর থাকছে শান অ্যান্ড আকৃতিক কাকার।
1: শান ইজ কম অন,
0: অ্যাবসলিউটলি। আর ফিল্মের নাম বেশ করেছি, প্রেম করেছি।

0: সবাই শোন শোন শোন, বেশি করেছি প্রেম করেছি করবই তো।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতে

0: তাঁর এই সিদ্ধান্ত। আরজিকর মামলায় ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে প্রথমে আদালত এই মামলায় পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা তা নিয়ে আগামী 21 মে শুনানি করবে। এর পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সংবাদ মাধ্যমে কোনো রকম মন্তব্য করা থেকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে যাচ্ছেন। আগামীকাল সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। এই দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, 107 FM Rainbow. আজকে মোটামুটি এই যে কুইজ ওয়ালা এবং সেখানে কোয়েশ্চেন এন্ড আনসার্স, সেগুলো নিয়ে কিন্তু ইয়েস আমরা বেশ বেশ বেশ এক্সাইটেড থাকি। এবং সেই সাথে আরও একটা বিষয়ে এক্সাইটেড থাকি, সেটা হচ্ছে শনিবার মানে শুক্রবার এন্ড শনিবার রাত্রিবেলা ঠিক যখন 12টা থেকে 3টে, সেই সময় কিন্তু আমাদের মনের কথাটা একেবারে উজাড় করে দেওয়ার জন্য এবং সেটুকু শোনার জন্য কিন্তু আমরা প্রত্যেকে থাকি। আর সেই বিষয়টা যদি চুপ কথার হয় তাহলে তো কে আবাদ, তোমার যে কথা তুমি সত্যি সত্যি সকলকে সব কথা তো বলে ওঠা হয় না, সেটুকু আমাদের যখন লিখে পাঠাও 8990365992 তে, তখনই কিন্তু আমরা ভাবি যে হ্যাঁ তোমার সাথে তো আমাদের কানেক্ট রয়েছেই। আর ভালোবাসার কানেক্ট যদি বলো তাহলে জাস্ট একটা হ্যাশট্যাগের দূরত্ব। ইয়েস, সেটা কেমন? আচ্ছা বেশ, একটা হ্যাশট্যাগ, তারপরে লেখো লাভ শর্টস, এবং তারপরে 1500 শব্দের মধ্যে তোমার যে লাভ পকেটস রয়েছে, হয়তো জীবনে ঘটে যাওয়া কোনো একটা ছোট্ট লাভ স্টোরি, সেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। সেটা 3টে ক্যারেক্টার দিয়ে সাজিয়ে পাঠিয়ে দিতে পারো 1500 শব্দের মধ্যে এই নাম্বারে 9903653992 তে। আর তারপর সেটা দিয়েই তৈরি হবে লাভ জাংশনের সেদিনের লাভ শর্টস।
3: একেবারে লাভ শর্টস এর মতো লাভ শর্টস চলবে, কিন্তু আপাতত যেটা চলছে সেটা হচ্ছে এই যে আমাদের ছড়া কাটিং বিষয়টা আছে। তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে ঘাম, এর পরের লাইনটা কি হবে? যেটা হবে সেটা হচ্ছে আম কাঁঠাল পাকছে দিব্যি, কমছে না তার দাম। রূপ কুমার ফ্রম হাওড়া।
2: আরে আরে, এইটার জন্য তো আপনার এই সুপ্ত প্রতিভা বিকশিত হোক, এবং তার জন্য আমরা তো রয়েছি 107 FM রেইনবো। আর রয়েছে একটা নাম্বার 9903653992, দয়া করে ফোন করবেন না।
3: এক্স্যাক্টলি, ফোন না করে সোজাসুজি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, কে কে পাঠিয়েছে সেটা পরে বলছি, আপাতত পড়ি। প্রিয় রাজীব দাও ছড়া স্পেশালিস্ট মহুয়া দিদি ভাই,
2: থ্যাংক ইউ সো সো মাচ।
3: তীব্র গরমে মেঘে ঢাকা ঠান্ডা বৈকালিক বাতাসের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম, কারণ আমাদের এখানে সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং এখন মেঘে মেঘে ঢেকে আছে আকাশ এবং বাতাস বইছে ভালো রকম।
2: এই যে স্টুডিওটা, জাস্ট ভাবো রাজীব কিরকম ফিলটা তৈরি হয়ে গেল না,
3: হালকা এসির হাওয়া আসছে, আমি তো মনে করছি আমি গড়ের মাঠে ভাসছি
2: একেবারে।
3: আর শুনছি ক্যাফে কলকাতা আর আপনাদের জুটির অনুষ্ঠান অসাধারণ,
2: থ্যাংক ইউ।
3: শ্রোতারা মন্ত্র মুগ্ধের মতো শ্রবণ করে, থ্যাংক ইউ থ্যাংক ইউ
2: থ্যাংক ইউ সো মাচ।
3: আমিও তাই। এবার ছড়া কাটিং এ আসি। সেলসিয়াস বাড়ছে যত ঝরে পড়ছে তত ঘাম, ঘামের সাথে ঘামাচির চির বিরানি, করছে সম্মান হানি। এবার সেলসিয়াস থাম, নইলে শেষে সানস্ট্রোক হবে, তোমার হবে বদনাম। মাধাই দাস, বহরু ঘোষপাড়া।
2: থ্যাংক ইউ মাধাই দা। বিষয়টা হচ্ছে যে ছড়া হতে হতেও বিষয়টা একটা আধুনিক কবিতা হয়ে গেছে। তবে হ্যাঁ, এই যে একটা এক্সপ্রেশন এবং এই যে আমরা স্টুডিওতে বসে

0: তোমার জায়গার মানে তুমি যেখানে রয়েছো সেখানকার একটা পরিবেশ এবং তার সকাল বিকেল আমরা সবটাই একেবারে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখলাম, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য ইয়েস আমাদের ফ্যামিলির তরফ থেকে বাজাও ভাই হাততালি, থ্যাংক ইউ।
1: ওকে, পরের হোয়াটসঅ্যাপে আসি।
0: হ্যাঁ,
1: সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, ছাতা টুপি আর ওআরএস বাদ দিলেই কাম তমাম।
0: উফ, কে লিখেছে?
1: শাউন ফ্রম বারাসাত।
0: ও, দুরন্ত,
1: মানে এটা একটা মেডিকেটেড হোয়াটসঅ্যাপ।
0: হ্যাঁ, একদম মেডিকেটেড, অ্যাকচুয়ালি হেল্পলাইন খুলে দিয়েছে মানুষজন সত্যি সত্যি।
1: ওকে ওকে, সেলসিয়াস চড়ছে যত, ঝরছে তত ঘাম, যতই গরম পড়ুক খাবো পেরে আমি আম। সৌভিক ঢাকুরিয়া।
0: আহা হা হা, ওখানে অনেক আম গাছ আছে।
1: হ্যাঁ, এবং এই যে গরম, গরমের সাথে অনেক ফলের সম্পর্ক রয়েছে, লিচু কাঁঠাল তরমুজ অনেক সম্পর্ক, কিন্তু আম যেন, আম যেন একদম শীর্ষ স্থানে থাকে।
0: আম কিন্তু আম যেন তা নয়, এবং সবথেকে বড় কথা আমের সাথে আরো একটি বিষয় ভীষণ রকম জড়িত।
1: ওকে,
0: কে বলতো, কে বলতো, বা কি বলতো,
1: কি
0: এই সবাই হাততালি রেডি রেখো কিন্তু। হ্যাঁ, আমের সাথে আরো একটা বিষয় ভীষণ রকম জড়িত, এবং সেটা হচ্ছে ফোড়া।
1: আমি শর্মিষ্ঠা পাল খর্দা থেকে লিখছি আর কি। সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, ফ্যানের হাওয়াও লাগে যেন আগুনের মতো দাম।
0: উফ, আচ্ছা ঠিক আছে, এটাকে দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? আসলে ব্যাপারটা কি বলতো, মাঝে মাঝে আমরা খেয়ে হারিয়ে ফেলি, আসলে কবি মানুষ তো আমরা।
1: আচ্ছা আচ্ছা, আরো তার সাথে একটা লেজেন্ড মেসেজ আছে, সেটা হচ্ছে আবার লিখেছে, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, পাখার তলায় বসেও তাই জুড়োচ্ছে না প্রাণ।
0: হ্যাঁ, এইটা ভালো হয়েছে দাদা, এইটা ভালো হয়েছে।
1: দাদা নয়, দিদি, শর্মিষ্ঠা।
0: আচ্ছা, এই যে দিদি আপনার জন্য। আহা হা হা, বরং একটা গান শুনি প্লিজ। এরপরে আমরা শুনবো একটা এমন গান যেটা মোটামুটি 90s কে কাঁপিয়ে দিয়েছিল, এবং তারপরে আরো একবার ব্র্যান্ড নিউ অন্য একটা অ্যারেঞ্জমেন্টে চলে এসেছে। ইয়েস, সোনু নিগম। ইয়েস, এনজয়। আই লাভ দিস সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: 107 FM রেইনবো, আর সেখানে ছড়া কাটিংয়ে জিজ্ঞাসা করেছিলাম সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, ইয়েস, তারপরে তোমরা জাস্ট করে দিয়েছো কাম তামাম, বিকজ প্রচুর এসএমএস এবং তাতে আমরা মোটামুটি ফ্লাডেড, যেমনটা রাজীব বলছিল। কামন রাজীব, কি হয়েছে ব্যাপারটা?
2: একদমই, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, কোথায় মেঘ লুকিয়ে এবার ধরায় নাম।
1: ওফ, এই যে কে ছিল, কোথায় ছিল, কার নাম,
2: কে কে? সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে।
1: ও মাই গড,
2: তার সাথে লিখেছে শুভ বিকেল, এবং আরো চার লাইনের একটা ব্যাপার রয়েছে।
1: ও আচ্ছা আচ্ছা, বলো বলো বলো।
2: নামলে দেব তোকে আম, কাঁঠাল, লিচু, শীতল করতে পারলে পাবি আরো কিছু।
1: ওফ, এই জন্যই তো। ওফ, এই যে এরা জেলায় কোথায় কোথায় না থাকে বলতো। হ্যাঁ, কলকাতায় বসে আমরা ভাবতেই পারি না এত প্রতিভা সারা জেলা জুড়ে।
2: পরের মেসেজটা এসে খুব ইন্টারেস্টিং, গুড ইভিনিং তোমাদের, এবং স্পেস দিয়ে কে, ওকে, গুড ইভিনিং।
1: আচ্ছা,
2: সেলসিয়াস বাড়ছে যত, ঝরছে তত ঘাম, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমের দাম।
1: ওফ, এই যে আপনি একটা বিশাল বড় প্রশ্ন, অর্থনৈতিক প্রশ্ন তুলেছেন, তার জন্য আপনাকে কিছুই দেওয়া হচ্ছে না, শুধু এইটুকু ছাড়া।
2: রজত বিশ্বাস ফ্রম বানপুর নদিয়া।
1: রজত, থ্যাংক ইউ সো মাচ, ইটস আ বার্নিং কোয়েশ্চন অ্যাকচুয়ালি।
2: ওকে ওকে, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, আমি আম আমি খাবই খাবো, যতই হোক না দাম। প্রশান্ত ফ্রম জগৎবল্লভপুর, মানে একদিকে দাম বাড়ছে আর এদিকে
1: খাওয়াও বাড়ছে,
2: খাওয়াও বাড়ছে, রাইট।
1: সুতরাং থ্যাংক ইউ, এই যে আপনাদের মনের অবস্থাটা এবং সেটা আপনারা শেয়ার করে নিচ্ছেন, তার জন্য তো একটা এমন নাম্বার আপনাকে শোনাতে হয় যেটা জাস্ট ফাটাফাটি। ইয়েস, ফাটাফাটি বলে শব্দ আছে, ফাটাফাটি বলে কিন্তু বাংলায় কোনো শব্দ নেই। ইয়েস, এবং সেখানে পাকড়াশি এসে পাকড়াও করতে পারে। আপনার জন্য থাকছে বাপিলারি অ্যান্ড অনুরাধা পড়ওয়াল।
3: বহন আর ভাইও, বড়ে হি কম শব্দ মে আপকো সুনানা চাহতা হুঁ উস সাল কা লোকপ্রিয় গীত ইয়ে ইয়ে ইয়ে।
4: সালাম দে জাতা হুয়া উড়ন খটোলা, ওর বীন বজাতি হুই

0: লিখছে ছড়া লোকে তাম্মা যাই হোক বলছি না, আর যেটা বলতে চাই সেটা হচ্ছে ইয়েস, তুমি এই মুহূর্তে টিউন ইন করেছো,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
0: ইয়েস।
2: একদমই তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, এবার ঘামের সাথে তামা নয় অনেকেই মিলিয়েছে আম আর কি, আম এখন মানে শীর্ষে রয়েছে। আচ্ছা স্নেহা হাওড়া থেকে লিখেছে, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, এই গরমে সবাই শুধু খেতে চায় লস্যি অফ আম।
0: ইয়েস দ্যাট ইজ দ্য পয়েন্ট, কে যেন বললে নামটা,
2: স্নেহা।
0: অলরাইট,
2: শুভ অপরাহ্ন, সেলসিয়াস বাড়ছে যত, ঝরে পড়ছে ঘাম, দিল চিরকে দেখ লিখা হ্যায় তেরা নাম।
0: আরে এ তো পুরো গানের লিরিক একেবারে ঢুকে দিয়েছে গো।
2: দক্ষিণ সাকরাইল থেকে মনির উদ্দিন লস্কর,
0: ওকে মনির উদ্দিন থ্যাংক ইউ সো মাচ। না তুমি একটুখানি হেডফেয়ার করে লিখেছো, তবুও বেশ। আসলে কি বলো তো, গান শুনে শুনে না কানটা জাস্ট সিজেন্ড হয়ে গেছে, যেখান থেকেই ঝাড়ো না কেন ঠিক ধরে ফেলবো বস।
2: এক্স্যাক্টলি, সেলসিয়াস যত বাড়ছে, ঝরে পড়ছে ঘাম, হু হু করে বাড়ছে সোনা, কমবে নাকি তার দাম, গণেশ।
0: ওরে বাবা গণেশ,
2: একটু আগে রজত বলছিল না,
0: কারেক্ট, মানে রজত গণেশ চতুর্দিক থেকে বাবা, এই সপ্তাহে এই যে সিনেমাগুলো রিলিজ হবে সেগুলো যেন লক্ষ্মী লাভ হয় হে গণেশ।
2: ওকে, আমরা আমার দুই আরজে দাদা ও দিদি, আমি ছোট তানিয়া খাতুন, আপনারা ভালো আছেন, আমি ছড়া টড়া পারি না, আপনাদের অনুষ্ঠান শুনি আমার সব ভালো লাগে, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাই পাড়া থেকে বলছি। মিষ্টি একটা
0: তোমার জন্য,
2: সেলসিয়াস বাড়ছে যত, ঝরছে ঝরে পড়ছে ঘাম, হৃদয়ে কাননে আম্র মুকুল, সাথে থাকুক তোমার নাম, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া।
0: পায়েল, তোমাকে আরো খানিকটা ভালোবাসা, কারণ তুমি ছড়া লিখতে শিখে গেছো।
2: রাইট, মৌয়াদি রাজীব, তোমরা সাবধানে বাড়ি যেও, ওয়েদার আপডেট দিলে তাতে তোমরাও সাবধানে থাকবে, ফিট অ্যান্ড ফাইন রাখবে, বেস্ট অফ লাক, বাই বাই ফ্রম অ্যান্ড এ ফ্রম না হ্যাঁ ফ্রম অ্যান্ডি বলাই যায়।
0: ও ফ্রম অ্যান্ডি, ও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ডি। আর এই যে আমাদের জন্য তোমাদের এতটা কেয়ার করা, সেটা কিন্তু সত্যি সত্যি আমাদের কাছে, আর 30 সেকেন্ড মাত্র আমাদের সময় দিয়েছে জানো তোমাদের সাথে কথা বলার জন্য, সুতরাং আমরা একটু টাটা বাই বাই করবো। হ্যাঁ রাজীব টাটা করবে, আমি কিন্তু ফিরবো, ইয়াস 21st আমার এই পাশের সিটটাতে রাজীব, মেবি আমাকে মিস করবে কিন্তু একদিন আসবে থাকবে।
2: আই এম গেটিং ইমোশনাল, তো না ইমোশনাল হতে নেই, কারণ সবসময় একটা এনার্জি দিয়ে একটা পজিটিভ কিছু দিয়ে শো শেষ করতে হয়, তো অ্যাজ ইউজুয়াল সেই ধারাটা বজায় রেখেই তোমার সাথে আবার কথা হবে, সেদিন তো কথা হবেই মানে কামিং মান্থে।
0: ইয়েস
2: এক্স্যাক্টলি, তো
0: তোমার জন্য থাকছে তার গান, তোমার জন্য থাকছে কুনাল গাঁজাওয়ালা ফ্রম দ্য ফিল্ম সেদিন দেখা হয়েছিল, তোমার সাথেও নিশ্চয়ই দেখা হবে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব এবং এই ক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা সফরে যাচ্ছেন। আগামীকাল শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে খবর। এই জন্য আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার জেলার শাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে প্রবেশনারি হিসেবে কর্মরত 12 জন IAS আধিকারিককে বিভিন্ন জেলায় বদলি করেছে রাজ্য সরকার। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের IAS শাখা থেকে আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে 2025-এর ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই IAS আধিকারিকদের উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার মতো বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে।

ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসী ডাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে খবর। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পাচার রুখতে বিএসএফ এর সঙ্গে তথ্য আদান প্রদানে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলা পুলিশ। বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, মালদায় প্রায় 40 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী চোরাচালানকারী ভারতে কোনো অবৈধ কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য বিএসএফ এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। ইসলামপুরে নেশার কবলে পড়ে যুব সমাজ বিপদে চলে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপির মহিলা মোর্চা। তাদের পক্ষ থেকে ইসলামপুর থানা এবং ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি ও ডেপুটেশন জমা দেওয়া হয়। এই মুহূর্তের খবর শেষ হলো।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: तो चलिए प्यार भरे नगमे में आगे बढ़ते हैं और लेने की कोशिश करते हैं हमारे पहले कॉलर को। हेलो,
1: गुड इवनिंग, शुभ संध्या भाभी जी।
0: गुड इवनिंग। स्टूडियो की घड़ी में 7:34 होने वाला है और हमारे पहले कॉलर दोस्त आ चुके हैं। चलिए बताइए, नाम बताइए।
1: फोनटा ठीक हो गए, भीषण ভালো লাগছে
0: একদম।
1: আর আমি ভাবছিলাম যে কথা বলতে কি পারবো না, আজকে যা কথা বলতে পারছি ভীষণ ভালো লাগছে।
0: চলিয়ে বহুত अच्छी बात है। चलिए नाम बताइए अपना।
1: আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
0: জি শঙ্কর, बहुत बहुत स्वागत है एक बार फिर से। प्यार भरे नगमे में
1: बोलो, ये गर्मी में क्या नाचो?
0: मैं बिल्कुल ठीक हूँ, आप कैसे हैं? आपके घर परिवार में सब कैसे हैं? गर्मी में
1: घर परिवार उसी भालो आचे, किंतु माने एतो प्रचंड गरम हमारे इखने तो पूरे 37 डिग्री टेम्परेचर।
0: ओहोए,
1: प्रचुर गरम। माने घर, माने घरे जे एकटू बसबो, माने बारान्दाय बसते होच्छे, माने एकटू हवा नहीं।
0: बारिश वारिश होने की गुंजाइश है, देखते हैं क्या होता है। फिलहाल
1: গল্প করি, কথা বলি, অসুবিধা নেই, শরীর খারাপ হয় কি আর একদিনের জন্য, কিন্তু একটু গল্পটা আমাদের আড্ডাটা দরকার।
0: নেই, আপনার জন্য রোম্যান্স কা আইডিয়া কি হ্যায়? লং ড্রাইভ পে জানা, সারি রাত বাত করনা, ইয়া ফির বারিশ মে ঘুমনা, ক্যা হ্যায় আপনার জন্য রোম্যান্স? ক্যা হ্যায়
1: রোমান্স? এ তো সারা রাত মানে গান শুনতে শুনতে যাবো, আর সারা রাত মানে গাড়ির মধ্যে দিয়ে লং ড্রাইভে গল্প হবে, আড্ডা হবে, এইটাই।
0: চলিয়ে বহুত আচ্ছা আইডিয়া।
1: আর একটু যদি ফ্রি এরকম যদি এই গরমে দেখি একটু লং ড্রাইভে যদি বৃষ্টিটা পরে খুব ভালো হয়।
0: বাহ,
1: হ্যাঁ, একটু ঝিরঝির করে বৃষ্টি হবে, আর সামনে যদি একটু মিউজিক চলে, গান শুনতে শুনতে সারা রাত যাবো মানে গল্প করতে করতে।
0: তো সিক্রেটলি এক বাত বতা দিজিয়ে কি আপ কিসকো কিসকো লেকার জানা চাহতে হ্যায় লং ড্রাইভ পে? চলি ঠিক বতাই কন সা গানা শুননা চাহতে?
1: আমাকে সাজান ছবি থেকে দেখা হ্যায় পহেলি বার এই গানটা শোনাবে দিদি ভাই।
0: ওকে ঠিক আছে, চলি
1: এই গানটা তোমাকেই ডেডিকেট করলাম দিদি ভাই।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: ভালো থাকবো দিদি ভাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় ছগুণ বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তাঁর এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে মালদা জেলার হবিবপুর ব্লকের ভবানীপুর, কেদারিপাড়া ও মাদ্রাসিডাঙ্গা এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে খবর। মোট 260 একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ভারতের সভাপতিত্বে এবছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট

ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12-13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক পর্যায়ে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনাল গেমসে রাজ্যের সফল ক্রীড়াবিদদের জন্য পুরস্কার মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্বকে একটি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করা হবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলির উন্নয়ন বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘনপোদাহাট জঙ্গলের নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সোনুয়া থানার অন্তর্গত কেদাবির গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষের আয় প্রায় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। ভারতের সভাপতিত্বে এই বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে। পুতিনের অন্যতম সহযোগী ইউরি উসাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই সম্মেলনে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক পর্যায়ে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল গেমসে রাজ্যের সফল ক্রীড়াবিদদের জন্য পুরস্কার মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, বাংলার কোনো ক্রীড়াবিদ অলিম্পিকে সোনা জিতলে 8 কোটি টাকা, রূপোর জিতলে 6 কোটি এবং ব্রোঞ্জ পদকের জন্য 4 কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
3: এই যে ঘড়ির কাঁটা বলে যে 9:02 হয়ে গেছে, আর আজকে মঙ্গলবার, তাই পকেটের মঙ্গল করবার দিন। এই মঙ্গল করে কুইজওয়ালারা এবং 107 FM রেইনবোতে এই কুইজওয়ালা, যেটা আপনার জন্য প্রাইজওয়ালা। আর মঙ্গল করতে হলে, নিজের মঙ্গল করতে হলে, নিজের পকেটের মঙ্গল করতে হলে আপনাকে খেলতেই হবে কুইজওয়ালা। 9903653992 এই নাম্বারটা মোবাইলে লোড করে নিন অথবা সেভ করে নিন, কারণ সেখানে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করেই উত্তর পাঠাতে হবে। আর এই উত্তরই আপনাকে হয়ে পাইয়ে দিতে পারে প্রাইজ, যে প্রাইজটা শুনতে শুনতে অনেকটা কেমন যেন এই রকম।

0: ওই যে শব্দটা শুনলেন, ঝরে ঝরে ঝরে ঝরে পড়ছে, ওইটার জন্যই কিন্তু সবকিছু, দিনের শেষে আলটিমেটলি ওটার জন্যই আমরা বসে থাকি। তো সেইটা যদি পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে, মানে টিম কুইজওয়ালার সঙ্গে থাকতে হবে। আমরা তিনজন রয়েছি, রিয়া, অভিপ্সা এবং তমজিৎ, এই তিন সাংগাত রয়েছি, এবং আপনি আমাদের সঙ্গে থাকবেন একেবারে 12টা পর্যন্ত। যারা প্রথমবার কুইজওয়ালা টিউন ইন করলেন তাদের জন্য জানাই, আমাদের প্রচুর রাউন্ড থাকে, সেই রাউন্ডের আমরা প্রশ্ন করি এবং আপনাকে উত্তর দিতে হয়। আমাদের উত্তর দেওয়ার ঠিকানা ওই একটাই যেটা তমজিৎ বলল, 9903-65992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা টেক্সট মেসেজ করবেন। সবার প্রথমে উত্তর টাইপ করবেন, তারপরে নিজের নাম, লোকেশন, এই পুরো ব্যাপারটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আর যারা যারা খেলতে বসেছেন তাদের কিন্তু তিনটে জিনিস মাস্ট হ্যাভ। কি কি জিনিস?
1: সেটা হচ্ছে প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এবং যে নামে আপনি খেলবেন সেই নামেই আপনার প্যান কার্ড থাকতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্টটাও সেই নামেই হতে হবে, তবেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, মানে হয়ে যেতে পারেন প্রাইজওয়ালা। আমরা আমাদের ফার্স্ট রাউন্ডে তো অবশ্যই যাব, আর যেটা করব, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনটা রেডি করে রাখুন, এবং আমাদের যে নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার 9903-65992, এই নাম্বারটা সেভ করে রাখুন, আর সেখানেই খেলতে হবে হোয়াটসঅ্যাপ বা SMS করে। আবারও বলছি, হোয়াটসঅ্যাপ বা SMS করবেন, এবং যে কোনো একটা প্ল্যাটফর্মে ইউজ করবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে খেলতে চান তাহলে আপনি শুধু হোয়াটসঅ্যাপ করবেন, আর যদি আপনি শুধু টেক্সট করতে চান, টেক্সট SMS করতে চান, তাহলে তাই করবেন, হোয়াটসঅ্যাপ আর টেক্সট দুটো একসঙ্গে করবেন না প্লিজ। তো আপাতত আমাদের ফার্স্ট রাউন্ডে যাবো, কিন্তু তার আগে যেটা করবো, এটা একটু কাওয়ালি শুনে ফিরবো আমরা, অভিপ্সা, রিয়া আর তমজিৎ।
2: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে তুই কালার লাগালি, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm.
1: আজকে কুইজওয়ালার ফার্স্ট যেটা রাউন্ড সেটা হচ্ছে র্যাপিড রিদম। সেই র্যাপিড রিদম নিয়ে আজকে আমরা হাজির তিনজনে, এবং এখানে কি করা হয়, এখানে 10 সেকেন্ডের একটা অডিও ক্লিপ আপনাকে শোনানো হয়। সেটা মিউজিক হতে পারে, সেটা কোনো গান হতে পারে, আর সেই অডিও ক্লিপটা থেকে প্রশ্ন থাকবে আপনার জন্য। তো আশা করছি আপনারা সবাই রেডি হয়ে গেছেন। আপাতত র্যাপিড রিদম যে অডিওটা আমরা শোনাবো, তার প্রশ্নটা কি থাকছে?
2: তার প্রশ্নটা থাকছে, কোন দুজন জুটিকে দেখতে পাই, মানে এই গানটার বা এই ভিডিওটায় একটা একটা সিনেমার গান ব্যবহার করা হয়েছে, তাই তো? সেই গানটায় বা সিনেমাতে কোন দুজন জুটিকে দেখতে পাওয়া যায়, এটাই আজকের প্রশ্ন।
3: আর উত্তর পাঠাবেন কিভাবে? ওই একটাই ম্যাজিক্যাল নাম্বার 9903653992। এখানে সবার প্রথমে নিজের নাম, নিজের উত্তর টাইপ করবেন, তারপর নিজের নাম আর লোকেশন। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন।
0: Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.
1: Rapid Rhythms round নিয়ে আমরা ফিরলাম। আমরা আজকে শুরু করেছিলাম এই রাউন্ডের যে প্রশ্নটা দিয়ে, সেটা হচ্ছে একটা ছোট্ট ক্লিপিংস শুনিয়েছিলাম গানের, এবং আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কোন দুজন জুটিকে আমরা এখানে দেখতে পাই। সঠিক উত্তর
2: ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, এবং তার মধ্যে আজকে 19 তারিখ, আজকে ঋদ্ধি সেনের জন্মদিন, তো ওই জন্যই আজকে একটু এই জন্মদিনটাকে মাথায় রেখেই কিছু কিছু প্রশ্ন আজকে কুইজ ওয়ালায় করা হয়েছে। এটা একদম একটা হিন্ট দিয়েই দিলাম সকলকে,
3: একদম আজকে মানে তার মানে বাকি প্রশ্নগুলোর অনেক কিছুতেই আপনি হিন্ট পেয়ে গেলেন এখান থেকে, প্রথম প্রশ্ন থেকে।
1: তো যাই হোক, আপাতত যেটা বলার কথা সেটা হচ্ছে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের মধ্যে থেকে আজকে প্রথম সেমিফাইনালিস্ট কে হচ্ছেন। সুলগ্না বসু বরানগর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, চৈতালী দে হাওড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, রূপসা দাস হলদিয়া থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, স্বপন কুমার বসু বরানগর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে আজকে প্রথম সেমিফাইনালে যিনি যাচ্ছেন তিনি হলেন শিল্পেন্দু চ্যাটার্জি আন্দুল থেকে।
2: হাততালি টিম অবশ্যই রেডি আছে, কিন্তু তার আগে আরো 3টে নাম আমাদের বলতে হবে। সেই 3টে নাম কি কি? না, গত সপ্তাহের কুইজওয়ালায় যিনি বঙ্গ কানেকশন থেকে আজকে সেমিফাইনালে চলে এসেছেন সরাসরি তার নাম বলবো, এবং গল্প স্বল্প থেকেও দুজনকে আমরা পেয়ে গেছি আজকে কুইজওয়ালা সেমিফাইনাল। এবং কিভাবে
3: বং কানেকশন মানে বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখা হয়, এবং এই রাউন্ডটা আমরা খেলি ফাইনালের পরে, যখন আপনার মনে হচ্ছে, যখন আপনি দুঃখে হালকা করে ভেসে যাচ্ছেন যে হলো না, আজকেও হলো না কুইজওয়ালায়, তখন আমরা বলি যে এত দুঃখ পাবেন না, কারণ আবার পরের দিন আপনার জন্য সুযোগ থাকছে কুইজওয়ালার সেমিফাইনালে সরাসরি উঠে যাওয়ার, সেটা আজকে থেকেই হবে। সেরকমই গত বাংলা ও বাঙালিকে নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম বং কানেকশনে, গত সপ্তাহের বং কানেকশন থেকে আজকে কে রয়েছেন?
2: আজকে রয়েছেন নির্মাল্য দে হাওড়া থেকে। এবং গল্প স্বল্প
3: রবিবার দিন আমরা গল্প স্বল্প শোনাই বিকেলবেলা এবং রাত্রিবেলা। বিকেলবেলা গল্প স্বল্প দুটোতেই প্রশ্ন একই থাকে, গঠনমূলক আপনাকে সমালোচনা করতে হয়, সেটা ইতিবাচক হতে পারে, যে গল্পটা শোনানো হলো তার গঠনমূলক সমালোচনা করতে হয়, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, কিন্তু যার সমালোচনা সবচেয়ে ভালো হয় তিনি চলে যান কুইজওয়ালার সেমিফাইনালে, যেমন গত রবিবার থেকে আজকে রয়েছেন
2: সোহিনী বসু হুগলি থেকে এবং রঞ্জন রায় বাঁকুড়া থেকে। তো আপাতত আজকের কুইজওয়ালা 4 জন সেমিফাইনালিস্টকে আমরা পেয়ে গেছি, 4 জনের জন্যই জোরে হাততালি। আর এর সঙ্গেই আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব, র্যাপিড রিদমস এর পরের কোয়েশ্চেন।
1: পরের প্রশ্ন সেরকমই একটা, মানে আগে যেরকম শোনালাম ওরকমই একটা ছোট্ট গানের অংশ আপনি শুনবেন, গানের নাম কি এটাই প্রশ্ন থাকবে,
2: বলতে হবে গানের নাম কি, আর প্রথমে উত্তর তারপর নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নাম্বারে।
0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.
1: তাহলে কারা কারা সঠিক উত্তর দিল?
2: সঠিক উত্তর তো প্রচুর পেয়েছি মোটামুটি, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে সঠিক উত্তরটা কি?
1: সঠিক উত্তর হচ্ছে জনাবে আলী, ওয়ার টু সিনেমা সাউন্ড ট্র্যাক, এবং যেখানে আমরা ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর কে দেখতে পেয়েছি। আগেই বলে দিয়েছি আজকে অনেকগুলো বার্থডে বয় বার্থডে গার্লের কোয়েশ্চেন থাকছে, তো জুনিয়র এনটিআর এরও গতকাল নয় আগামীকাল বার্থডে।
3: একদম
1: বেশ,
3: তাহলে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
2: তারা হলেন চৈতালি দে হাওড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, অয়ন দলুই হাওড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, শুভম ঘোষ বরানগর থেকে, সোমালী চৌধুরী বিরাটি থেকে, রাজু দে শ্রীরামপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হলেন সানিয়া খাতুন ডোমজুড় থেকে।
1: অসংখ্য শুভেচ্ছা সানিয়াকে, এবং এর সঙ্গে সঙ্গে আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যার নামটা ঠিক এই রকম,
0: ম্যাথোমেনিয়া। ম্যাথোমেনিয়া
2: ম্যাথ কি ম্যানিয়া হতে পারে?
3: হতেই পারে,
1: অনেকের কাছে হতেই পারে।
2: যেমন মানে আমাদের কাছে তো, মানে আমার কাছে অন্তত নয়, তমজিৎ কি বলে জানি না,
3: হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ম্যাথ করতেই হবে, অঙ্ক জানতেই হবে, অভিষেক ভালো জানে ব্যাপারটা,
2: হ্যাঁ সেটা তো করতেই হবে, কিন্তু
1: এটা সবাইকেই করতে হবে,
2: এই শতকরা, তারপরে সুদ কষা, তারপরে আরো সময় কার্য, এই সব এত কিছু যেগুলো
3: আসল হচ্ছে শতকরা পার্সেন্টেজ,
1: আর ওই সবথেকে বড় কথা
2: তেল মাখা বাঁশে ওঠা, বাঁশ থেকে নামা,
3: ওটা খুব একটা প্রয়োজনীয় নয়,
1: না যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লাভ ক্ষতি, এই হিসাবটা প্রয়োজন,
3: ওই যে শতকরাটা বুঝলেই লাভ ক্ষতি বোঝা যাবে,
1: লাভ ক্ষতি বোঝা যাবে। তো সেরকমই একটা প্রশ্ন আজকে করা হয়েছে, প্রশ্নটা হচ্ছে যে এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি 3,000 টাকায় কিনলেন, তিনি ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লোকসানে বিক্রি করলেন, মোটের উপর তার 2% লাভ হলে ঘোড়াটির ক্রয় মূল্য কত?
2: এই তমজিৎ একবার ঘোড়া কিনবে বলেছিল,
3: মানে এই বাজারটা কোথায় যদি আমি জানি তাহলে আমি আস্তাবল একটা বানাতেই পারবো,
2: হ্যাঁ
3: এই বাজারটাতে 3,000 টাকায় ঘোড়া আর গাড়ি কেনা যাচ্ছে,
2: আমি শুনেছিলাম তমজিৎ বলেছিল ওর দুটো শখের কথা, একটা ঘোড়া একটা নৌকো,
3: হ্যাঁ সেগুলো এখনো আছে।
2: তো যাই হোক, আপাতত আপনি ঘোড়ার ব্যাপারটা একটু সলভ করার চেষ্টা করুন। এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি 3,000 টাকায় কিনলেন, তিনি ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লোকসানে বিক্রি করলেন, মোটের উপর তার 2% লাভ হলে ঘোড়াটির ক্রয় মূল্য কত?
3: যদি বুঝতে পারেন তাহলে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠান, আর অভিপ্সা আমাকে জানাবে যে এই বাজারটা কোথায়, আমি আজকে কুইজওয়ালার পরে ওখানে যাচ্ছি।

0: マトメニア、マトメニア。
1: প্রশ্ন করা হয়েছিল, এক ব্যক্তি একটি ঘোড়া এবং একটি গাড়ি 3000 টাকায় কিনলেন। তিনি ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লোকসানে বিক্রি করলেন। মোটের উপর তার লাভ 2% হলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো ব্যাপারটা এখানে হচ্ছে যে যদি আমি দেখি যে 2% লাভ থাকছে, তো এই লাভ ক্ষতির যে তফাৎ সেটা কি হচ্ছে না, 20% লাভ থেকে 2% লাভ মানে 18%টা একটা ফারাক থাকছে। তো এই 12 আর 18 অনুপাত করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2:3। অর্থাৎ 3000 টাকা দিয়ে সে কিনছে ঘোড়া আর গাড়ি। 3000 টাকার 5 ভাগের 2 ভাগ দাম ছিল ঘোড়ার। 3000কে 5 ভাগ করলে 1 ভাগে 600 টাকা, আর তার ডাবল অর্থাৎ 1200 টাকা হচ্ছে ঘোড়ার দাম। তো কারা কারা সঠিক উত্তর দিলেন, কারা কারা সঠিক করতে পারলেন সঠিকভাবে?
2: সঠিক উত্তর প্রচুর মানুষ দিয়েছেন, তাদের মধ্যে প্রথম 10 জন সুমিত দাস সন্তোষপুর থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, কল্যাণ সাধুকা কাঁকুড়গাছি থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, বৈশাখী রায় ডোমজুর থেকে। এবং এই রাউন্ডে যার জন্য হাততালি পড়তে চলেছে তিনি হলেন চৈতালি দে হাওড়া থেকে।
3: হাততালি তো চলতেই থাকবে এরকম প্রতি রাউন্ডে, আর আমরা প্রত্যেক রাউন্ডের শেষে পরের রাউন্ডে চলে যাব।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি,
2: সাহিত্য সাফারি। আমাদের সাহিত্যের রাউন্ড, এখানে আমরা সাহিত্যের যে কোনো একটা ভাগ থেকে, সেটা কোনো গল্প হতে পারে, কোনো উপন্যাস হতে পারে, কোনো কবিতা হতে পারে, এরকম কোনো একটা ভাগ থেকে একটা প্রশ্ন রাখি, মানে একটা কিছু শোনাই আপনাকে, সেই অংশটা শুনবেন ভালো করে মন দিয়ে, এবং সেখান থেকে একটা প্রশ্ন রাখা হয়। কখনো জানতে চাওয়া হয় যে লেখকের নাম কি, কবির নাম কি, বা কোনো চরিত্রের নাম কি, এরকম কোনো প্রশ্ন রাখা হয়। আজকে সাহিত্য সাফারিতে একটা উপন্যাস বোধ হয় সেই উপন্যাস থাকছে।
1: হ্যাঁ, সেই গল্পের নাম এবং কে লিখেছেন সেটাই বলতে হবে,
2: দুটোই বলতে হবে, সেই উপন্যাসের নাম এবং কে লিখেছেন।
1: খুব সোজা একটি প্রশ্ন, টেক্সটটাও খুব সোজা, মানে যে অংশটুকু নেওয়া হয়েছে খুব সোজা এবং খুব পরিচিত। তো আপাতত সেটাই থাকলো,
3: আর সঠিক উত্তর দুটো গান সময় থাকবে,
1: দুটো গান সময় থাকবে। তো সঠিক উত্তর নিজের নাম আর লোকেশন পাঠিয়ে দিতে হবে কোন নম্বরে, 9903659992 এই নম্বরে।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

0: কুসুম বলিল, শরীরের অসুখ তো নয় ছোটবাবু, মনের অসুখ। শরীর যদি বা সয়, মন তো আর সয় না। শশী অবাক হইয়া চাহিয়া রহিল। এই কুসুমকে সে অনেক দিন ধরিয়া চেনে, কিন্তু আজ যেন তাহার কণ্ঠস্বরে অন্য এক মানুষের ছায়া। কুসুম আবার বলিল, আমরা সবাই তো ছোটবাবু কারো না কারো হাতের পুতুল। যে সুতো টানে আমরা সেইভাবেই নাচি। কেউ নাচে ঘরের কোণে, কেউ নাচে মাঝপথে। কিন্তু মনটা যখন বিদ্রোহ করে, তখন সুতো ছেড়তেও পারি না, আবার নাচতেও পারি না। সেই মন খারাপের ওষুধ আপনার ব্যাগে আছে কি ছোটবাবু? নিঝুম দুপুরে চারদিকের শান্ত প্রকৃতির মধ্যে শশীর কেন জানি মনে হইল, এক গভীর হাহাকার এই গ্রামের ধুলোবালিতে মিশিয়া আছে।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: বলে দিয়েছিলাম জন্মদিন জন্মদিন জন্মদিন, আজকে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর সেখান থেকেই প্রশ্ন রাখা হয়েছিল, সঠিক উত্তর পুতুল নাচের ইতিকথা থেকে একটা অংশ শোনানো হয়েছিল, অবশ্যই লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।
2: একেবারেই সেই এক এবং অদ্বিতীয় কুসুম ও শশী ডাক্তার, এই গল্প মানেই পুতুল নাচের ইতিকথা, আমাদের প্রাণের কাছাকাছি থাকা সেই উপন্যাস। এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে প্রথম দশজন মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, আরিফ হোসেন মুর্শিদাবাদ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন পরমা মিত্র ভবানীপুর থেকে।
3: আর আমরা যাচ্ছি পরের রাউন্ডে।
0: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।
3: এই রাউন্ড মানেই ইতিহাসের দিকে ঘুরে তাকানো, এবং সেখান থেকে প্রশ্ন থাকে, আমরা কোনো একটা ঘটনার কথা বলি যেটা সাম্প্রতিক অতীতে ঘটেছে বা শুধু

0: শোনাবো, মানে একটা অংশ আপনাকে শোনাবো, সেটা তো শুনবেন ভালো করে মন দিয়ে, কিন্তু প্রশ্নটা একেবারে শেষে বলা থাকবে। এবার প্রশ্নটা যখন শুনবেন, প্রশ্নটা শেষ হলে তবেই কিন্তু উত্তর পাঠাবেন, আগে থেকে আন্দাজ করে কোনো রকম উত্তর পাঠাবেন না।
1: এতে কিন্তু আপনারই লস, কারণ আপনি ভাবলেন যে একটা ঘটনার কথা বলা হয়েছে, শেষে গিয়ে জানা গেল যে এই ঘটনাটা ঘটেছে কার জন্য সেইটা জিজ্ঞেস করা হচ্ছে।
0: একদমই তাই। তো আগে শুনুন ভালো করে, এবং যে প্যারাগ্রাফটা পড়া হবে তার শেষে প্রশ্ন থাকবে, তো তারপরেই উত্তর পাঠাবেন 9903659992 নাম্বারে।
2: Throwback times. Throwback times. Throwback times.
3: 1799 খ্রিস্টাব্দে মহীশূর অর্থাৎ মাইসোরের শ্রীরঙ্গপত্তনম দুর্গের প্রবেশপথে এই চূড়ান্ত যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের এক পক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হায়দ্রাবাদের নিজামের যৌথ বাহিনী, আর অন্য পক্ষে ছিলেন এমন একজন শাসক যাকে মহীশূরের বাঘ বলা হতো। মজার বিষয় হল, এই শাসকই প্রথম রকেট প্রযুক্তির সফল ব্যবহার করেছিলেন যুদ্ধে। এই যুদ্ধে তাঁর পরাজয় ও মৃত্যুর ফলে দক্ষিণ ভারতে ব্রিটিশদের একচ্ছত্র আধিপত্য তৈরি হয় এবং ফরাসি প্রভাব চিরতরে মুছে যায়। ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এই চতুর্থ যুদ্ধের নাম কি, যদি জেনে থাকেন তাহলে 9903659992 নাম্বারে নিজের নাম আর লোকেশন সমেত পাঠিয়ে দিন।
2: Throwback times. Throwback times. Throwback times.

0: Throwback Times. Throwback Times. Throwback Times.
1: আমরা ফিরে গেছিলাম সেই সুদূর অতীতে 1799 সালে, তখন যে ওই সব যুদ্ধ বিগ্রহ হয়েছিল সেই নিয়ে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, এবং সঠিক উত্তর হচ্ছে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এই চতুর্থ, এটা কিন্তু স্পেসিফিক্যালি আপনাকে লিখতে হতো, যারা এই চতুর্থ কথাটা লেখেননি তাদের উত্তর কিন্তু আমরা অ্যাকসেপ্ট করিনি। এবার এইভাবে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে প্রথম দশজন রূপসা দাস হলদিয়া থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, কার্তিক ধারা হুগলি থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন অসীম ঘোষ নলপুর থেকে।
2: আমরা তো পরের রাউন্ডে যাব, তার সঙ্গে বলে রাখি যে আজকে কিন্তু ইনস্টা কুইজ আছে, তাই তো?
3: Yes, ইনস্টা কুইজ আছে।
2: 107 FM রেইনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করে নিন, কারণ যখন তখন চলে আসতে পারে ইনস্টা কুইজ, তাই তো?
3: Yes, ইনস্টা কুইজ থাকবে, এবং তার জন্য যেটা করতে হবে সেটা কিছুই নয়, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে 107 FM রেইনবো কলকাতার যে ইনস্টাগ্রাম পেজটা রয়েছে সেটা ফলো করে রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সেটা ফলো করতে পারলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইনস্টা কুইজ খেলবো, তাই তো?
2: একদম ইনস্টা কুইজ খেলবো, কিন্তু এক্ষুনি যে রাউন্ডে যাব সেটা হচ্ছে এই রকম।
0: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউট। আমাদের যে রাউন্ড সেখানে আমরা যেটা করি, পাঁচটা জিনিসের নাম আপনাকে বলি এবং সেখান থেকে অড যেটা বা বেমানান যেটা সেই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হয়। খুব ভালো করে মন দিয়ে শুনবেন এবং একটু লজিক্যালি ভাবার চেষ্টা করবেন এই পাঁচটা জিনিসের মধ্যে থেকে কোন জিনিসটা অড।
2: বলে হলো তাহলে
3: পাঁচটা শব্দ, তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, অজন্তা, বলভী।
1: তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, অজন্তা, বলভী, এই পাঁচটি নাম বললাম, এর মধ্যে থেকে যেটি অড সেটি লিখে পাঠাবেন 9903653922 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে।

0: Odd One Out. Odd One Out. অড ওয়ান আউট রাউন্ডে আমরা পাঁচটা জায়গার নাম বলেছিলাম, জায়গা নামই বলা যেতে পারে নাকি?
1: অ্যাকচুয়ালি জায়গার নাম নয়, আমরা এখানে চারটে বিখ্যাত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলেছিলাম এবং একটি বলেছিলাম গুহা চিত্রের কথা। অর্থাৎ আমরা বলেছিলাম তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা এবং বলভি, এই চারটে হচ্ছে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান এবং অজন্তা হচ্ছে গুহা চিত্র।
0: এবার কারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম শোনার পালা।
2: সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথম দশজন তিতু জানা চামড়াইল থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, নাফিসা খাতুন হাড়ুয়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হলেন অরুণিমা সাহা কৃষ্ণনগর থেকে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে ইনস্টা অ্যাকাউন্ট 107 FM রেইনবো কলকাতা, সেটা ফলো করতে বলেছিলাম, এবার তো ওই রাউন্ডটা খেলতে হবে। এটা এমন একটা রাউন্ড যে রাউন্ডটা আমরা কোনো মতেই অনেয়ার খেলি না, আর সেই জন্যই বলেছিলাম 107 FM রেইনবো কলকাতার যেটা ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেটাকে লাইক করে নাও, ফলো করে নাও, কারণ আজকের কুইজওয়ালার প্রথম ইনস্টা কুইজের কোয়েশ্চেন অলরেডি পোস্ট করা হয়ে গেছে। ভুলেও ডিএম করো না, মানে ডিএমই করো, কমেন্টে তোমার উত্তর লিখে পাঠিও না, আর
0: হোয়াটসঅ্যাপ তো করবেই না।
1: হ্যাঁ একদমই হোয়াটসঅ্যাপ করবে না, হোয়াটসঅ্যাপ এসএমএস কোনোটাই করবে না, ডিরেক্ট মেসেজ করে আমাদেরকে জানাও যে প্রশ্নটার উত্তর কী হতে পারে। আমরা ফিরবো ঠিক 6 মিনিট পর।

0: ঠিক যেমনটা বলার যে এইটা এমন একটা রাউন্ড যেটা আমরা কোনো মতেই অন এয়ার বলবো না, তবে যেটা করব সেটা হচ্ছে আমরা অন এয়ার যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো বলবো, আর যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে বলি। উত্তর ইতিমধ্যে পোস্ট করা হয়ে গেছে, তো সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন সেটা আপনারা নিজেরাই চেক করতে পারবেন। আর যারা যারা হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছেন তাদেরকে আরেকবার বলি, আমাদের আরও একটা ইনস্টা রাউন্ড রয়েছে, তো প্লিজ হোয়াটসঅ্যাপে উত্তর পাঠাবেন না। আমাদের যে 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানেই DM করে প্রশ্নের উত্তর পাঠাবেন, তারপরে নিজের নাম আর লোকেশনটা লিখবেন। তো কারা কারা সঠিক উত্তর দিয়েছেন?
1: বেশ, যারা যারা সঠিক উত্তর দিলেন তাদের মধ্যে প্রথম 10 জনের নাম বলি। মুনমুন দাস যাদবপুর থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মধুব্রত হালদার ঢাকুরিয়া থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে, সুলগ্না বসু বড়ানগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে।
2: আর আমরা যে রাউন্ডের মাঝখানে খেলতে খেলতে চলে গিয়েছিলাম ইনস্টায়, সেই রাউন্ডে আবার ফিরছি।
3: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউট, সেই রাউন্ড যেখানে আমরা পাঁচটা জিনিসের নাম বলে থাকি এবং সেখান থেকে একটা বেমানান বা একটা অডকে আপনার চুজ করতে হয়। তো সেক্ষেত্রে একবার আমরা এই রাউন্ড খেলেছি, আরও একবার এই রাউন্ড খেলবো। এক্ষেত্রে সেই পাঁচটা নাম হচ্ছে শিয়ালদহ, হাওড়া, খড়গপুর, শালিমার, কলকাতা।
2: শিয়ালদহ, হাওড়া, খড়গপুর, শালিমার এবং কলকাতা, এগুলোর মধ্যে কোনটা অড? আমরা পাঁচটা শব্দ বলেছি বা জায়গাও বলা যেতে পারে বা আপনি যা ভাববেন, এইগুলোর মধ্যে কোনটা অড সেটা বুঝতে হবে, এবং আমরা যে ওয়েতে ভেবেছি সেই ওয়েতে আপনাকেও ভাবতে হবে এবং উত্তর পাঠাতে হবে 9902655992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আর এই যে একটা গান সময় রইল, তার মধ্যে ঝটপট উত্তর পাঠিয়ে দিন।

0: Odd one out. Odd one out.
1: পাঁচটা শব্দ আমরা বলেছিলাম, শিয়ালদহ, হাওড়া, খড়গপুর, শালিমার, কলকাতা। তো এখানের মধ্যে অড হচ্ছে খড়গপুর, কারণ এটা একমাত্র পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি স্টেশন। বাকি চারটে স্টেশনই কলকাতা বা তার পার্শ্ববর্তী শহরতলি বা কলকাতা টার্মিনাল জোনের অন্তর্গত।
2: হ্যাঁ, ভৌগোলিক কারণে খড়গপুর একমাত্র অড বাকি চারটের তুলনায়। সেক্ষেত্রে যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন প্রীতম সরকার বারুইপুর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, সবিতা সরকার সরসুনা থেকে, অসীমা ঘৌ বেগমপুর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, রুনা বসু বরানগর থেকে, শিবানী যাদব কাঁকুরগাছি থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে হাততালি পেতে পেতে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন সুদীপ সরকার ডোমজুর থেকে। যারা সেমিফাইনালে উঠলেন তারা রেডি থাকবেন, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ফাইনাল রাউন্ড খেলবো, মানে সেমিফাইনাল রাউন্ড খেলবো, সেটা হবে ওই 11:30টার আশেপাশে ওই রকম সময়ে।
3: আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করব।
2: হ্যাঁ, একটু কারেন্ট অ্যাফেয়ার্স, যা যা ঘটনা ঘটছে মানে সাম্প্রতিক সময়ে, সেইগুলো একটু উল্টেপাল্টে রাখুন আর কি।
1: এবং আরও একটা কথা, সেটা হচ্ছে যারা অলরেডি সেমিফাইনালে উঠে গেছেন তারা না হয় বাকি রাউন্ডগুলো নাই বা খেলে, অপেক্ষা করুন সেমিফাইনালের জন্য।
3: আর আমরা পরের রাউন্ডে যাচ্ছি।
0: Three-point puzzle. Three-point puzzle.

0: পাজল হওয়ার পালা আইলো রে।
1: পাজল হওয়ার কোনো কারণই নেই যদি আপনি ধৈর্যটা ধরে রাখতে পারেন। তার কারণ হচ্ছে এই 3 পয়েন্ট পাজল রাউন্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে তিনটে ক্লু দেবো, না না একদমই একবারে তিনটে ক্লু দেবো না, আমরা তিনটে গান একটা একটা গান অন্তর অন্তর তিনটে ক্লু দেবো। এবং প্রথম ক্লু শুনে যদি আপনি মনে হন একদম যদি 200% 500% আপনি যদি নিশ্চিত হয়ে যান যে এটাই উত্তর হবে তাহলে উত্তর, তারপরে নিজের নাম আর লোকেশন পাঠিয়ে দিতেই পারেন আমাদেরকে। কিন্তু সেকেন্ড ক্লু শোনার পর যদি আপনার মনে হয় যে না এটা তো মনে হয় না উত্তর হবে, তাহলে যদি আপনি ডিলিট করেন বা এডিট করেন তাহলে আপনি তখনই বাতিল হয়ে যাবেন। আর থার্ড ক্লুতে তো খুব ইজি, বোঝাই যাবে। তো আপাতত থাকবে ফার্স্ট ক্লু, তাই তো?
0: একদম ফার্স্ট ক্লু থাকছে। ফার্স্ট ক্লু কি বলছে?
2: ফার্স্ট ক্লু বলছে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর।
0: এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। কোন বন্দর শহরের কথা বলা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠান, তবে একদম নিশ্চিত হলে তবেই পাঠাবেন, না হলে কিন্তু যদি ভুল হয় পরে কিন্তু আর এডিট করার অপশন পাচ্ছেন না।

0: पॉइंट पजल, थ्री पॉइंट पजल।
1: হ্যাঁ, আমি বলেছিলাম যে যদি ধৈর্য থাকে তাহলে পাজল হওয়ার কোনো কারণ নেই, কিন্তু
2: কেউ ধৈর্য রাখতে পারছে না,
1: কেউ ধৈর্য রাখতে পারেনি, যার ফলে এখন অবধি যে কজন উত্তর পাঠিয়েছেন প্রত্যেকে ভুল উত্তর দিয়েছেন কি না সেটা না হয় পরের ক্লুতে জানতে পারবেন। তো পরের ক্লু কি বলছে?
2: পরের ক্লু বলছে এই শহরটি আরব সাগরের রানী নামে পরিচিত।
1: প্রথম ক্লু এবং দ্বিতীয় ক্লু আরো একবার। প্রথম ক্লু ছিল এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর, দ্বিতীয় ক্লু বলছে এই শহরটি আরব সাগরের রানী। যদি শিওর হয়ে যান তাহলে নিজের উত্তর, তারপর নিজের নাম এবং তারপর লোকেশন পাঠিয়ে দিন 9903659992 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।

0: 3 point puzzle. প্রথম ক্লু ছিল এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। দ্বিতীয় ক্লু ছিল এই শহরটি আরব সাগরের রানী নামে পরিচিত।
1: থার্ড এন্ড ফাইনাল ক্লু বলছে ভারতের কেরালা রাজ্যে এই শহরটি অবস্থিত। প্রথম দুটো ক্লু অলরেডি অভিশ্ব বলে দিয়েছে, থার্ড ক্লু বলছে ভারতের কেরালা রাজ্যে এই শহরটি অবস্থিত। যদি বুঝতে পারেন, এখনও সুযোগ আছে, যদি বুঝতে পারেন তাহলে 9903659922 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তরটি পাঠিয়ে দিন ঝটপট।

0: 3 point puzzle. যারা যারা ধৈর্যটা ধরে রাখতে পেরেছেন, একমাত্র তাড়াতাড়ি সঠিক উত্তরটা দিয়েছেন এবং সেমিফাইনালে চলে যেতে পেরেছেন, অবশ্য না তাড়াতাড়ি নয়, মানে যিনি সবার প্রথম সঠিক উত্তরটা দিয়েছেন তারাই। সঠিক উত্তরটা বলার আগে তিনটি ক্লু আরেকবার বলে দেওয়া হোক। ফার্স্ট ক্লু ছিল এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। দ্বিতীয় ক্লু ছিল এই শহরটি আরব সাগরে রানী নামে পরিচিত, অর্থাৎ কুইন অফ আরবিয়ান সি। এবং থার্ড ক্লু কি ছিল?
1: ভারতের কেরালা রাজ্যে এই শহরটির অবস্থান। সঠিক উত্তর কোচি।
2: যারা যারা সঠিক উত্তর দিতে পেরেছেন তাদের মধ্যে সবার আগে যিনি সঠিক উত্তর দিয়েছেন তিনি পৌঁছে গেছেন সেমিফাইনালে। তিনি কে সেটা তো জানবোই, কিন্তু তার আগে 10 জন কারা যারা সঠিক উত্তর দিয়েছেন?
1: অভিজিৎ পালচৌধুরী সোদপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, রূপসা রং বাওয়ালি থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে।

0: থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, অসীমা ঘৌ বেগমপুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন তন্ময় শিকদার শ্যামনগর থেকে।
1: আমরা কি তাহলে পরের রাউন্ডে যাব?
2: ইয়েস, আমরা পরের রাউন্ডে যাই, তাই তো নাকি?
0: যেতে তো হবেই। এই যে গলা শুনে শুনে মানুষ চেনার খেলা, এই খেলাটা আপনার খুব প্রিয় জানি।
2: এই যেমন আমাদের গলা শুনেই আর বলতে হয় না যে আমরা কারা রয়েছি।
0: হ্যাঁ,
2: লিসনার যারা রয়েছেন তারা বুঝেই যান যে আজকে তমজিৎ অর্ণব নেই, তো
0: যাই হোক
1: অর্ণব অনেকদিন আসছে না, খোঁজ নিতে হবে কেন আসছে না ছেলেটা।
0: হঠাৎ চলে আসবে
1: কোন একদিন চলে আসবে হঠাৎ করে।
0: এবং অর্ণবের যারা ফ্যান ফলোয়ার
1: তারা দুঃখ পাচ্ছে। অর্ণব যদি শুনে থাকে তাহলে অর্ণবকে আমরা এখান থেকে বলছি, অর্ণবের যারা মহিলা ফ্যান আছে বিশেষ করে তারা দুঃখ পাচ্ছে অর্ণব নেই কেন। সেই সংখ্যাটাই বেশি, মানে শুধু বেশি নয় মানে অত্যন্ত বেশি, তারা দুঃখ পাচ্ছে। ভাই তুই আয়।
2: তো এরকমই আরো একজন মানুষ রয়েছেন যার মহিলা ফ্যান ফলোয়ার্স
1: বিরাট,
2: যেমন রয়েছে পুরুষ ফ্যান ফলোয়ার্সও রয়েছে।
1: আচ্ছা,
2: ঠিক আছে, একটা ক্লু অলরেডি দিয়ে দিলাম। তো এরকম অনেকই হতে পারে, শাহরুখ খানও হতে পারে।
0: আজকে সেরকম দুজন মানুষের অ্যাকচুয়ালি আমরা ভয়েস শুনবো ভয়েস ভিশন রাউন্ডে এক এক করে। তো প্রথম কোন মানুষটির ভয়েস শুনছি, ভালো করে শুনুন সেই গলাটি, দেখুন চিনতে পারেন কিনা। 9903652992 উত্তর পাঠানোর ঠিকানা।
3: ডিপ্রেশন ইয়া ডিপ্রেস ইয়া ফ্রাস্ট্রেটেড হোনে কা কোই মতলব ও নি হোনা চাহিয়ে, কি জো লাইফ হ্যায় জো লাইফ মিলি উসি কো উসি মে খুশি ঢুঁড়নি চাহিয়ে। তো ছোটে ছোটে রোল মিল রহে থে, আকেলা দোস্তো কে সাথ রহতে থে হম লোগ, তো ওই ওই এক লাইফ হো গই, তো উসি মে খুশি মিলতি থি। Voice Vision.

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: ভয়েস ভিশন রাউন্ডে আমরা ছিলাম এবং একজন বিখ্যাত বিখ্যাত বিখ্যাত মানে অনেকের হার্ট থ্রব এরকম একটা মানুষের, একজন মানুষের কণ্ঠস্বর আপনাকে শুনিয়েছি
2: এবং যে মানুষটার কণ্ঠস্বর আমরা শুনলাম তার আজকে জন্মদিন।
1: একদম,
2: তো তিনি হচ্ছেন হিজ নান আদার দেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবং যেটা করার কথা সেটা হচ্ছে, এই মানুষটা একটা ইন্টারভিউতে বলেছিলেন উনি যে আমি তো হিরো হতে আসিনি, আমি অ্যাক্টিং করতে এসেছিলাম, তো আমি এখন ইন্ডাস্ট্রিতে আসার পর যা যা রোল পাচ্ছি সব হিরোরই রোল পাচ্ছি। তো যাই হোক, এটাই হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকি। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
1: প্রথম 10 জন, শিবানী যাদব কাকুরগাছি থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, মিতালি রথ চাঁদিপুর থেকে, পুষ্পেন্দু অধিকারী সিঙ্গুর থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, প্রদ্যুৎ কুমার চক্রবর্তী বালি থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন মহার্ঘ মিত্র মধ্যমগ্রাম থেকে। এখনো পর্যন্ত বেশ অনেকজন সেমিফাইনালিস্টকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। এই সেমিফাইনালিস্ট যারা হলেন তারা কিন্তু রেডি থাকবেন 11:30টার আশেপাশে, আমরা আপনাদের সঙ্গে সেমিফাইনাল রাউন্ড খেলবো। আমাদের নতুন যে নিউজ ফ্ল্যাশ রাউন্ড সেমিফাইনাল, সেই রাউন্ড খেলবো। সেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন রাখবো আপনাদের কাছে, সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে প্রশ্ন রাখবো, আপনারা একটু এই ব্যাপারটা নিয়ে নড়াচড়া করে দেখতে পারেন।
2: হ্যাঁ, আর আপাতত আমরা রয়েছি ভয়েস ভিশন রাউন্ডে। এই রাউন্ডে আরও একটা প্রশ্ন রয়েছে, আরও একজনের কণ্ঠস্বর শুনবো। যদি চিনতে পেরে থাকেন তাহলে তার নাম এবং তারপর নিজের নাম এবং লোকেশন পাঠিয়ে দিন 9903659992 নাম্বারে।
3: And I remember talking to Zach Zahir and he was like, wow, this is brilliant. I said, now Zahir, can we sustain it? He says, look, how the cricket is played on the park will determine the success of it.
0: Voice Vision. Voice

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে কোন সিনেমার নাম জিজ্ঞেস করেছিলাম, তাই তো?
2: হ্যাঁ, সিনেমার নাম জিজ্ঞেস করেছিলাম আর সঠিক উত্তর হচ্ছে বজরঙ্গি ভাইজান। এবং এখানেও আমরা নওয়াজুদ্দিন সিদ্দিকিকেই দেখতে পেয়েছিলাম, সেই কারণেই একটু ভেবেচিন্তে এই প্রশ্নটা রাখা। তো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, প্রচুর মানুষ সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আমরা নিয়েছি শুধুমাত্র প্রথম 10 জনকেই। তো তারা কারা কারা?
3: শিবানী যাদব কাঁকুড়গাছি থেকে, বিদিতা বড়ুয়া বেহালা থেকে, দানিশা সিমরিন হলদিয়া থেকে, মেহেন্দি হাসান খান আন্দুল থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, তিতু জানা চামড়াইল থেকে, অসীমা ঘৌ বেগমপুর থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন সপ্তক মজুমদার হাওড়া থেকে।
2: আর আমরা আপাতত এই রাউন্ডেই থাকছি, কারণ এই রাউন্ডের সেকেন্ড যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা এক্ষুনি আমরা শোনাবো, আর তারপরে সঠিক উত্তর আর নিজের নাম আর লোকেশন সময় পাঠিয়ে দিতে হবে 9903659992 এই নাম্বারে।
0: লাইট ক্যামেরা

0: আমাকে দোনো লুচির পুরি আর আমার লুচি, ক্লাস থেকে নাম লুচি পুরি, সো লুচি পুরি এন্ড কারো যা দেখি।
1: নো নো, ডোন্ট গিভ মি দ্য হোল থিং।
0: আরে সুইট ইজ গুড, ইউ আর সুইট কজ আই এম সুইট,
1: এন্ড দিস ইজ কল স্পাগেটি,
0: দিস ইজ মোটা ম্যাগি,
1: নো দিস ইজ স্পাগেটি।
2: বলতে হবে এই সিনেমার ডিরেক্টরের নাম কি?
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা শেষ প্রশ্নটা করেছিলাম যে এই সিনেমার একটা অংশ শোনানো হয়েছিল, হামি সিনেমার একটা অংশ শোনানো হয়েছিল, সেই সিনেমার ডিরেক্টর কারা ছিলেন, এটাই আমরা প্রশ্ন রেখেছিলাম এবং সঠিক উত্তর প্রচুর এসেছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ডিরেক্টর ছিলেন।
2: একদমই তাই। এবং যারা প্রশ্ন না শুনে উত্তর দিয়েছেন এবং তারা ভেবেছেন শুধু সিনেমার নাম জিজ্ঞেস করবো, তারা কিন্তু আগেই ডিসকোয়ালিফাই হয়ে গেছেন। তো যারা যারা প্রশ্ন শোনার পর উত্তর দিয়েছেন তাদেরকেই আমরা নাম নিয়েছি। তো তারা কারা কারা?
3: সুলগ্না বসু বড়ানগর থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, লিপি সরকার সরসুনা থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, রুনা বসু বড়ানগর থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন কাকলি মুখার্জি বেহালা থেকে।
2: এবং এর সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে।
3: কুইজওয়ালায় আমরা ইনস্টা কুইজ খেলি দুবার। একবারের ইনস্টা কুইজ আমাদের অলরেডি হয়ে গেছে, এবার সেকেন্ড টাইম ইনস্টা কুইজ, এবং এটাই লাস্ট চান্স যারা ইনস্টাগ্রামে আমাদের কুইজওয়ালার উত্তর দিতে চান। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের যে ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, এখানে কিন্তু অলরেডি প্রশ্ন পোস্ট হয়ে গেছে। ডিজিটাল কুইজ এটা, শুধুমাত্র ইনস্টাগ্রামেই আমরা উত্তর নেব। DM করবেন, ডিরেক্ট মেসেজ অপশনে যাবেন এবং সেখানে সঠিক উত্তর টাইপ করবেন, যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেই প্রশ্নের সঠিক উত্তর, সঙ্গে নিজের নাম আর লোকেশন। ছবির নিচে কিন্তু কমেন্ট করবেন না, শুধুমাত্র DM করে উত্তর পাঠাবেন।

0: ইয়েস, আজকের কুইজওয়ালা লাস্ট ইনস্টা কুইজ নিয়ে আজকে রিয়া, উবিপ্সা আর তমজিৎ হাজির হয়ে গেছে। তবে যেটা করার কথা সেটা হচ্ছে আমরা তিনজনের মধ্যে কেউই অন এয়ার উত্তরটা বলবো না, কারণ উত্তরটা 107FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে অলরেডি পোস্ট হয়ে গেছে। তো কারা কারা সঠিক উত্তর দিয়েছে?
1: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন, প্রথম 10 জন হলেন সুমিত দাস সন্তোষপুর থেকে, সুলগ্না বসু বড়ানগর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, পার্থ দাস হাওড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, রাখি রায় ফলতা থেকে, মেহেন্দি হাসান খান আন্দুল থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন বিদিতা বড়ুয়া বেহালা থেকে।
0: আর আজকে কুইজওয়ালা একটু টুইস্ট রয়েছে, যেটা খুব কম হয় সেটা হবে আজকে। তার কারণ হচ্ছে 107FM রেনবোতে আমরা লাইভ যেতে চলেছি, কি তাই?
2: একদম
0: আমরা গান শুনবো না, যেটা করবো সেটা হচ্ছে আমরা যাব আমাদের পরের রাউন্ডে, যার নামটা কি
1: যারা নিজেদের স্বামী বা স্ত্রীর ওপর গোয়েন্দাগিরি করে থাকেন সেটা করবেন না, বরং এখানে গোয়েন্দাগিরিটা করুন। এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা ওই রহস্যময় ঘটনার ঘনঘটা, মানে একটা ঘটনা আপনার সামনে প্রেজেন্ট করব, সেই রহস্যটাকে আপনাকে উদ্ধার করতে হবে, রহস্যটা সলভ করতে হবে। এবং খুব ভালো করে মাথা খাটিয়ে ভাববেন, প্রশ্নটা যেটা সেটা কিন্তু ওই ঘটনার শেষেই দেওয়া আছে, সে প্রশ্নটা শুনবেন মন দিয়ে। আপনার জন্য আমরা দুবার শোনাবো পুরো ঘটনাটা, যদি প্রথমবারেই উত্তর দিয়ে দিতে পারেন তাহলে আপনি এগিয়ে রইলেন, যদি বুঝতে না পেরে থাকেন দ্বিতীয়বার শুনবেন, শুনে উত্তর দেবেন। এবং উত্তর পাঠানোর ঠিকানা সেই একই 9903653992।
2: একদম, তাহলে শুনিয়ে দেওয়া যাক।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: মে মাসের এক তপ্ত দুপুরে এক বিখ্যাত চিত্রশিল্পীর স্টুডিও থেকে একটি দামি ছবি চুরি হয়ে গেল। শিল্পী পুলিশ ডাকলেন, পুলিশ সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন। পরিচারিকা বললেন, আমি সারা সকাল স্টুডিওর জানলাগুলো বন্ধ করছিলাম এবং ভারী পর্দা টেনে দিচ্ছিলাম যাতে দুপুরের কড়া রোদে ছবির রং নষ্ট না হয়ে যায়। ফটোগ্রাফার বললেন, আমি ডার্ক রুমের ভেতরে গত রাতের তোলা ছবিগুলি ডেভেলপ করছিলাম, তাই বাইরে কি হয়েছে আমি জানি না। ইলেকট্রিশিয়ান বললেন, আমি স্টুডিওর মেইন এসিটা চেক করছিলাম, কারণ ওটা একদম ঠান্ডা করছিল না, খুব গরম লাগছিল। পুলিশ সবার কথা শুনেই ফটোগ্রাফারকে চোর হিসেবে চিহ্নিত করল। পুলিশ কিভাবে বুঝল যে ফটোগ্রাফারই চুরি করেছে? আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে তার কারণ নিজের নাম আর লোকেশন পাঠিয়ে দিন 9903659992 নম্বরে।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: মে মাসের এক তপ্ত দুপুরে এক বিখ্যাত চিত্রশিল্পীর স্টুডিও থেকে একটি দামি ছবি চুরি হয়ে গেল। শিল্পী পুলিশ ডাকলেন। পুলিশ সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন। পরিচারিকা বললেন, আমি সারা সকাল স্টুডিওর জানলাগুলো বন্ধ করছিলাম এবং ভারী পর্দা টেনে দিচ্ছিলাম যাতে দুপুরের কড়া রোদে ছবির রং নষ্ট না হয়ে যায়। ফটোগ্রাফার বললেন, আমি ডার্ক রুমের ভেতরে গত রাতের তোলা ছবিগুলি ডেভেলপ করছিলাম, তাই বাইরে কি হয়েছে আমি জানি না। ইলেকট্রিশিয়ান বললেন, আমি স্টুডিওর মেইন এসিটা চেক করছিলাম, কারণ ওটা একদম ঠান্ডা করছিল না, খুব গরম লাগছিল। পুলিশ সবার কথা শুনেই ফটোগ্রাফারকে চোর হিসেবে চিহ্নিত করল। পুলিশ কিভাবে বুঝলো যে ফটোগ্রাফারই চুরি করেছে? আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে তার কারণ, নিজের নাম আর লোকেশন পাঠিয়ে দিন 9903659992 নম্বরে।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary.
1: Detective Diary. আজকের কুইজ ওয়ালা ডিটেকটিভ ডায়েরিতে প্রচুর সময় পাওয়া গেছে, এবং যারা যারা শুধুমাত্র আমাদেরকে অন এয়ার শুনছেন তাদেরকে বলে দিই, আজকে কুইজ ওয়ালার টিম 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রাম পেজে লাইভ ছিল এতক্ষণ। তো যারা যারা মেসেজও করেছেন যে আপনারা কেন লাইভ আসেন না, কুইজ ওয়ালার টিম কেন লাইভ আসেন না, তাদেরকে বলি আজকে আমরা লাইভ গেছিলাম। তো যদি ফলো করে না থাকেন তাহলে চটপট যান 107 FM রেনবো কলকাতাতে ফলো করুন, আর আমরা লাইভ ছিলাম, দেখতে পেয়ে যাবেন আমাদেরকে। আর আপাতত চলে আসি উত্তরে। প্রশ্ন করা হয়েছিল যে পুলিশ সবার কথা শুনেই ফটোগ্রাফারকে চোর হিসেবে চিহ্নিত করলো এবং পুলিশ কীভাবে বুঝলো। সঠিক উত্তর হচ্ছে ফটোগ্রাফার চোর ছিল এবং সে মিথ্যে বলছিল। তার কারণ হচ্ছে, দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে যার কথা বলা হয়েছে তিনি একজন চিত্রশিল্পী, তার ছবি চুরি হয়ে গেছিল। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, তো চিত্রশিল্পীর ক্ষেত্রে ডার্ক রুমের প্রয়োজন হয় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যদি বা ডার্ক রুম থাকেও এখন ডিজিটাল ক্যামেরার যুগ, আগের মতো ডার্ক রুমের ভিতর রাসায়নিক ছবি দিয়ে ডেভেলপ করার প্রয়োজন এখন আর পড়ে না। আর সেই কারণেই আরও একটা কারণ ছিল, জুন মাসে সেই গরমে যেখানে এসি খারাপ ছিল এবং পর্দা টানা ছিল, সেখানে ডার্ক রুমে বেশিক্ষণ থাকা অসহ্যকর। মূলত ডিজিটাল যুগে ডার্ক রুমের অজুহাতই ছিল সেকালে, এবং অবশ্যই মিথ্যে কথা বলছিল ফটোগ্রাফার, আর সেটাই উত্তর। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু প্রথম দশজনকে বেছে নিয়েছে, তারা কারা, নজনের নাম শুনব।
2: প্রথম দশজন যারা সঠিক উত্তর দিলেন, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, স্বপন বসু বড়ানগর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শিবানী যাদব কাঁকুড়গাছি থেকে, কৃষ্ণা পাল সন্তোষপুর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, হর্ষ ভট্টাচার্য নবদ্বীপ থেকে, লিপি সরকার সরসুনা থেকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তার নামটা তো শুনবই, তবে তিনি আমাদের 18 সেমিফাইনালিস্ট। তার আগে 17 জন সেমিফাইনালিস্টের নাম একটু শুনে নি, তারপরে এই লাস্ট নামটা শুনছি।
3: নির্মাল্য দে হাওড়া থেকে, সোহিনী বসু হুগলি থেকে, রঞ্জন রায় বাঁকুড়া থেকে, শিল্পেন্দু চ্যাটার্জি আন্দুল থেকে, সানিয়া খাতুন ডোমজুর থেকে, চৈতালি দে হাওড়া থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে।

0: অরুণিমা সাহা কৃষ্ণনগর থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে,
1: মহার্ঘ মিত্র মধ্যমগ্রাম থেকে, প্রদ্যুৎ কুমার চক্রবর্তী বালি থেকে, সপ্তক মজুমদার হাওড়া থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, বিদিতা বড়ুয়া বেহালা থেকে, এবং ডিটেকটিভ ডায়রি থেকে যিনি বাকি 17 জন সেমি ফাইনালিস্টদের সঙ্গে যুক্ত হলেন তিনি হচ্ছেন
2: শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে।
1: যে 18 জনের নাম তমজিৎ আর আমি বললাম, সেই 18 জনকে নিয়েই খেলবো আমরা আমাদের পরের রাউন্ড।
3: News flash, news flash, news flash.
0: নিউজ ফ্ল্যাশ অর্থাৎ আমাদের সেমিফাইনাল রাউন্ড। এই 18 জনকে নিয়ে আমাদের সেমিফাইনাল রাউন্ড খেলা হবে। সেমিফাইনালে আজকে প্রশ্ন থাকছে, গতকাল অর্থাৎ 18ই মে সারা বিশ্ব জুড়ে কোন বিশেষ দিবসটি পালিত হয়েছে?
2: গতকাল অর্থাৎ 18ই মে সারা বিশ্ব জুড়ে কোন বিশেষ দিবসটি পালিত হয়েছে? উত্তর পাঠাবেন শুধুমাত্র যে 18 জন সেমিফাইনালে উঠলেন তারাই একমাত্র, এবং 9903653992 তে সবার প্রথম সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন। শুধুমাত্র 18 জন সেমিফাইনালিস্টের জন্য আজকের এই প্রশ্ন, গতকাল অর্থাৎ 18ই মে সারা বিশ্ব জুড়ে কোন বিশেষ দিবস পালিত হয়েছে?

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round!
1: যে আট্রোজনের নাম কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম তাদেরকে নিয়েই খেলেছিলাম, আজকে আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড, উইচ ইজ নিউজ ফ্ল্যাশ রাউন্ড। তার সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস, অর্থাৎ গতকাল ছিল ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে আন্তর্জাতিক। অনেকে ওয়ার্ল্ড বা বিশ্ব আন্তর্জাতিক দিবস বলেছ, সেখানে আমরা সবের উত্তরে নিয়েছি, কিন্তু তিনজনকে নেব এবং যারা প্রথম, যে তিনজন দিয়েছেন সঠিক উত্তর তারা হচ্ছে নির্মাল্য দে হাওড়া থেকে, সানিয়া খাতুন ডোমজুর থেকে এবং বিদিতা বড়ুয়া বেহালা থেকে। আপাতত এই তিনজনের জন্য একটু জোরে হাততালি। এই তিনজনকে নিয়েই খেলবো আজকে আমরা আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম লাইটনিং রাউন্ড।
2: একদম, লাইটনিং রাউন্ডে আমরা পাঁচটা প্রশ্ন রাখবো আপনাদের কাছে। যে তিনজনের নাম অভিপ্সা বললো সেই তিনজনের জন্যই এই রাউন্ডটা শুধুমাত্র। এখানে আপনি যে কাজটি করবেন, সবার আগে 1 2 3 4 5 এইভাবে ক্রোনোলজিক্যালি আপনি লিখে রাখুন। আমরা যে প্রশ্ন করব তার পাশে পাশে আপনি উত্তরগুলো লিখতে লিখতে যাবেন, কোনো প্রশ্ন

0: লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তর লিখবেন, মানে এক নম্বর প্রশ্নের পাশে এক নম্বর উত্তর, দুই নম্বর প্রশ্নের পাশে দুই নম্বরের উত্তর, এরকমভাবে এক দুই তিন চার পাঁচ প্রশ্ন উত্তরগুলি খালি লিখবেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন +5, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য আপনার মার্কস হবে -5, অর্থাৎ মার্কস থেকে কাটা যাবে। কিন্তু যদি আপনি পাস করেন, কোনো রকম মার্কস এখানে কাটা যাবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে,
1: যে কিন্তুটা হচ্ছে আমরা পুরো এই পাঁচটা প্রশ্ন এক মিনিটের মধ্যে বলবো। আমরা এক মিনিটের একটা টাইমার চালাবো, সেই এক মিনিট টাইমারের মধ্যে আমরা পাঁচটা প্রশ্ন বলবো। যদি এক মিনিটের আগেই আমাদের প্রশ্ন বলা শেষ হয়ে যায়, যতক্ষণ এক মিনিট কমপ্লিট হচ্ছে আমরা প্রশ্নগুলো রিপিট করব। এবার ওই এক মিনিট শেষ হয়ে যে মুহূর্তে গান শুরু হবে, সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার নাম্বার -3 করে কাটা যাবে,
0: মানে
1: প্রতি মিনিটে -3। আমাদের টাইমার শেষ হওয়ার এক মিনিট পরে যদি আপনি উত্তর দেন -3, দু মিনিট পরে যদি উত্তর দেন -6, এইভাবে কাটা যাবে। এইটা মাথায় রেখে উত্তর পাঠাবেন। তমজিৎ যেটা বললো, 1, 2, 3, 4, 5 করে আপনি যদি সাজিয়ে নেন আগে থেকেই, শুধুমাত্র উত্তরগুলো টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন। এটা করলেই বোধ হয় সবচেয়ে ভালো হয়, এবং সঙ্গে নিজের নাম, লোকেশন এবং কলিং নাম্বার, যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটা লিখে দিতে ভুলবেন না। তাহলে আপাতত আমরা আমাদের ফাইনাল রাউন্ড খেলবো। নির্মাল্য দে, সানিয়া খাতুন এবং বিদিতা বড়ুয়া, এই তিনজনের সঙ্গে আমরা আমাদের এক মিনিটের টাইমার শুরু করলাম। প্রথম প্রশ্ন, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন প্রথম কত সালে দেওয়া শুরু হয়? তৃতীয় প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? চতুর্থ প্রশ্ন, হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? পঞ্চম প্রশ্ন, টেনিস এলবো এই রোগটি শরীরের কোন অঙ্গে হয়?
0: আমি একবার রিপিট করছি। প্রথম প্রশ্ন, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রথম কত সালে দেওয়া শুরু হয়? তৃতীয় প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? চতুর্থ প্রশ্ন, হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এবং পঞ্চম প্রশ্ন, টেনিস এলবো এই রোগটি কোন শরীরের অঙ্গে হয়?
1: বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন, ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রথম কত সালে দেওয়া শুরু হয়, ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, এবং টেনিস এলবো এই রোগটি কোন শরীরে অঙ্গে হয়? আমাদের টাইমার শেষ হয়ে গেছে, গান শুরু হচ্ছে।

0: Bong Connection. Bong Connection.
1: আজকে যারা যারা একটুর জন্য মিস করলেন, সেমিফাইনাল উঠেও ফাইনালে যেতে পারলেন না, তাদের জন্য একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি থাকবে পরের সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে যাওয়ার জন্য, উইচ ইজ বং কানেকশন।
2: একদম বং কানেকশনে প্রশ্ন যেটা রয়েছে, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন পরিচালিত কোন সিনেমাটি 1969 সালে মুক্তি পেয়েছিল যাকে ভারতীয় চলচ্চিত্রের নিউ রিয়েলিজম বা নবতরঙ্গ আন্দোলনের সূচনা লগ্ন বলে মনে করা হয়।
1: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন পরিচালিত কোন সিনেমাটি 1969 সালে মুক্তি পেয়েছিল যাকে ভারতীয় চলচ্চিত্রের নিউ রিয়েলিজম বা নবতরঙ্গ বলে আন্দোলনের সূচনা লগ্ন বলে মনে করা হয়। আপনি উত্তর পাঠান আমাদের। যারা যারা আজকে সেমিফাইনালে উঠতে পারলেন না, তাদের জন্য এটা কিন্তু একটা সুযোগ। 9903653992 তে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ, যেটা আপনার ইচ্ছে হয় সেইভাবেই আমাদের উত্তর পাঠান, কিন্তু খুব চটজলদি উত্তর পাঠান, যাতে প্রথম জন হিসেবে আমরা আপনার নামটাকেই সিলেক্ট করতে পারি এবং আপনি চলে যেতে পারেন পরের সপ্তাহে কুইজওয়ালার সেমিফাইনালে।
2: একদম। আর আমরা আপাতত কি করব, গান শোনাবো
1: না? গান না শুনিয়ে উত্তরটা পাঠাই নাকি? অনেকে উত্তর দিয়ে দিয়েছেন,
2: অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, আমরা সেই উত্তরটা বলবো এবং বং কানেকশন থেকে কে যাচ্ছেন সেমিফাইনালে সেটাও জানাবো। তার আগে লাইটনিং রাউন্ডের উত্তরগুলো দিয়ে দিই।
1: বেশ, লাইটনিং রাউন্ডে আমরা প্রশ্ন করেছিলাম, প্রথম প্রশ্ন ছিল বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন?
3: যতীন মুখোপাধ্যায়।
1: দ্বিতীয় প্রশ্ন ছিল ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন প্রথম কত সালে দেওয়া শুরু হয়?
3: 1954।
1: তৃতীয় প্রশ্ন ছিল ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
3: শরদ।
1: চতুর্থ প্রশ্ন ছিল হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
3: মহানদী।
1: এবং পঞ্চম প্রশ্ন ছিল টেনিস এলবো এই রোগটি শরীরের কোন অঙ্গে হয়?
3: কনুই। প্রশ্নের মধ্যে উত্তর ছিল টেনিস এলবো, অর্থাৎ কনুই।
1: তো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, যেটুকু বলবো সেটা হচ্ছে নাম করে করেই বলি, সেটা তো বলবো, কিন্তু তার আগে আমরা বং কানেকশনের উত্তরটা দিয়ে দিই।
3: বং কানেকশনের উত্তর হচ্ছে ভুবন সোম, এবং এই সিনেমার নাম একজন বিখ্যাত ব্যক্তিত্বের ডাকনামের সঙ্গে।

0: হুবহু মিলে যায়। সঠিক উত্তর হচ্ছে ভুবন সোম, যিনি সবার প্রথম সঠিক উত্তর দিয়ে আজকের কুইজওয়ালা থেকে পরের সপ্তাহের সেমিফাইনালে চলে যাচ্ছেন। তিনি হচ্ছেন তন্ময় শিকদার
1: শ্যামনগর থেকে। এবার লাইটনিং রাউন্ডে কে কি স্কোর করেছেন সেটা বলার পালা।
0: বেশ, লাইটনিং রাউন্ডে প্রথম যিনি সঠিক উত্তর দিয়ে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নির্মাল্য দে। তিনি 11:46 পাঠিয়েছেন আর আমরা গান শুরু করেছিলাম 11:45। তিনি 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং 1টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ 20 এবং 46 পাঠানোর জন্য -3, 4, 5, 20 এবং তার সঙ্গে -8, অর্থাৎ তার টোটাল স্কোর হচ্ছে 12। সানিয়া খাতুন, তিনি 11:48 দিয়েছেন, তারটা পরে বলছি, 11:47 দিয়েছেন বিদিতা বড়ুয়া। উনি 4টে প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন, 1টি ভুল উত্তর দিয়েছেন, কিন্তু 11:47 পাঠানোর জন্য ওনার হয়েছে -6, অর্থাৎ টোটাল স্কোর তার 9। এবং সানিয়া খাতুন, তিনি 11:48 উত্তর দিয়েছেন, অর্থাৎ তার টোটাল স্কোরের সঙ্গে -9 হবে, কিন্তু তিনি 5টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন আর তার সঙ্গে 25-9 হয়ে গিয়ে তার টোটাল স্কোর গিয়ে দাঁড়ায় 16। অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার সানিয়া খাতুন ফ্রম ডোমজুড়।

0: অনেক অনেক শুভেচ্ছা জানাই সানিয়াকে।
1: হ্যাঁ, সানিয়ার জন্য শুভেচ্ছা তো রইলই টিম কুইজওয়ালার পক্ষ থেকে এবং FM রেইনবোর তরফ থেকে। সানিয়ার কাছে ঠিক সময় ফোন যাবে এবং সানিয়াকে স্টুডিওতে আসতে বলা হবে। আর আমরা কুইজওয়ালা টিম আপাতত বিদায় জানাবো, টাটা বাই বাই বলবো, কিন্তু একজন কিন্তু থেকে যাচ্ছে আমাদের সঙ্গে, সে গান শোনানোর জন্য থাকছে। আপনার যা যা গান শুনতে ইচ্ছা করে সেই রিকোয়েস্টগুলো তার কাছে অলরেডি পাঠাতে শুরু করতে পারেন আপনি।
2: অলরেডি আসতে শুরু করে দিয়েছে।
1: হ্যাঁ, আসতে শুরুও করে দিয়েছে। আপাতত আমরা যখন টাটা বাই বাই বলবো, আমরা ওর বাজানো গানগুলো শুনতে শুনতেই যাবো আর কি। আর সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে ভালো থাকতেই হবে আমাদের। আমাদের সঙ্গে থাকুন প্রতি মঙ্গলবার কিন্তু কুইজওয়ালা ফেরে ঠিক রাত 9:02।
0: আর চাইলে সঠিক জায়গায় ফাঁকা জায়গায় পারমিশন নিয়ে গাছ লাগাতেই পারেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখতে পারবেন। শুভরাত্রি অভিপ্সা আর রিয়া, টাটা বাই বাই। আর তমজিৎ থাকবে তোমার সঙ্গে।

0: FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Tomar requested Ganer Show. Shunte ki chao. Shunte ki chao. Only on 107 FM Rainbow. Shunte ki chao. Shunte ki chao.
2: ঘড়ির কাঁটা বলছে বারোটা বেজে গেছে, আর আজকে বারোটা বেজে যাওয়া মানে রাত বারোটা বেজে যাওয়া মানে পরের দিন হয়ে গেছে। আজকে 20 মে তে তোমার সঙ্গে আমি আরজে তমজিৎ রয়েছি এবং তোমাকে বলছি তুমি শুনতে কি চাও 9903653992 তোমার জন্য খুলে দিয়েছি, মানে খোলাই ছিল, কুইজওয়ালা থেকেই খোলা রয়েছে। সেই নম্বরে তুমি রিকোয়েস্ট পাঠাও আর আমাকে জানাও তুমি শুনতে কি চাও। টেক্সট মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যা প্রাণে চায় তাই করো আর জানাও আমাকে তুমি শুনতে কি চাও। আর আপাতত আমি তোমাকে শোনাচ্ছি অনুপম রায়ের কণ্ঠে একটি গান, আর তারপরেই তোমার রিকোয়েস্টের গানের ঝাঁপি নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো শুনতে কি চাওতে 107 FM Rainbow তে আর যে তমজিতের সঙ্গে তোমার রাতের শো শুনতে কি চাও।

এক্স্যাক্টলি ভালোবাসার মানুষকে রেখে দিতেই হয়, ফিরে যেতে দিতে নেই, সেটা যদি মন কষাকষি হয়, ভালো না লাগাল থাকে, তারপরেও তবু চেষ্টা করতে হয় রেখে দেওয়ার। যেমন আমি এখন চেষ্টা করছি তোমার রিকোয়েস্টের গান শোনানোর। হাকিকত সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছেন রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে, সেই গানটা ডেফিনেটলি শোনাবো আর শোনাবো। সৌভিক কসবা থেকে রিকোয়েস্ট করেছে মোহিত চৌহানের কণ্ঠে একটি গান, ব্যাক টু ব্যাক। এই দুটো গানের ওপারে আমি ফিরছি তোমার রিকোয়েস্টের গান সঙ্গে নিয়ে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: বালি থেকে সবুজাচী মিত্র রিকোয়েস্ট করেছেন দুর্গম গিরি কান্তারবুরু, এই গানটা শুনতে চেয়েছেন দেবী চৌধুরানী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে. আর ওইদিকে সমীর দত্ত শ্রীরামপুর থেকে শুনতে চেয়েছেন বোঝে না সে বোঝে না অরিজিৎ সিং এর কণ্ঠে. ব্যাক টু ব্যাক এই দুটো গান শোনাচ্ছি তোমাকে, এরপর দেখতে হবে আর কোন কোন রিকোয়েস্ট অলরেডি এসে বসে আছে আমার কাছে, সেই গানগুলো তো শোনাতে হবে তাই না? তাহলে চলো শোনা যাক অরিজিৎ সিং এবং তারপরে দেবী চৌধুরানী সিনেমার সাউন্ড ট্র্যাক.

ঘড়ির কাঁটা বলছে রাত 12:30 হয়ে গেল, অর্থাৎ আধ ঘন্টা কাটিয়ে ফেলেছি আমরা। এখন যে গানটি শোনাবো, যে গানটি নয়, যে গানগুলি শোনাবো, মৌসুমি সরকার রূপঙ্কর বাগচির কণ্ঠে একটি গানের রিকোয়েস্ট করেছেন। মমতাজ বেগম আন্দুল থেকে শুনতে চেয়েছেন জুবিন গর্গের কণ্ঠে ও মাঝিরে। আর আবারও রূপঙ্করের কণ্ঠে আরেকটি গান থাকছে, যে গানটি আমারও খুব প্রিয়, শ্যামল গাঙ্গুলি ভবানীপুর থেকে শুনতে চেয়েছেন। তাহলে শুনিয়ে দেওয়া যাক।

0: вдобавок снимите с домов бип. И вдобавок вдобавок снимите с домов бип. И вдобавок вдобавок снимите с домов бип.
1: ঘড়ির গানটা বলছে 12:46, আমি জানি না আর কতগুলো গান শোনাতে পারবো, তবে চেষ্টা করবো। বিরাটি থেকে শ্রীজয়ী রিকোয়েস্ট করেছে কাজরা মোহাম্মদওয়ালা, আসাফ হোসনি এবং শমশাদ বেগমের কণ্ঠে।

ঘড়ির কাঁটা আমাকে খুব বেশিক্ষণ আর সময় দেবে না। আলাউল মল্লিক রিকোয়েস্ট করেছেন শিলাজিতের কণ্ঠে একটি গান, আলাউল মল্লিক আমতা থেকে রিকোয়েস্ট করেছেন শিলাজিতের কণ্ঠে একটি গান, সেই গানটি আপাতত রইল আপনাদের সবার জন্য।

যেতে যেতে এই গানটাই রইল তোমাদের সবার জন্য। আগামী সপ্তাহে আবারও শোনানোর চেষ্টা করব, যে গানগুলোর রিকোয়েস্ট তোমাদের থাকবে। সব গান জানি শোনানো হয় না, তো চেষ্টা করি। ভালো থেকো, সুস্থ থেকো।

ঘড়ির কাঁটা বলছে সময়টা এখন 1টা বেজে গেছে, তাই রাত 1টা বেজে গেছে, তাই সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনী মানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে, আজ শুনবেন সন্দীপন সমাজপতির খেয়াল জয় জয়ন্তীর আগে, এবং তারপর শুনবেন রাহুল চ্যাটার্জির সেতার রাগে শ্রী রাগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ওপারে আমি ফিরছি আবার আপনার সঙ্গে।

এতক্ষণ শুনছিলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আমি আপনার সঙ্গে ছিলাম তমজিৎ। প্রথমে শুনলেন পণ্ডিত সন্দীপন সমাজপতির খেয়াল জয় জয়ন্তী রাগে, এবং তারপর শুনলেন রাগে শ্রী রাগে রাহুল চট্টোপাধ্যায়ের সেতার। আর এখন

0: রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপকে লিয়ে মানে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, ব্যাক টু ব্যাক অনেক গান শোনাবো, তাহলে শুরু করা যাক আজকের আপকে লিয়ে। প্রথম গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ঘড়ির কাঁটা বলছে তো অমজিৎকে টাটা বাই বাই বলতে হবে, কারণ সৌমিক দা অলরেডি চলে এসেছে স্টুডিওতে। আর আপকে লিয়ে জার্নি তোমার সঙ্গে জারি থাকবে, সৌমিক দার সঙ্গে জারি থাকবে। আমি যেতে যেতে মোহিত চৌহানকে রেখে গেলাম তোমার জন্য।

मनोज सावंत एफएम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তে आपके लिए हिंदी चलचित्र गान अनुष्ठान विभिन्न शिल्पी साउंड ट्रैक থেকে শুনছো তোমাদের পছন্দের বিভিন্ন গান। এবারে রাজশ্রী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে, ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হচ্ছে, আবারও কোনো একদিন এইরকমই কোনো গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

107 FM Rainbow প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ, সময় ভোর 4:00 1 মিনিট হয়ে 10 সেকেন্ড, ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের

107 FM Rainbow প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভাটিয়ার রাগে শরৎ শুনছিলেন। শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন শিল্পী দিলীপ কুমার পাত্র।

0: 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে শরৎ শুনলেন, শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। 107 FM রেনবো প্রচার তরঙ্গের প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। প্রভাতী মোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: মনোর সেভেন FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে সময় এখন 5:35, ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে যে কথা সব থেকে বেশিভাবে বলা যায়, এই প্রচণ্ড দাবদাহে যে গান সব থেকে বেশি তিনি লিখেছেন, সেটাই গ্রীষ্মের গান, গরমের গান। আবার এই যে বর্ষা সঙ্গীত, সেখানেও কিন্তু তার লেখার সংখ্যা খুব একটা কম নয়। তিনি গ্রীষ্মকে কখনো কখনো অনুভব করেছেন শুধুমাত্র শরীরী চেতনায়।

কোনো কোনো গানে খররৌদ্র, কোনো গানে দুঃসহ দহন জ্বালা, সর্বত্র ব্যাপী যে শুষ্ক কাঠিন্যের একটা অদ্ভুত রূপায়ণ, সেইটা আমরা দেখতে পাই। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় গানের সমাপ্তি ঘটে গেছেন কাল বৈশাখী কিংবা ঝঞ্ঝার প্রতীক্ষায়। না, এই মুহূর্তে অবশ্য কাল বৈশাখীর অপেক্ষায় আমরা নেই, তার কারণ এবারে গরম যা পড়েছে সেইভাবে গরম কিন্তু আর আমরা এখনো পাচ্ছি না। হ্যাঁ, হয়তো সকালের দিকে বা দুপুর বেলায় একটা ওই যে তার লেখা অনুযায়ী তপ্ত দহন বেলা কিছুটা হয়তো পাওয়া গেছে, কিন্তু অন্যান্য বারের মতন যেরকম প্রবল গরম পড়ে এখনো পর্যন্ত আমরা সেই ছাপ বা সেইটা এখনো অতটা বুঝতে পারিনি। তার কারণ প্রায় প্রত্যেক দিনই কাল বৈশাখী এলো আজি। হ্যাঁ, ওই প্রত্যেক দিনই একটু করে ঝড় একটু বৃষ্টি, সেখানে বোধ হয় এই যে

আমরা এতদিনে অতটা বুঝতে পারিনি। আবার সেই গানগুলোর কথা বলতে গিয়ে নাই রস নাই, প্রখর তপন তাপে, দারুণ অগ্নিবাণে, এই যে এই কথাগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু কোথাও কোথাও কাল বৈশাখী এলো রে এই যে বলে গেছেন, সেখানেই কোথাও কোথাও যেন যখনই একটু করে গরম পড়ছে তখনই হালকা করে বৃষ্টি ঝড়, কোথাও যেন আমাদের সেই শুষ্ক রুক্ষ একটা পরিবেশকে হালকা করে দিয়ে যাচ্ছে। এবারে এখনও ঠিক অতটা গরম, ত্রাহি ত্রাহি গরম যেরকম পড়ে প্রায় মে মাসে, যদিও সময় এখনও অনেকটাই রয়েছে, মে মাস পুরো বাকি, কিন্তু তবু অন্যান্যবার তার আগে থেকেই যেরকম জানান দেয় ততটা এখনও হয়তো হয়নি, এবং সেটা অবশ্যই কালবৈশাখী আর তার ঝড় বৃষ্টির জন্য। আসলে এই যে গ্রীষ্মের চেতনার একটা ভেতরের সম্পূর্ণ ভিন্ন রূপ তিনি প্রত্যক্ষ করেছেন, সংসারের সমস্ত দুঃখ আঘাতকে একটা অদ্ভুত আত্মিক উত্তরণের সোপান রূপে তিনি অনেকগুলো লেখা লিখেছেন, গান লিখেছেন, সেগুলোই আমরা বারবার শোনার চেষ্টা করি। সেই গ্রীষ্মের একটা দহন জ্বালার মধ্যে দিয়ে তিনি যে কল্যাণময় রূপটাকে তুলে ধরেছেন সেটা বোধহয় আমাদের কাছে অনেক বড় পাওনা। সুতরাং সেই কারণেই আমরাও বোধহয় ভাবি যে নাই নাই ভয় নাই, এই যে গরম হবে, ওরে বাবা প্রচণ্ড গরম, গরমে কষ্ট পেয়েছি। হ্যাঁ, আমরা বহু মানুষ প্রায় বিগত কয়েক বছর ধরেই আমরা দেখেছি যে আমাদের এই বাংলার এই যে গরম সেটা একদমই অন্যরকমভাবে আমাদের কাছে এসেছে, প্রচণ্ড তীব্র দাবদাহ সেটা আমরা দেখেছি, কিন্তু এবারে এখনো আমরা সেটা অতটা পাইনি, কারণ

তার লেখা এবং তার গান, যেগুলো আমাদের কাছে একটা মস্ত বড় প্রেরণা দেয়। কারণ এই যে তার লেখা, এই যে গ্রীষ্মের ওপর গ্রীষ্ম সঙ্গীত,

আছেন বৈশাখ অভির মৌনী তাপস, আবার কখনো বৈশাখকে আহ্বান করেছেন, আবার কখনো বলেছেন নম নম নম হে বৈরাগী, আবার কখনো বলেছেন হে তাপস তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে, অর্থাৎ শুকনো কোনো কিছুর মধ্যে

কোনোভাবে চিত্রিত হয়েছে, কিভাবে তিনি চিত্রিত করেছেন, চিত্রায়িত করেছেন, সেটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে গানের মধ্যে দিয়ে এই স্মৃতিচারণ করার একটা নতুন পটভূমি তৈরি, এই যে সেই গান দুটোর মধ্যে বৈশাখের এই ভোরের হাওয়া আর মধ্যদিনের বিজন বাতায়নে অদ্ভুত।